আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার, 10ই জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:56, সূর্যাস্তের সময় বিকেল 6:14। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 5:55 হয়ে 56 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন অমৃতবাণী। আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। কাজের কলের বন্দি আমাদের সব দিক দিয়ে এই ইচ্ছা সুখের পথে, যেখানে বাধা সেখানে নরক যন্ত্রণা ভোগ করি। উপায় কি? কিন্তু মন, সে তো এ বাধা মানবার পাত্রই নয়। জেলখানার দরজা মন্ত্র বলে খুলে সে তো বেরিয়ে যেতে পারে একেবারে নীল আকাশের ওপারে। সে তো মৃত্যুর কবলে পড়েও রচনা করতে পারে অমৃত লোক। তবে কোথায় নিরাশা, কোথায় বাধা? বিক্রমাদিত্যের দরবারে কবি কালিদাসকেও নিয়মিত হাজরি লেখাতে হতো, কিন্তু এতে করে মেঘরাজ্যের তপবনে তাঁর বিচরণের কোনো বাধাই তো হয়নি। কবি শিল্পী কেউ কাজের জগৎ ছেড়ে রসকলির তিলক টেনে অথবা জটাজুটে ছায় ভস্যে একেবারে রসগঙ্গাধর সেজে কেবলই বৃন্দাবন আর গঙ্গাসাগরের দিকে পালিয়ে চলেছেন, তা তো কোনো ইতিহাস বলে না। মৃত্যু দিয়ে গড়া এই অমীয় রসের পেয়ালা, শুকনো চামড়ার কারবা যার মধ্যে ধরা হয়েছে গোলাপ জল, কাজের সুতোয় গাথা পারিজাত ফুল, এইগুলোকে তাঁরা জীবনে অস্বীকার করে চলতে চেষ্টা করেননি। উল্টে বরং যারা কাজের নারাজ হয়ে একেবারেই বয়ে যাবার জন্য বেশি আগ্রহ দেখিয়েছে, তাদের ধমক দিয়ে বলেছেন, আরে অবুঝ, ঠিক যেমন আছো তেমনই স্থির থাকো। কথায় রয়েছে কারু কার্য, কাজের জটিলতার শ্রম শ্রান্তি সমস্তই মেনে নিলে তবে তো সে শিল্পী। অবসর ও অর্থের মাত্রার তারতম্যে রস পাওয়া যায় না, রস পাওয়া না পাওয়ার কম বেশি ঘটছে না। আমার ইচ্ছে না ইচ্ছে, কি ইচ্ছে কেমন ইচ্ছে, এরই উপরে সব নির্ভর করছে। এই ইচ্ছেটাই যা পেতে চাই তাই পাওয়াই, পথ দেখাই এই ইচ্ছে। নজর বিগড়ে গেছে আমাদের, না হলে শিল্পের আগাগোড়া তার পাবার সুলুক সন্ধান সমস্তই চোখে পড়ত আমাদের। কি চোখে চাইলেম, কিসের পানে চাইলেম, চোখ কি দেখলে এবং মন কি চাইলে, চোখ কেমন করে দেখলে মন কেমনভাবে চাইলে, চোখ দেখলেই কি না মন চাইলেই কি না, এরই উপরে পাওয়া না পাওয়া, কি পাওয়া কেমন পাওয়া সবই নির্ভর করছে। শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। আসুরের প্রথম গানের শিল্পী প্রতিমা সেনগুপ্ত।

0: এই গানটির সঙ্গে শেষ হলো ভক্তিগীতির অনুষ্ঠান। ভক্তিগীতির অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন প্রতিমা সেনগুপ্ত, অমলেন্দু বিকাশকর চৌধুরী এবং সারদা গুহ। এখন কলকাতা কেন্দ্রের ছটাকুড়ির বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশজুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। দিল্লি পুলিশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আং হ্লাইং 5 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাব গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে সমস্ত কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তা ঘোষণা করেন। পরে বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমকে শ্রী বেণুগোপাল বলেন যে ডি কে শিবকুমারকে দলের বিধায়করা সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করেছেন এবং তিনি সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। আগামী 3 জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সরকার আগামী মাসের 1 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলো চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, এমএসএমই ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণ রাখবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ চাষীদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত

0: একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী গতকাল একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। ক্ষেত বাঁচাও অভিযান আগামীকাল থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহরলাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন, স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
2: इस ऐप में जनता को, नागरिकों को एक सुविधा दी गई है कि जहां भी आप गंदगी देखते हैं वही उसका फोटो खींचिए और उस फोटो को इस ऐप के माध्यम से अपलोड करिए। तुरंत डिपार्टमेंट जो लोकल म्यूनिसिपैलिटी है उसके पास वो जाएगा। प्रधानमंत्री जी ने लाल किला से इस बात का आह्वान किया था कि हमको हर शहर, हर गांव ODF करना है, टॉयलेट बनाने हैं। तो पिछले 10-12 साल में देश भर में जितना काम हो गया उतना बंगाल में नहीं हो पाया, लेकिन जो भी कमियां उस समय रही हैं विद इन शॉर्टेस्ट टाइम हम उसको पूरा करेंगे।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচিকে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে এই পরিষেবা চালু হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের উপর থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের ভারত সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি ভারতের প্রথম সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তিনি একটি ব্যবসায়িক ফোরামেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাইকাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমান যাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানান। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026 এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরো শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি আসাম, কেরালাম, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনগুলিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ আইপিএল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুই দলই লীগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। সিঙ্গাপুর ওপেনের ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি এবং ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউন জায়ে এবং কিম ওন হোকে 21-19, 21-18 ব্যবধানে পরাজিত করেন। পুরুষ ডাবলসের অপর সেমিফাইনালে ইন্দোনেশীয় জুটি চীনের লিয়াং ওয়েং কেং এবং ওয়াং চ্যাংকে সরাসরি গেমে 23-21, 21-4 ব্যবধানে পরাজিত করেছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান মালার 134তম সংস্করণ। অনুষ্ঠানের ঠিক পরেই শোনা যাবে এর বাংলা রূপান্তর এবং তারপর রাত 8টায় আবারও শুনবেন মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। ঘোষণাটি শুনলেন। অপর আরও একটি ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয় ভাঙা গড়া। আপনারা অনুষ্ঠানে অংশ নিতে আসুন 9434921300 এবং 0348225968-এ। বিষয় ভাঙা গড়া, ঘোষণাটি শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আসরের প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

0: শগুন।
1: গানটি প্রচারে বিঘ্ন ঘটাই, আমরা দুঃখিত। শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এখন ইন্দ্রনীশনের কণ্ঠে শুনুন এই গান।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন দেবব্রত বিশ্বাস, ইন্দ্রাণী সেন, প্রসূন মুখোপাধ্যায়, অনুশীলা বসু এবং সুবিনয় রায়। এখন নজরুলগীতি। তার আগে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয় ভাঙা গড়া। আপনারা অনুষ্ঠানে অংশ নিতে আসুন 9434921300 এবং 03482259648 এ। বিষয় আবারও বলি, ভাঙা গড়া। আজ সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান মালার 134তম সংস্করণ। অনুষ্ঠানের ঠিক পরেই শোনা যাবে এর বাংলা রূপান্তর। আবারও এই অনুষ্ঠানের বাংলা রূপান্তর শুনবেন রাত 8টায় কলকাতা কেন্দ্র থেকে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুলগীতি, আসরের প্রথম শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র।

এই গানটির সঙ্গে শেষ হল এখনকার নজরুল গীতির অনুষ্ঠান। এখনকার শিল্পীরা ছিলেন ধীরেন্দ্র চন্দ্র মিত্র, সুপ্রভা সরকার, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শিপ্রা বসু। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটি ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয় ভাঙা গড়া। আপনারা এই বিষয় নিয়ে আলোচনায় আসুন 9434921300 এবং 03482259648 এ। আবারও বলি, বিষয় ভাঙা গড়া। অপর আরেকটি ঘোষণা, আজ সকাল 10:55 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান মেলার 134তম সংস্করণ প্রচারিত হবে। অনুষ্ঠানের ঠিক পরেই শোনা যাবে এর বাংলা রূপান্তর। বাংলা রূপান্তর আবারও শুনবেন আজ রাত 8টায় কলকাতা কেন্দ্র থেকে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। ধানের জন্য বলা হচ্ছে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আম, বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ব ফসল দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, গাছ হেলে পড়তে পারে বা বেঁকে যেতে পারে, এক্ষেত্রে সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম যেমন স্প্রে করা বা সার প্রয়োগ করা ব্যাহত হতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন যাতে গাছ হেলে না পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংগ্রহ করুন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলতে হবে, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানানো হচ্ছে যে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে, আগামী 6 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া, দিন রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি, প্রথম শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

পরপর দুটি লোকগীতি শুনলেন। শিল্পীরা ছিলেন নির্মলেন্দু চৌধুরী এবং পূর্ণদাস বাউল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি।

সকাল 7:45 বাংলা ছবির গান, সকাল 8টায় লাইভ অনুষ্ঠান শুভ সকাল, বিষয় ভাঙাগোড়া, সকাল 9:10, বিকেল 3:10, রাত 9:15 আকাশবাণী মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10টা থেকে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। এর মধ্যে সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান মালার 134তম সংস্করণ। অনুষ্ঠানের ঠিক পরেই শোনা যাবে এর বাংলা রূপান্তর। আবারও মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর শুনবেন রাত 8টায়। বেলা 2:20 থাকবে অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি এবং নজরুল গীতির অনুরোধের আসর, উপস্থাপনা অপর্ণা চৌধুরী। 2:30 ছোটদের অনুষ্ঠান সবুজের মেলা। বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, লোকগীতি বিকেল 5:30, সন্ধ্যে 6:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন জীবিকার জন্য, সন্ধ্যে 6:30, সন্ধ্যে 6:40 ভক্তিগীতি ও রজনীকান্তের গান, আজ সন্ধ্যায় অনুষ্ঠান সন্ধ্যে 7:10। রাত 10টায় যুবজগৎ, চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন রাত 10:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25 এবং সন্ধে 7:35। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 এবং সন্ধে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধে 6:35। আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9টায়, বিকেল 3টেয়, সন্ধে 6টায় এবং রাত 8টায়। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বেলা 3:05, রাত 8:05 এবং রাত 9টায়। এছাড়াও থাকবে বিজ্ঞাপনী অনুষ্ঠান, অধিবেশনের সমাপ্তি রাত 11টায়। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদের কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং 7:35 স্থানীয় সংবাদ বাংলা স্থানীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির উপর থেকে শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। দেশ জুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি হ্লাইং এর বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল এবং শত্রুপক্ষের উপর নিরন্তর চাপ বজায় রেখেছিল। এর ফলে পাকিস্তানের সমগ্র নৌবাহিনী তাদের বন্দরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের 1 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষীর মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্র শিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, এমএসএমই ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। ১৬০০র বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী ১০০টি জেলার জন্য মোট ৫০০টি দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে কৃষিমন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের ২২টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় ২ লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষে দাঁড়িয়েছে।
1: सन 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার ২ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন ২০২৬ আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে ৩:৩০। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল, ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লীগ পর্যায়ে ৯টি করে ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড ২৬ রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে তিন ম্যাচের সিরিজটির ফল এখন ১-১। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবে। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে ২১-৯, ২১-১৮ ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইন ৫ দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল জানিয়েছেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্যজুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে ভূগর্ভ পথে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে এ সংক্রান্ত বিষয়ে সমীক্ষা করে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট প্রস্তাব আকারে দিল্লিতে পাঠানো হবে বলে সূত্রের খবর। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমিজটে আটকে থাকা রাজ্যের বিভিন্ন প্রকল্প, রেলের জমিতে বেআইনি দখলদারি সহ নানা বিষয়ে গতকাল কলকাতা পুলিশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতা ময়দানে পিডব্লিউডি ট্রেনটি উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং রেলের আধিকারিকরা। রাজ্যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কলকাতায় গতকাল এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল জানিয়েছেন, এই কর্মসূচিতে প্রায় 2 কোটি গ্রাহক অন্তর্ভুক্ত হবেন। তিনি জানান, প্রথম পর্যায়ে সরকারি অফিস এবং ক্যাম্পাসগুলিতে জোর দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে বড় গ্রাহক এবং এরপর ধীরে ধীরে আবাসিকদের কাছে স্মার্ট মিটার পৌঁছে যাবে। মন্ত্রী বলেন, গ্রাহক প্রিপেড এবং পোস্টপেড বিকল্পের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সরকার প্রতিটি স্মার্ট মিটারের জন্য 900 টাকা ভর্তুকি দেবে। গ্রাহকদের মিটার বসানোর খরচ বাবদ প্রতি মাসে প্রায় 100 টাকা দিতে হবে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্যজুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 95টি শিশু। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন সব থেকে বেশি সংখ্যক মানুষ। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ, 109 জন মহিলা। এর মধ্যে 335 জনকে রাখা হয়েছে বশিরহাট পুলিশ জেলার 3টি পৃথক হোল্ডিং সেন্টারে। দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত অভিষেক ব্যানার্জির বাড়িতেই চিকিৎসা চলছে বলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার 2টি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হলেও কেউই ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে ভর্তি রেখে চিকিৎসা করাতে রাজি হয়নি। উল্লেখ, মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গতকাল ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে আক্রান্ত হওয়ার পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে 3 জন নিরাপত্তারক্ষী সবসময় থাকবেন। তৃণমূল সরকারে থাকাকালীন অভিষেক পেতেন জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জালের অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সই জালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্ত

0: ছিল বলে দাবি করেছেন অরূপ রায়। এই ঘটনায় গতকাল এলাকায় উত্তেজনা ছড়ায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে মজুদ ডিজেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। নজরুল মোল্লা নামে ওই ব্যক্তি পলাতক। আটক হয়েছে 48 ব্যারেলে মজুদ কয়েক হাজার লিটার ডিজেল। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের লুট মানুষের কাছে ধরা পড়ে গেছে বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার মন্তব্য করেছেন।
1: তৃণমূলের নেতাদের বাড়ি থেকে যে পরিমাণ জিনিসপত্র বেরোচ্ছে শুধু লুটের জিনিস নয়, তার সঙ্গে কিছু ক্ষেত্রে সরকারি জিনিস যেগুলো ত্রাণের জন্য সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল তৃণমূলকে, নেতাদের দেওয়া হয়েছিল, যিনি সেই সময় জনপ্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি হিসেবে তার কাছে দেওয়া হয়েছিল, সেটা গোডাউনে রাখার কারণ কি? যদি অব্যবহৃত কিছু থেকে যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে, কিন্তু ব্যক্তিগত গোডাউনে রাখবেন কেন? সুতরাং বোঝাই যাচ্ছে এরা চোর, চুরি করেছে, এখন ধরা পড়ে গেছে। এই জিনিস মানুষ ক্ষমা করবে না, সবাইকে বিচারের আওতায় আসতে হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। জরায়ু মুখ ক্যান্সার রুখতে নদিয়ার কল্যাণী এইমসে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা এবং বিধায়ক অনুপম বিশ্বাস গতকাল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। গতকাল টিকা নেন স্থানীয় বাসিন্দা প্রযুক্তা গড়াই। তিনি বলেন,
2: সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য কল্যাণী এইমস থেকে এই টিকাটা নিয়েছি এবং এতে আমার ব্যথা কিছুই লাগেনি। এটা দেওয়ার জন্য আমি ভারত সরকারকে খুবই ধন্যবাদ জানাই।
0: এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা বলেন, সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নে এইচপিভি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু কিয়া হ্যায় অর ইসমে 14-15 এজ কি জো লড়কিয়া হ্যায় উনকো HPV, Human Papilloma Virus के अगेंस्ट वैक्सीन दिया जाएगा, सिंगल डोज में दिया जाएगा और इस वैक्सीन की वजह से जो कैंसर होता है सर्वाइकल कैंसर उसको प्रिवेंट करने में बहुत दूर तक मदद मिलेगी।
0: केंद्रीय सरकार संगे जौथ उद्योगे राज्य गतकाल जरायुमुख कैंसर प्रतिरोधे HPV टीकाकरण कर्मसूची सूचना करें मुख्यमंत्री शुभेंदु अधिकारी। ভয় দেখিয়ে অন্যের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলে নেওয়ার অভিযোগে পুলিশ হুগলির বিশরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। জানা গেছে রিশরার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত বিজয় শাও নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। 4 বছর ধরে ওই টাকা জোর করে আদায় করতেন কাউন্সিলর পার্থ সারথী গুপ্তা এবং বিজয় শাও। উর্মিলা দেবীর অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বেসরকারি বাস মালিকদের 5টি সংগঠনের যৌথ মঞ্চ বাসের ভাড়া বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কমিটির তরফে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি কিন্তু ইতোমধ্যে ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একসময় পরিবহন মন্ত্রী থাকায় বেসরকারি পরিবহনের ক্ষেত্রে সমস্যার বিষয়গুলি তিনি বুঝতে পারবেন বলে তপনবাবু আশা প্রকাশ করেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কোন রকম যান চলাচল করছে না। এই সময় বিকল্প পথে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি এবং তামাকের ক্ষতিকারক প্রভাবের মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীতে দমকা হাওয়া এবং উত্তাল ঢেউয়ের জেরে গতকাল 2টি ট্রলার ডুবে গেছে। গোড়ামারা এবং নয়াচর দ্বীপের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গেছে, বালিবোঝাই মা মঙ্গলচণ্ডী এবং ইট বোঝাই চন্দ্রমল্লিকা ট্রলার দুর্যোগের কবলে পড়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো

0: চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আসরের প্রথম গানটি শুনুন রঙের সাহেব ছবি থেকে অংশুমান রায়ের কণ্ঠে।

রঙের সাহেব ছবি থেকে। গানটি শুনলেন অংশুমান রায়, গৌরী রায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতি।

0: সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এই গানটির সঙ্গে শেষ হল এখনকার বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এখনকার গানগুলি শিল্পী ছিলেন রঙের সাহেব ছবি থেকে অংশুমান রায়, গৌরী রায় এবং সহশিল্পীবৃন্দ, তিন অধ্যায় ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং দিওয়ানিয়া ছবি থেকে শ্যামল মিত্র। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুভ সকাল।

নমস্কার। আমার দূরে কাছে সব বন্ধুদের শুভ সকালে স্বাগত। কবি অজিত বাইজির কবিতা দিয়ে শুরু হোক আমাদের আজকের আড্ডা। ভাঙা যেমন তেমন করে ভাঙা কি ঠিক? ভাঙারও আছে শিল্পসম্মত রীতিনীতি, যেভাবে কবিরা ভাঙেন ছন্দ, যেভাবে তট ভাঙে নদী, উপকূলে ভাঙে সমুদ্র। তুমি কেন ভাঙতে চাও আনাড়ির মতো এলোপাথারি গাঁইতি শাবল চালিয়ে হুড়মুড়িয়ে ধসিয়ে দিতে চাও স্থাপত্য, যা বহু বছরের শ্রমে গড়া একটি একটি খিলান ও গম্বুজ? ভাঙো, প্রতিটি ভাঙার মধ্যে যেন থাকে শিল্প। ঝাড় লণ্ঠনের মতো চিৎকৃত ভাঙা নয়, একাত্তরের মূর্তি ভাঙার মতো নয়, সহজ অনায়াস শ্রমে ভাঙো, যত্নে ভালোবাসাই ভাঙো। সম্পর্ক ভাঙার আগে অন্য সম্পর্ক গড়ো, যাকে অবলম্বন করে পালতোলা ডিঙির মতো ভাসিয়ে নেওয়া যায় জীবন। ভাঙা মানে খুচরো হওয়া নয়, আদর্শে বিশ্বাসে। ভাঙা মানে আনুগত্য খোয়ানো নয় স্বেচ্ছাচারিতা। ভাঙো নবীন বিশ্বাসে, স্বপ্নে, যেমন পর্ণমোচী পাতারা ভাঙে হেমন্ত গোধূলিতে, যেমন পুরনো নেড় ভেঙে পাখিরা ঠোঁটে নেয় নতুন খড়কুটি, এলো পাথারি গাঁইতি শাবলে আনাড়ির মতো ভাঙা। একে কি ভাঙা বলে? হ্যাঁ বন্ধু, আজকে শুভ সকালের বিষয় শুধু ভাঙা নয়, ভাঙা গড়া। বন্ধুরা কথা বলবেন অথবা লিখবেন আমাদের সেই একই নম্বরে 9434921300-তে, অথবা 03482259648-এও কথা বলতে পারেন। বিষয় আবারও বলছি, ভাঙা গড়া। বন্ধু, ভাঙা এবং গড়া দুইটি বিপরীত শব্দ, অথচ একে অপরের সাথে লেপটে থাকে অনেক সময়, অনেকটা সময়। আসলে ভাঙা বোধহয় শুধু ভাঙা নয়, ভাঙার ঠিক পিছনে থাকে গড়ার গল্প। অর্থাৎ শুধু ধ্বংস নয়, ধ্বংসের মধ্যেও হয়তো লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। আসুন এই ভাঙা গড়া নিয়েই আমরা খানিক ভাবি। কত রকম ভাঙা হতে পারে? ঝড়ে গাছ ভাঙে, বাড়ি ভাঙে, আবার সম্পর্ক ভাঙে, ভাঙে মন, হাত পাও ভেঙে যায় পড়ে গেলে, পড়ে গিয়ে পাথর টুকরো হয়ে ভাঙে। এমন কত যে ভাঙা আছে তার ঠিক নেই। তবে ভাঙার উল্টো পথে যখন দেখি সেখানে তখন গড়ার গল্প, অর্থাৎ সৃষ্টি দিয়ে জীবন বহমান থাকে, থেমে যায় না। আমাদের নিজস্ব পরিধিতে নিশ্চয়ই এমন হাজারো ভাঙার গড়ার গল্প রয়েছে। সেই গল্প নিয়ে চলে আসুন শুভ সকালের আড্ডায়, অবশ্যই একটা গান শোনার পর।

0: হ্যাঁ বন্ধু, এবার সরাসরি কথা বলবো বন্ধুর সাথে। ইতিমধ্যেই হয়েছে কি বলুন তো, যেটা আমার মনেই ছিল না, প্রস্তুতিতেও ছিল না, এই হঠাৎ বিষম খেলাম আর গলাটা কেমন ভাঙা ভাঙা হয়ে গেল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন, কোন বন্ধু রয়েছেন অপেক্ষা করছেন, 9434913000-তে। নমস্কার।
1: নমস্কার, আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: বলুন।
1: ভাঙা ভাঙা নয়, ভেঙে আবার নতুন করে গড়া। আমরা যখন একটা বাড়িতে বাস করতাম ঘরে, সেই ঘর থেকে যখন আবার নতুন করে বাড়ি করব মনে করলাম, তো সেই বাড়ি ভাঙার পর আবার নতুন যে বাড়িটা হলো, তখন আমরা বসবাস করলাম টিন তুলে, পলিথিন তুলে, সাইডে যাযাবররা যেমন এক জায়গায় বাড়ি ভেঙে আরেক জায়গায় বাড়ি করে, মাটিতে শুয়ে থাকে, আমরা সেইভাবে কষ্ট করে থাকার পর সেইভাবে বাড়ি করেছি। তারপর এখন অবশ্য বাড়িতে শুয়ে থাকি, বাড়িতে থাকি। রাস্তাঘাট চলার সময় দেখতে পাই ব্রিজ গুলা অনেক আগেকার কালভেট ব্রিজ গুলা ভেঙে ফেলেছে, ফেলে আবার নিচ দিয়ে রাস্তা করে গাড়ি বাস লরি যায়, তারপর মেরামত যখন হয়ে যায় ব্রিজটা, তখন তার উপর দিয়ে আবার গাড়ি যায়। এই অবস্থা দেখতে দেখতে আবারও দেখছি অনেক পরিবারের সাধারণ গরিব শ্রেণীর বাড়িতে বাড়ি ভাঙা হয়েছে। বাড়ি ভাঙা হওয়ার পর তারা ওই পলিথিন তুলে কোন রকমে গাছপালাতে ফাঁকার মধ্যে হয়তো রাত কাটাচ্ছে, হয়তো তার বাড়ির কিছু অংশ করা হয়েছে আর কিছু অংশ পড়ে আছে। মাত্র প্রথম কিস্তির টাকা 60,000 পেয়েছে, আরো টাকার পাওয়ার আশায় সেই ঘর এখন কষ্টে বসবাস করছে অনেক পরিবার।
0: আসলে বন্ধু,
1: আবার নতুন করে ঘর করতে হয়, এইভাবে ভাঙা গড়াটাই আমাদের একটা ঐতিহ্য বা এটা প্রাকৃতিক নিয়ম, এবং নতুন পুরাতনকে ভেঙে নতুন হবে এটাই আমাদের নিয়ম। আমরা আজ আছি, কাল আমরা থাকবো না, আমাদের ছেলে নাতি পুতি তারাও এইরকম নতুন হয়ে আবার
0: সঙ্গে থাকুন। হ্যাঁ, আর আমরা বক্তব্যগুলো খুব ছোট্ট ছোট্ট করে নেব, কেমন, কারণ অনেক বন্ধুর সাথে কথা বলতে হবে। আসলে আপনি যা বললেন সেটা হচ্ছে, কোনো কিছু গড়তে গেলে ভাঙতে তো হবেই, তাই না? ভাঙার পর তবেই গড়া। আচ্ছা, আমার বন্ধুরা ইতিমধ্যেই অনেক বার্তা পাঠিয়েছেন, তার মধ্যে প্রথম বার্তাটি পড়ব। লিখেছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। শুভ সকাল দিদি ভাই, আজকের বিষয় ভাঙা গড়া। আমাদের দৈনন্দিন জীবনে ভাঙা গড়া খেলাই আমরা মত্ত, যেমন কত সম্পর্ক ভেঙে যায় আবার গড়ে ওঠে, তেমনি রেডিওর মাধ্যমে আমার কিছু বন্ধু গড়ে উঠেছে। এই নতুন সম্পর্কগুলো আমার গড়ে উঠেছে, আবার দেখুন খেলাধুলোতে একজনের রেকর্ড আর একজন ভেঙে ফেলছে, বিচিত্র এই সংসার, আবার পুরনো ঘর ভেঙে নতুন ঘর গড়ে তুলছেন। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস লিখলেন এই বার্তা। পরের বার্তাটি লিখছেন মান্টালিদে বিরাটি থেকে। আপনি লিখছেন, শুভ সকাল দিদি ভাই, নমস্কার, আশা করি ভালো আছেন। বিষয় ভাঙা গড়া। মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, ভাঙা গড়া হচ্ছে আমাদের সংসার। আজ আমার জন্মদিন আর 80 বছর পার করলাম, বা বেশ, খুব একটা ভালো দিন, খুব শুভ দিন। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর সুস্থ শরীরে মনে আপনি আরও দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকুন। তারপর আপনি লিখছেন, 14 বছর বয়সে বিয়ে হয়েছে, এতদিন সুন্দর করে সংসারটাকে গড়লাম, এবার ভাঙার পালা আমার জীবনে, জানি না আর কতদিন বাঁচব। জানেন দিদি ভাই, আমার একটা ছোট নাতি আছে, তার নাম অভিরূপ। জানি তো, অভিরূপের কাছ থেকেও আমরা নানা বার্তা মাঝে মাঝেই পাই। ভেবেছিলাম অভিরূপের সংসার গড়ে নিয়ে তবে যাব, কিন্তু তা আর হবে না, অভিরূপ খুবই ছোট। হ্যাঁ, দূরে কাছে সকলকে ভালো থাকার, সুন্দর থাকার জন্য প্রার্থনা করেছেন মান্টালিদে বিরাটি থেকে। হ্যাঁ, শুধু যে সংসার গড়ে দিতে হবে বন্ধু তা তো নয়, অভিরূপের যে এই যে সঙ্গ দিচ্ছেন অভিরূপকে, আপনি যে ওর জীবনটা গড়ে তুলছেন, তাই না? সঙ্গে থাকুন আর ভালো থাকুন, আপনার আজকের দিনটি সহ আগামী দিনগুলো খুব খুব খুব ভালো কাটুক। আচ্ছা, এবার 03482259648 এ আমার কোন বন্ধু অপেক্ষা করছে? নমস্কার। শুভ সকাল।
2: সংসারের যাবতীয় কাজকর্ম, সংসারের নানা রকমের উপকরণ এবং প্রাকৃতিক দৃশ্যগুলো, প্রাকৃতিক ঘটনাগুলো, প্রাকৃতিক অবস্থানগুলো এই ভাঙা গড়ার মধ্য দিয়ে হচ্ছে। যেমন হিমালয় পর্বত একখানে ছিল না, সমুদ্রের তলে ছিল। সেই ঘটনা চক্রে ঘটনার ফলে হিমালয় পাহাড় পর্বত উঠে গেছে, এটা একটা গড়া।
0: আচ্ছা বন্ধু, আপনাকে একটু থামাই। আপনার জীবনের, আপনার ব্যক্তিগত জীবনের কোন একটা ছোট্ট ভাঙা গড়ার গল্প শুনি, একটি গল্প।
2: আচ্ছা আচ্ছা, তাই হলো। আর আমার জীবনের যে ছোটবেলায়, একেবারে ছোটবেলায় ছিলাম যখন, তখন আমার যে বাড়িঘর, বাবা মায়ের যে বাড়িঘরগুলো ছিল, সেই বাড়িঘরগুলো এখন আর নাই, মানে ছোটবেলাতেই ভেঙে গেছে। তখন সেই বিশাল বড় আটচালা ঘর, মাটির দেওয়াল দিয়ে চারিদিকে বারান্দা, বড় গোয়াল ঘর, তারপরে বারান্দার বিশাল বারান্দা এবং রান্নাঘর বিশাল,
0: মানে বিস্তৃত একটা এলাকা। আর সেটা ভেঙে আবার আপনারা নতুন করে গড়ে তুললেন, তাই তো?
2: বেশ,
0: সঙ্গে থাকুন বন্ধু। কেমন? হ্যাঁ, আমরা ছোট্ট ছোট্ট করে শুনবো, প্রথমেই বললাম, কারণ আমাদের অনেক বন্ধুর সাথে কথা বলা দরকার, কথা বলতে হবে, তাঁদের কথা শুনতে হবে। দেখি 9434921300 তে কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো।
3: হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে, বলুন। হ্যালো। না, বন্ধু বোধ হয় কোনোভাবে শুনতে পেলেন না। আচ্ছা, তার মধ্যে একটু বার্তা পড়ে নিই। বার্তা লিখছেন, আচ্ছা পড়তে থাকি। আচ্ছা হ্যাঁ, পেয়েছি। প্রথম অ্যাপার্টমেন্ট রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, কাজী নজরুল ইসলামের এই গানের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি স্রষ্টা তার সৃষ্টিকে এভাবেই পরিবর্তন করে চলেছেন প্রতিনিয়ত। এটা প্রকৃতির ধর্ম। নদী যেমন একদিকে ভাঙে আবার অপরদিকে গড়ে, আমরা তো প্রকৃতির মধ্যেই পড়ি, তাই ভাঙা গোড়াটাও আমাদের যেন স্বভাবসিদ্ধ। ছোটবেলায় খেলাঘর বানিয়েছি, ভেঙেছি, আবার বানিয়েছি, এভাবেই ছোট থেকে বড় হয়েছে। কিন্তু ভাঙা গড়ার খেলা আজও চলছে, শুধু বস্তুকেন্দ্রিক নয়। আমরা সম্পর্ক ভাঙি আর নতুন সম্পর্ক গড়ি, এভাবেই ভাঙতে গড়তে আমাদের জীবন ফুরিয়ে যাবে, তবুও এই খেলার ইতি হবে না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রথম অ্যাপার্টমেন্ট রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। হ্যাঁ বন্ধু, ঠিক তাই, ভাঙা গড়ার খেলা চলবে আমাদের জীবনে প্রতিনিয়ত। পরের বার্তাটি পড়ি, তারপর বন্ধুর কাছে যাব। লিখেছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। ভাঙা গড়া খুব সুন্দর বিষয়। জগতে ভাঙা গড়া তো আছেই, ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? আমাদের জীবনে এই ভাঙা গড়া খেলা লেগেই থাকে। অনেক সময় কেউ রেগে গেলে হাতের কাছে যে জিনিসটা পাই রাগে ভেঙে ফেলে, এরকম নিজেও করে থাকি, কিন্তু এতে কিছুক্ষণের আবেগ। ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে সময় লাগে প্রচুর। কোনো কিছু ভাঙলে তার শূন্যস্থান ভরাট করতে গেলে সময় লেগে যায় অনেক। তবে ভাঙাকে একদম দোষ দেওয়া যাবে না, ভেঙেছে যখন গড়ে তো নিতেই হবে আমাদের। একদমই তাই, ভাঙছি বলেই আমরা মাঝপথে থেমে থাকবো না, ভাঙাটুকু নেই। তাই না? আমাদের গড়তে হবে, ভাঙার যে সঙ্গের গল্পটি গড়া, সেটুকু ছাড়া কিন্তু ভাঙা সম্পূর্ণ নয়। গড়া হলেই তবেই সম্পূর্ণ হচ্ছে আমাদের ভাঙা গড়া। আমাদের অনেকক্ষণ থেকে বন্ধু অপেক্ষা করছেন 9434-9130-00-তে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
4: হ্যালো, নমস্কার, শুভ সকাল দিদিভাই।
0: শুভ সকাল।
4: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অমৃতা মন্ডল বলছি।
0: বলুন।
4: দেখুন, সত্যি তাই, ভাঙা গড়া একদিকে যেমন ভাঙে সেরকম আর একদিকে কিন্তু সৃষ্টি বা গড়ার কাজ শুরু হয়। কিন্তু একটা জিনিস, মানুষের মন বা সম্পর্ক যদি একবার ভেঙে যায় তাহলে সেটা কিন্তু গড়তে মানে খুব মানে খেসারত মানে করতে হয় মানুষকে,
0: অনেকটা সময় লেগে যায়, তাই তো?
4: অনেক সময় লেগে যায়, বিশেষ করে মন। দেখুন, মন যদি একবার কারোর সঙ্গে কারোর,
0: আচ্ছা, আপনার কি ব্যক্তিগত ভাবে এমন হয়েছে অম্বিকাদি?
4: হ্যাঁ, নিশ্চয় হয়েছে বলেই তো বলছি।
0: এবং তার পিছনে সেটা কি গড়তে পেরেছেন নাকি সেখানেই?
4: গড়তে পেরেছি ঠিকই, কিন্তু আয়না যেমন ভেঙে গেলে জোড়া দিলেও একটা দাগ থাকে, দাগ কিন্তু একটা মনের মধ্যে খটখট করে থাকেই দিদিভাই।
0: আচ্ছা বেশ, সেই দাগটিকে আপনি হয়তো বাহ্যিক দাগটাকে মুছতে পারবেন না, কিন্তু চেষ্টা করলে মনের দাগটি অবশ্যই মুছতে পারবেন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। কেমন, আবারও বার্তায় যাব। বার্তায় লিখছেন চন্দ্রনাথ সাহা, কান্তনগর বহরমপুর থেকে লিখছেন, ভাঙা গড়া খুব স্বাভাবিক, চিরসত্য এবং প্রকৃতির নিয়মে প্রবাহমান এক শব্দবন্ধ, যার রূপ ও প্রভাব প্রকৃতি বা ব্যক্তিগত জীবনে অতি স্পষ্ট, যেন একটি অন্যের পরিপূরক। সৃষ্টির তাগিদে তারাই শর্ত মেনে পুরনোকে ভেঙে ফেলতে হয়, কারণ ভাঙন ছাড়া নতুন বিকাশ অসম্ভব। এই মহাবিশ্বের নিয়ম মেনে এই খেলা চিরন্তন জীবনে চলার পথে ভাঙা গড়া প্রতিনিয়ত চলতে থাকে। কখনো উত্থান, কখনো পতন, কখনো বা সরে যাওয়ার ভয়, প্রতিটি ব্যর্থতা বা ভাঙন নতুন করে ঘুরে দাঁড়ানোর শিক্ষা দেয়, দিয়ে যায় নিজেকে বিকশিত করার মন্ত্র। প্রকৃতি যেমন সাজতে থাকে নিজের খেয়ালে, ঝরে যায় পুরনো পাতা, ফুল, কুঁড়ি, কালের নিয়মে কঙ্কাল দেহে আবার সৃষ্টি হয় নতুনের প্রাণ, জেগে ওঠে আগামীর স্বপ্ন ও পুনঃসৃষ্টির অনুপ্রেরণা। ভাঙা গড়ার এই চিরন্তন প্রক্রিয়া না থাকলে সমাজ হয়তো এতদিন শুধু কুসংস্কারেই আচ্ছন্ন থাকত। এই খেলার অবিচ্ছেদ্য সভ্যতা ধ্বংসের মাঝে আমাদের দিয়েছে নির্মল আনন্দ ও জীবনের সার্থকতা। লিখলেন কান্তনগর বহরমপুর থেকে চন্দ্রনাথ সাহা। আচ্ছা, এবার একটু কথা হোক বন্ধুর সাথে। কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। কেমন,

0: সাতাশে সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর। আমরা যাব 03482259648 এ কোন বন্ধু রয়েছেন তার সাথে কথা বলতে। নমস্কার। নমস্কার,
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি মুর্শিদাবাদ জেলার বেলনাঘাট মানিকনগর থেকে।
1: হ্যাঁ বলুন, ছোট্ট করে আপনার ব্যক্তিগত জীবনের ভাঙা করার গল্প।
2: নদীর পাড়ে আমার বাড়ি, ভান্ডার তো বিল পাশে রয়েছে। ছোটবেলা থেকে দেখতাম ওপার ভাঙছে আবার এপার ঘুরছে, এপার ভাঙছে ওপার ঘুরছে। ছোটবেলায় মামিনী পুজো করতাম, ঠিক মতো ঠাকুর করা হতো না বলে আমি বারবার কি করতাম, ওরা ভেঙে ভেঙে আবার তৈরি করতাম। এখন আর পর্যন্ত মানুষেরা মামিনী পুজো বুঝবে নাকি আমি জানি না, তবু সেই চিরন্তন শতদার পথ ধরে যখন আস্তে আস্তে বড় হলাম, তখন দেখলাম আমাদের পরিবারটা হঠাৎ করে একান্নবর্তী পরিবার, সবাই আলাদা আলাদা হয়ে গেল। যদিও আলাদা আলাদা হয়ে গেল, তারপরে আমরা একে নামে ঢাকে রাখলাম। বহু কষ্টের সংসারে দুই দিদি এবং আমাকে ছোট্ট অবস্থায় বাবা মানুষ করেছিল। ভাঙা করার সংসারে আমি যখন এই ওতপ্রোতভাবে চিরন্তন সত্যকে দেখি, তখন সূর্যের দিকে তাকিয়ে বলি, আলো দাও তুমি, আলো দাও। এটুকু বললাম ছোট্ট করে।
1: সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। আসলে এই যে নদীর পার ভাঙা আর নদীর ওপার গড়া, এক চিরন্তন সত্য এবং একই সঙ্গে নিষ্ঠুর এবং মমতাময়। দেখুন, একবার যখন ভাঙছে, যার ভাঙছে তাকে একেবারে নিঃশেষ করে দেয় নদী। ঘর বাড়ি গাছপালা কখনো কখনো নিজের পশুদের হারিয়ে যেতে দিতে হয় সেই ভাঙনে, হারিয়ে যায়। আবার উল্টো দিকে যখন নদী গড়ে, সেখানে আবার নতুন প্রাণের সঞ্চার হয়। এক চিরন্তন খেলা সত্যিই।

0: এবার সরাসরি একটু বন্ধুর সাথে কথা বলি। 9434-9213-00 তে কোন বন্ধু রয়েছেন? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন বন্ধু।
1: দেখুন দিদি, মৃৎশিল্পী যখন এক তাল মাটি নিয়ে কোন প্রতিমার মানে রূপ তৈরি করেন, তখন কিন্তু সেটাকে বারবার ভাঙতে হয়, এবং বারবার ভাঙার ফলে তখন কিন্তু সেই রূপটা, আসল যে রূপ, সেটা কিন্তু প্রকাশ পায়, মানে তিনি তার সৃষ্টিকর্মে সেটাকে তুলে ধরেন। কিন্তু জিনিসটাকে বারবার, হ্যাঁ, মাটিটাকে বারবার ভাঙতে হয়। তেমনি আমাদের জীবনটাও তাও, তাই তর্কের ভাঙা গড়া, হ্যাঁ, কখনো বা সুখ দুঃখের বোঝা করা, কখনো বা সম্পর্কের ভাঙা গড়া, এই নিয়ে যখন আমাদের জীবন চলতে থাকে দিদি, হ্যাঁ, তখন আমরা যে সৃষ্টিটাকে মানে আর কি, মানে গড়া আর কি, গড়া যেটা বলছি, সেই সৃষ্টিটাকে আমরা তুলে ধরার সবসময় চেষ্টা করি। আর আমরা কেউই চাই না, হ্যাঁ, যে ভেঙে যাক সবকিছু, তছনছ হয়ে যাক সবকিছু। এই যে কাল বৈশাখী এসে মাঝে মাঝে যখন সবকিছু তছনছ করে দিয়ে যায়, আবার কিন্তু সেই পাখিরা, হ্যাঁ, নতুন করে আবার বাসা তৈরি করে দিদি, আবার মানুষও নতুন করে তার বাড়ি তৈরি করে। তো এই ভাঙা গড়ার নিত্যদিনের যে খেলা, চিরন্তন যে খেলা, সেটা কিন্তু চলতেই থাকে। আর আমরা যেটা করি সেটা হচ্ছে সৃষ্টির উল্লাসে কখনো কখনো মেতে উঠি এক অপরূপ আনন্দে, যে সৃষ্টি আমাদেরকে ভাবতে শেখায় যে সেই সৃষ্টির পেছনেও কিন্তু একটা ধ্বংসের বা ভাঙার একটা কারণ থাকে, এবং সেই কারণটা অনিবার্য ভাবেই আমাদেরকে মেনে নিতে হয়, এবং যেটা মেনে নিতে হয়, হ্যাঁ, সেটাকে আমরা সত্যি সত্যি মেনে নিই, হয়তো অন্তর থেকে না হলেও মানতে হয় আমাদেরকে, আবার আমরা তৈরি।
0: সঙ্গে থাকুন বন্ধু, কেমন? জেলার কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আগামী 6 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে 30-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। আর এরই সঙ্গে একটু স্বস্তির কথা যে দিন রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, আর পরবর্তী কয়েকটি দিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনার কথা বলছে না আভা, আলিপুর আভা দপ্তর। আচ্ছা, এবার একটু বার্তায় চোখ রাখি। লিখেছেন অদিতি দাস ও অনু দাস যে ভাঙা গড়া, দিদি ভাই প্রাণ দিয়ে চেষ্টা করেও আমার সংসার রক্ষা করতে পারিনি, দেবতার মতো শ্বশুর শাশুড়ি একসাথে থাকাটা সম্ভব হয়নি, স্বামীর আদেশ মাথায় নিয়ে পৃথকভাবে বসবাস করি, তবে তাদের সবসময় খবর রাখি। এভাবেই অদিতি দাস ও অনু দাস ওড়াহার ভগবান গোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন বার্তা। হ্যাঁ বন্ধু, অনেক সময় আমাদের বাধ্য হয়েই কিছু ভাঙনের শরিক হতে হয়, নিজে হাতেও হয়তো ভাঙতে হয় পরিস্থিতি অনুযায়ী, তবে সেটুকুকে মেনে নিয়েও অন্য ভাবে গড়ার দিকে তো মন দিতেই হয়। ওই যে আপনি খবরটি রাখেন, তাদের দূর থেকেই দেখাশুনো করছেন, সেটুকু খানিকটা সান্ত্বনা দেয়। এর পরের বার্তাটি রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন, ভাঙাগড়া প্রকৃতি ও জীবনের এক আজব খেলা, যে কোনো জিনিস ও সম্পর্ক সামান্য অসাবধানে ভেঙে যায়, কিন্তু গড়ে তোলা বড়ই কঠিন। জীবনে চলার পথ কখনোই মসৃণ হয় না, নিজের ও কাছের মানুষগুলোর সাহচর্যে সেই পথ গড়ে ওঠে, আমাদের সম্পর্কগুলো গড়ে ওঠে অনেকের সঙ্গে জড়িয়ে। যখন এই সম্পর্কের কোনো ব্যক্তির সঙ্গে মতাদর্শের মিল না হয়, তখনই ভাঙনের পথ প্রশস্ত হয়। সাময়িক ভুল বোঝাবুঝি ও নিজের দুর্বলতা ঢাকতে মানুষ সম্পর্ক ভাঙে, কিন্তু সম্পর্কের অপর মানুষটি ধৈর্য, সহ্য ও মানবিকতা দিয়ে সম্পর্ক নতুন করে গড়তে গিয়ে বিফল হয়, তখন ক্ষতবিক্ষত রক্তাক্ত হৃদয় যন্ত্রণা নিয়ে নিঃশব্দে কেঁদে চলে। কিন্তু যখন আমরা নতুন করে গড়ি, আমরা পাই এক অনাবিল আনন্দ। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখলেন। এরপরের বার্তাটি লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, জীবনের চলার পথে পথ চলাই, জীবনের পথ চলাই, ভাঙা আর গড়া যেন একে অপরের পরিপূরক। অনেক সময় স্বপ্ন ভাঙে, পরিকল্পনা বদলে যায়, কিংবা প্রিয় কিছু হারিয়ে যায়, কিন্তু সেই ভাঙনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে গড়ে ওঠার সম্ভাবনা। যেমন ঝড়ে ভেঙে যাওয়া ডালপালার ফাঁক দিয়ে নতুন কুঁড়ি জন্ম নেয়, তেমনি মানুষের জীবনেও প্রতিটি ব্যর্থতা নতুন শিক্ষার দরজা খুলে দেয়। তাই ভাঙাকে শুধু শেষ বলে না ভেবে নতুন শুরুর প্রস্তুতি হিসেবে দেখায় জীবনের সবচেয়ে বড়। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখলেন এই সত্য কথাটি। ভালো থাকবেন। এরপর একটু কাজের কথা হোক। আমার যে যুবা বন্ধুরা চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন 2026 সিইই কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন বাবদ আবেদনকারী যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুর এই অফিসে যোগাযোগ করুন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারী আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102, আবারও বলছি 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় অন্তর্গত তাদের জন্য। শুনলেন চাকরির কথা। এবার একটু সরাসরি বন্ধুর সাথে কথা বলবো। 03482259648 কোন বন্ধু রয়েছেন? নমস্কার। হ্যালো। না, কোনোভাবে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছেন বন্ধু। 9434921300 কোন বন্ধু রয়েছেন? নমস্কার।
2: তপন দা, সোড়াহার, মুর্শিদাবাদ।
0: হ্যাঁ, খুব ছোট্ট করে তপন দা। হ্যাঁ
2: ভাই, ছোট্ট করে বলি, আমরা ভাঙতে যাই না, গড়তেই জানি। হ্যাঁ, এই যে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদ ছোটা পরিবার, আমরা যেন যে আরো দীর্ঘজীবী হয়, সবাই সাথে চলতে পারি, এটাই আমার ভাঙা গড়া।
0: আচ্ছা বেশ, হ্যাঁ সঙ্গে থাকুন। খুব ভালো কথা যে আপনি ভাঙতে পছন্দ করেন না, গড়তে চান। কিন্তু আমরা সবসময় আমাদের মনের মতন করে যে ভাঙবো না ভেবে থাকি, তখনও আমরা বাধ্য হই হয়তো ভাঙতে বা পরিস্থিতির চাপে। কাজেই সঙ্গে থাকুন এবং গড়ার স্বপ্ন নিয়েই আপনি থাকুন। এরপরের বার্তা লিখেছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাঁড়ি ভাঙা, লালবাগ, মুর্শিদাবাদ থেকে লিখছেন। আশা করি ভালো আছেন। গড়া, আমাদের জীবনটা হলো ভাঙা গড়াই আবদ্ধ। নদী যেমন প্রতি নিয়ত এক কুল ভাঙে তো অপর কুল গড়ে, আমাদের জীবনে যেমন সুখ শান্তি আসে তেমন দুঃখ আছে। মানুষের মন ভাঙে, একটা মসজিদ মন্দির ভাঙার সমান, এটুকুই বললাম। খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাঁড়ি ভাঙা, লালবাগ থেকে। একটু গুছিয়ে লিখলে আর একটু স্পষ্ট হয়। এরপর লিখেছেন রজত বিশ্বাস, বার্নপুর থেকে। ভাঙা গড়ার মধ্যেই তো জীবন সীমাবদ্ধ, এটা একটা রূপক অর্থে ও ব্যবহৃত হয়। আমাদের জীবন তো তাই, আর ভাঙা গড়া আছে বলেই সব ভারসাম্য বজায় আছে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখলেন এই বার্তা। এরপর রীনা রায় মণ্ডল লিখছেন গোড়াবাজার বহরমপুর থেকে। লিখছেন ভাঙা গড়া। ভাঙা গড়া এই শব্দবন্ধের মধ্যে দিয়েই ভারসাম্যের কথাটি স্পষ্ট করে উঠে আসে। এই ভারসাম্য হতে পারে পরিবেশগত, হতে পারে পরিবারগত অথবা ব্যক্তিগত। বড় একটি পরিবার ভেঙে ছোট ছোট পরিবার তৈরি হচ্ছে। কালবৈশাখীর ঝড়ে গাছগাছালির শয্যা নষ্ট করে দিচ্ছে, ধুলোই লুটিয়ে দিচ্ছে সদ্য ফোটা ফুল। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না? আর কাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল, হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে। আসলে কি এমনি করে জীবনধারা বয়, সুখ দুঃখ ভাঙা গড়ার কাহিনী নিয়েই চলব মোরা, করব না তো ভয়। রীনা রায় মণ্ডল গোড়াবাজার বহরমপুর থেকে লিখলেন। আচ্ছা, এবার একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যাঁ নমস্কার, আমি শিশু মোহাম্মদ বলছি।
0: হ্যাঁ বলুন।
3: জীবনটা ভাঙা গড়া নিয়েই চলে। তো আমার স্কুলে আমরা বললাম যে একটু নতুন করি কিছু। বেল ছিল, সেটা বাজাতে হতো, সেটা বেল সেটা পাল্টে দিলাম। এখন একটা অটোমেটিক

0: এরকম করে স্কুলটাকে আমরা অনেকটা উন্নতির পথে নিয়ে গেছি। স্মার্ট ক্লাস, নজরুল মঞ্চ এবং ডাইনিং হল, যেটা আশপাশে কোথাও নেই, আমরা নিজেদের চেষ্টায় এগুলো করেছি। আমি বলছি একবার না ভাঙলে নতুন করে কিছু গড়া যায় না।
1: একদমই তাই, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আরো এক বন্ধু অপেক্ষা করছেন, তার সঙ্গে কথা বলি। 9434-9130 তে কোন বন্ধু রয়েছেন? নমস্কার।
2: নমস্কার,
1: শুভ সকাল।
2: পূর্ব বর্ধমান থেকে চন্দনা দাস বলছি।
1: হ্যাঁ বলুন দিদি।
2: হ্যাঁ, ছোটবেলা থেকে ভাই বোন বাবা সব মা বাবা সব মানুষ হয়েছি, বিয়ে খাওয়া হলো, বিয়ে শ্বশুর বাড়িতে এসে 4 বছর ছিলাম দিদিভাই। বিয়ে শ্বশুর শাশুড়ি কিছুর কারণেই হোক যাই হোক আলাদা করে দিল, জানেন তো। দিয়ে তারপরে তো আলাদা করে দিয়েছিল, ভালোই হয়েছিল। যাই হোক, স্বামী একটু জায়গা কিনে বাড়ি করলো, আবার সব ঠিক হয়ে গেছে।
1: আসলে হ্যাঁ, ওই ভাঙনটুকু ছিল বলেই উনি দায়িত্ব নিয়ে আরো একটু আপনার সংসারের জন্য বাড়িটি তৈরি করলেন, তাই না? এটা একটা, হ্যাঁ, ওই ভাঙনটুকু না হলে আর গড়াটুকু হতো না। সঙ্গে থাকুন দিদি, কেমন?
2: এখন 3 জায়গা বাড়ি দিদি ভাই, দাদা না 3 জায়গা বাড়ি, মাকেও বাড়ি করে দেওয়া হয়েছে,
1: পাঁচতুমি ছান্দাপাড়া থেকে সুমিতা গুই, ভাঙাগড়া। জীবন ভাসমান কিন্তু সংগ্রাম চলমান, এই উত্থান পতন নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আমরা জগৎ সংসারে নতুন সম্পর্ক ভাঙি, আবার নতুন সম্পর্ক করি, হয়তো পুরনো সম্পর্ক ভাঙি বলতে চেয়েছেন, এবং নতুন সম্পর্ক তৈরি করি। তুমি যারে যত্ন করে ভাঙলে, কেউ না কেউ সেই যত্ন করে গড়ে। ঠিকই তো, কেউ ভাঙলে কেউ না গড়ে দেয়। এই ভাঙা গড়ার গল্প আমাদের চলতেই থাকবে। পরের বার্তাটি রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন সোমনাথ দাস। লিখছেন, সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজ শুভ সকাল, শুভ সকালে ভাঙা গড়ে। দিদি ভাই, ভাঙা ঘড়া জাগতিক নিয়ম, সৃষ্টিতত্ত্ব অনুসারে ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না। প্রাচীনদের নতুনের জন্য কুসংস্কার ভাঙতে হয়, ভেঙেই নতুনের সৃষ্টি। কিন্তু বাস্তব সত্য, চিরাচরিত প্রথা ভাঙতে সকলেরই কষ্ট হয়। আমার জীবনেও অনেক ভাঙা গড়া ঘটেছে, তালিকা দীর্ঘ হবে। তাই তৎকালীন যারা বাধা সৃষ্টি করেছিলেন যুক্তিসঙ্গত কারণে, সকলেই আজ পরম আত্মীয়। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। এর পরের বার্তাটি লিখছেন বাংলাদেশ থেকে আমাদের নিয়মিত বন্ধু কাজী আবু জাফর। লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে। লিখেছেন, এখন আমের মৌসুম, ছোটরা গাছ থেকে পড়ে গিয়ে পা ভাঙে। বাজারে দেখেছি ছোট শিশুকে নিয়ে কিছু অসহায় মেয়ে ভিক্ষে করছে, জানা যায় তার সংসার ভেঙেছে। অন্যদিকে গড়ার খবর সেটাও আছে, প্রতিদিন সকালে কথার পরে কথা সাজিয়ে একটা চিঠি তৈরি করি, এই গড়া আমার প্রতিদিন সকালে হয়ে থাকে। বাহ, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখলেন। চট করে পড়ে নিই কয়েকটা বার্তা। রীতা দে লিখছেন চুয়াপুর জলকল থেকে, ভাঙা গড়া প্রকৃতির নিয়ম, ভাঙতে 1 সেকেন্ড লাগে কিন্তু গড়তে অনেক সময় লাগে। দিদি ভাই, আর একটা কথা, সেটা হচ্ছে গায়ে কালি লাগলে সাবান দিলে মুছে যায়, কিন্তু মনের ভেতর কালি লাগলে সেই দাগ কোনো দিন মুছে যাবে না। যাই হোক, সকলে সুন্দর করে গড়ে তুলুন সুন্দর ভাষা, বোধহয় তাই লিখতে চেয়েছেন। কাউকে মনে ব্যথা দিয়ে কোনো কথা বলবেন না, সুন্দরভাবে কথা বলে সুন্দর সমাজ গড়ে তুলুন। রীতা দে চুয়াপুর জলকল থেকে লিখলেন এই বার্তা। পরের বার্তাটি লিখছে মৃন্ময়ী পাল, সারগাছি বিনোকার থেকে। মৃন্ময়ী পাল বলছি, আজকের বিষয় ভাঙা গড়া। আমাদের জীবনে চলার পথে ভাঙা গড়া থাকবেই, ভাঙার সময়টা সব যে কঠিন মনে হয়, যেন সব শেষ, বিশ্বাস একেবারে চলে যায়, এই সময়টা মানুষ সবচেয়ে একা বোধ করে। কিন্তু ভাঙার পর যখন ধীরে ধীরে গড়তে শুরু করে, তখন নিজের শক্তি ফিরে আসে। মৃন্ময়ী পাল লিখলেন সারগাছি

0: বেনকার থেকে। এর পরের বার্তাটি লিখছেন লক্ষ্মীনারায়ণ চৌধুরী, রায়চাঁদপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে। ফারাক্কা ব্যারেজের উত্তরে নিমশহর গ্রাম, সেই গ্রামে 1975 সালের ঘটনা বলছি। গঙ্গা নদীর তীরেই গ্রাম, সেখানে আমার পিসির বাড়ি। নদীর খাড়ি ঢেউয়ে ঢেউয়ে খাড়ি আরও বাড়তে থাকে। সেখানে প্রায় 2 কিলোমিটার দূরে চলে গেছে সেই নদী, মালদার দিকে ভাঙতে ভাঙতে। আচ্ছা, পিসির বাড়ির থেকে 2 কিলোমিটার একেবারে পাড়েই ছিল, সেখান থেকে ভাঙতে ভাঙতে অনেক দূরে চলে গেল, এটাও ভাঙা করার গল্প। আর শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ থেকে, উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থেকে লিখছেন, শুভ সকাল। ভাঙা গড়া জীবনের এক বিরাট খেলা, এই খেলায় কখনো ভাঙা কখনো গড়া, এই নিয়ে জীবন অতিবাহিত হয় আমাদের। এই জীবনে চলার পথ কারো মসৃণ, কারো চড়াই উতরাইয়ে ভরা। তবে জীবনে যত খারাপ সময় আসুক না কেন, সব সময় হাসি মুখে সেটাকে মেনে নিতে হবে। তবে একটা কথা, জীবনে ভাঙাটা যতটা সোজা, গড়তে গেলে কিন্তু অনেক সময় লাগে। মানুষ পরিস্থিতির শিকার, পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় ভাঙতে ইচ্ছে নেই, তবুও বাধ্য হয়ে ভাঙতে হয়। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখলেন। এবার অনেকক্ষণ বার্তা পড়ছি, আমার বন্ধুরা হয়তো অপেক্ষা করে করে চলে গেছেন অনেকেই, দেখি কে রয়েছেন সঙ্গে। আচ্ছা, তার আগে একটুখানি ভালো খবর আপনাদের জানাতে ইচ্ছে হলো, তাই একটু সেই খবরটা দিই। অনাগত এক সকালের স্বপ্ন দেখালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। পূর্ব ভারতে কলকাতার গা ঘেঁষা সোনারপুরে এক স্বপ্নের শিক্ষা প্রাঙ্গণের হাতছানি ছড়িয়ে দিলেন তাবড় সব ভারতীয় বা দেশি বিদেশি উদ্যোগব্রতী শিক্ষানুরাগীদের মধ্যে। অভিজিৎ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের সেকেলে সীমান্ত ভেঙে এগোনোর কথা ভাবছে ভারতের শিক্ষা প্রাঙ্গণগুলিও। এখানেও দেখুন ভাঙা গড়ার গল্প। আমরা তো এমন ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে ডাক্তার, স্বাস্থ্যবিজ্ঞানী বা ইঞ্জিনিয়াররা একই সঙ্গে ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাজনীতি নিয়ে গবেষণার শরিক হবেন। বিজ্ঞান প্রযুক্তি, জৈব প্রযুক্তির সঙ্গে সাহিত্য, সমাজবিজ্ঞানের যোগ ডাক্তার ইঞ্জিনিয়ারদের আরও শাণিত করে তুলবে বলে মনে করেন MIT-র অধ্যাপক অভিজিৎ। নৈতিকতায় সজাগ, বৌদ্ধিকতায় জীবন্ত, বাস্তববোধে সমর্থ পেশাদাররা এভাবেই গড়ে ওঠেন। দেশ বিদেশের বিশিষ্ট এই শিক্ষাব্রতী পণ্ডিতেরা অনেকেই পশ্চিমবঙ্গে প্রস্তাবিত দ্য ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সায়েন্সেস এর সম্ভাবনায় আশাবাদী, আমরাও খুব আশাবাদী। এই পুরনো প্রথা যেগুলো ভাঙার মতো, সেগুলো ভেঙে যদি আমরা নতুনের দিকে এগিয়ে যাই, সফলতার দিকে আরও বেশি পা বাড়িয়ে দিই, তাহলে ক্ষতি কী। দেখি আমার বন্ধু এসেছেন 9434921300-তে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, না যোগাযোগ করতে পারলাম না, পরের বন্ধুর কাছে যাই। নমস্কার। সরাসরি কথা বলুন, একটিও দিদি ভাই নয় বন্ধু, কেমন? এটা এটা ভেঙে ফেলুন, ঠিক আছে
1: দিদি। একটা কথা কি বলুন তো, একটা ছেলে যখন জন্ম থেকে মানুষ হয় না, তখন দেখবেন বাচ্চাটা উঠতে দাঁড়াতে উঠতে দাঁড়াতে সময় নিয়ে নেয় বহুত, কিন্তু দাঁড়ানোর চেষ্টা করে, যেমন পড়ে সেরকম দাঁড়াতেও চেষ্টা করে, এক সময় দিয়ে সেটা দাঁড়িয়েও যায়। আমি এইটুকুনি বললাম, জীবনটা হচ্ছে ভাঙা গড়া দিদি ভাই, ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে। একবারে যদি গড়ে যাবো তাহলে হবে না দিদি ভাই, মাধ্যমিকে পাশ ফেল, মাধ্যমিকে পাশ ফেল আছে,
0: সঙ্গে থাকুন বন্ধু। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের সময় একেবারেই নেই। আরেকটি বার্তা এলো এই মুহূর্তেই, আর কেউ বার্তা পাঠাবে না, দয়া করে পড়তে পারবো না, সময় নেই। তন্ময় প্রামাণিক কে বলরামপুর মন্দিরপাড়া থেকে লিখলেন, দিদিভাই বৈশাখে কালবৈশাখী ঝড়ে ভেঙে গেল বাবুই শালিখের বাসা, কিন্তু

0: তারপর দেখি কিছু খড়কুটো দিয়ে আবার নতুন করে বাঁচার জন্য গড়ে তুলেছে বাসা। সত্যি তো সেই এই ভাঙা করা তো চলছেই চলছেই এবং চলবে। পলাশদের ঝিকটা থেকে লিখলেন, জীবন ভাঙা গড়ার খেলা, ভাঙা গড়ার দেবতা শিব ও ব্রহ্মা প্রতিনিয়ত ভাঙছে ও গড়ছে এই দুনিয়ায়। যেমন আমার দোকানে কোনো খদ্দের যদি ভাঙছে তো কোনো খদ্দের গড়ছে। জানেন দিদি, বিস্কুট ভাঙলে কেউ নেয় না, কিন্তু বিস্কুট ভেঙে খেতে হয়, যেটা ভাঙে সেটা খাওয়াই লাভ। পলাশদের ঝিকটা থেকে লিখেছেন, তাই তো। এটা দেখবেন বেশিরভাগ ছোটদের মধ্যে একটা প্রবণতা থাকে যে ভাঙা বিস্কুটটি আমি খাবো না, কিন্তু খেতে গেলে সেই ভেঙে গুড়িয়ে খেয়ে তবেই না তার রসাস্বাদন। আচ্ছা, আমি একটা ছোট্ট গল্প বলবো, একদম একটুখানি ছোট্ট। মিঠুদের স্বামী নিঃসন্তান, যুবতী মিঠুদিকে রেখে যেদিন পাড়ি দিলেন না ফেরার দেশে, সেদিন মিঠুদির আছাড়ি পিছারি কান্নাই পাড়ার আকাশ বাতাসে হাহাকার ছড়িয়ে পড়েছিল। একটা সংসার একেবারে ভেঙে তছনছ হয়েছিল। মিঠুদির স্বামী অবশ্য মিঠুদিকে অনেক অবিচার করেছিলেন, তার প্রতি অনেক অত্যাচার করেছিলেন, তবুও সংসার ভাঙেনি মিঠুদি। সেই সংসার নিঃশেষ হয়ে পড়েছিল তার স্বামীর মৃত্যুতে। তারপর বেশ কিছুদিন মিঠুদির সাথে আমার যোগাযোগ ছিল না, কারণ আমরা সে পাড়ার বাস ছেড়ে ততদিনে উঠে চলে গেছি অনেকটা দূরে। বেশ কয়েকটা বছর পর হঠাৎ রাস্তায় মিঠুদির সাথে দেখা। বাহ, মিঠুদিকে কি ঝকঝকে লাগছে! আর অবাককাণ্ড, মিঠুদির সিঁথি জুড়ে সিঁদুর, কোলে ছোট্ট একটা বাচ্চা। জানলাম নিঃসন্তান বিধবা মিঠুদি মাতৃহারা এই শিশুটির জন্যই এবং সামগ্রিক অবস্থার বিচারে বিপত্নিক এক ভদ্রলোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সুখে ঘর কন্যা করছেন। বন্ধু, এই যে ভাঙা করা, এটাও তো চলে আমাদের সংসারে, তাই না? দেখি আমার বন্ধুর সাথে কথা বলা যায় কি না, কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যালো,
1: নমস্কার দিদি ভাই। আমি মারগ্রাম বীরভূম থেকে কৃষ্ণ কুমার দাস কথা বলছি।
0: খুব ছোট্ট করে শুনবো।
1: আজকের বিষয় ভাঙে ওরা। তা দিদি ভাই, ঘর বাড়ি ভাঙলে সেটা আবার তৈরি করা যায়, কিন্তু মন যদি আবার ভেঙে যায় সে মনকে কিন্তু জোড়া রাখা যায় না। নমস্কার, ভালো থাকবেন।
0: বাহ, কথা রেখেছেন, খুব ছোট্ট করে বলে গেছেন আমাদের কিশোর বাবু। আমাদের এই যে ভাঙা গড়ার খেলা প্রতিনিয়ত চলছে, চলছে, চলতেই থাকবে। আর তারই মাঝে বন্ধু দেখি 03482259648 এ নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, কাশিম বাজার পালপা দিয়ে মনাদাস বলছি।
0: হ্যাঁ বলুন, খুব ছোট করে বন্ধু।
2: শুভ সকাল দিদি ভাই, তুমি শ্রোতা হয়ে ফোন করে দেখবেন কেমন লাগে। আর জীবন হলো ভাঙা গড়া, এটা তো প্রায় প্রকৃতির নিয়ম, ভগবানের ঈশ্বরের দান, এটা হবেই।
0: আচ্ছা,
2: কিন্তু এটা মনে রেখেন যে শ্রোতা হয়ে ফোন করেন একবার।
0: কেন এ কথাটা বলছেন যে ফোন করব শ্রোতা হয়ে?
2: আপনি একবার করেন না, শ্রোতা হয়ে ফোন করেন, এই শুভ সকালে করেন।
0: কি হয়েছে বলুন তো, শ্রোতা হয়ে অনেকবার ফোন করেছি কিন্তু আমার ভাগ্যটা এমন যে আমি কোনোদিন আসতে পারি না। সঙ্গে থাকুন কেমন? আপনি যে কেন বললেন সে কথাটা বোঝা গেল না সত্যি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? না বন্ধুকে পাচ্ছি না, সময়ও দৌড়চ্ছে, আমি চেষ্টা করছি বন্ধুর সাথে। না, 03482259648 এ নমস্কার, হ্যালো। না, আমাদের কথায় কথায় কিন্তু সময় প্রায় পার করে এসেছি। দেখুন বন্ধু, এই যে সময়টাও শেষ করে ফেললাম, এবার ভাঙতে হবে আমাদের আড্ডা। এ ভাঙা সেই ভাঙা নয়, আসলে এই ভাঙার সঙ্গে জড়িয়ে রয়েছে শৃঙ্খলা। আমাদের জীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। আমাদের ভাঙা ঘরের গল্প শেষ করব সেই শৃঙ্খলা মেনেই। গল্প শেষ বটে, তবে চলতে থাকবে এই ভাঙা গড়া। আমরা সব ভাঙাকেই ধ্বংস হিসেবে ধরে নেব না। ভাঙা মানেই দুঃখ নয়, ভাঙার সাথে গড়া জুড়ে ভাঙা গড়াই আমাদের জীবন সুন্দর হয়ে উঠুক। সবাই ভালো থাকুন। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি তাপসী, কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, 9:05 ইংরেজি সংবাদ এবং 9:10 মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান শোনা যাবে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी आज सुबह 11 बजे आकाशवाणी पर मन की बात कार्यक्रम में देश विदेश के लोगों से विचार साझा करेंगे। मासिक रेडियो कार्यक्रम

1940 में फिल्म औरत में अनिल बिस्वास ने जो गाना गाया था वो है ये।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: সেটা কিন্তু বারে বারে সকলকে সজাগ করার জন্য বলা হচ্ছে, অথচ আমরা বুঝেও বুঝতে পারছি না। আমরা শব্দ দূষণ বাড়িয়েই যাচ্ছি, আমরা জল দূষণ বাড়িয়েই যাচ্ছি। জলের মধ্যে ওই যে বললাম কারখানার দূষিত যত রকম বর্জ্য পদার্থ এসে মিশছে, নদীতে মিশছে, সমুদ্রের জলে মিশছে, জলজ প্রাণীরা মারা পড়ছে। জলের মধ্যে উদ্ভিদ থাকে, প্রাণীরা তো থাকেই, সবার সবার ক্ষতি হচ্ছে। তাহলে ভাবতে হবে তো তোমাদেরও, এখন থেকে জানতে হবে পরিবেশকে জীবনের উপযোগী করে কি করে রক্ষা করা যায়। ছোট্ট ছোট্ট ধাপ, ছোট্ট ছোট্ট পদক্ষেপ তোমরাও নিতে পারো। তোমাদের পাঠ্যসূচিতে এখন এই বিষয়টা রয়েছে। আমি জানি তোমরা এই বিষয়ে অনেকটাই জেনে ফেলেছ। তোমরা পরিবেশকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, সবুজ রাখার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে পারো। এবং কাউকে যদি দেখো, হয়তো সে তোমার থেকে বড়, হয়তো তোমার বাড়ির কেউ, যদি দেখো যে কেউ কোনোভাবে পরিবেশকে নষ্ট করছে, তাহলে তুমি যদি তাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলো, আমার মনে হয় তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবেন। দেখো না, চেষ্টা করে ছোট্ট ছোট্ট পায়ে, ছোট্ট ছোট্ট কাজ করে কিভাবে তুমি তোমার পরিবেশকে একটু একটু করে ভালোর দিকে, আলোর দিকে, সবুজের দিকে নিয়ে যেতে পারো। তবেই তো 5ই জুনের এই বিশ্ব পরিবেশ দিবসের ভাবনাটা সার্থক হয়ে উঠবে, তাই না?

0: আবৃত্তি শুনব পরের বন্ধুর কাছে।
1: আমার নাম জয়িত্রী সেন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা বিয়েবাড়ির মজা। বিয়েবাড়ি, বাজছে সানাই, বাজছে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য, হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ, বাসর ঘরে সাজছে কোণে, সকলে উৎফুল্ল, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল, আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য, যত সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য, মাংস পোলাও চপ কাটলেট, লুচি এবং মিষ্টি, খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি, বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক, আনন্দে আজ বুক সকলের নাচছে কেবল ধুক ধুক, হলুদিতে তৈরি সবাই, শাক হাতে সব প্রস্তুত, সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত খুঁত, ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ, হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ, হলুদ ধ্বনি উঠল মেতে, শাঁখ বাজল জোরে, বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে, কোথায় বরের সাজসজ্জা, কোথায় ফুলের মালা, সবাই হঠাৎ চেঁচিয়ে উঠে পালা পালা পালা, বর নয় কো লাল পাগড়ি, পুলিশ আসছে নেমে, বিয়েবাড়ির লোকগুলো সব হঠাৎ উঠল ঘেমে, বললে পুলিশ এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন, 50 জন কোথায়, এ যে দেখছি 1000 জন, এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে, থানায় চলো, কাজ কি এখন এইখানে গোলমালে।
2: আমার নাম অভিপ্সা দাস। কবি সুকুমার রায়ের কবিতা বিষম চিন্তা। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাবদার, সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার, অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব, বলবে সবাই মূর্খ ছেলে, বলবে আমায় গো গর্ধব, কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর, বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর, গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই, গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই, সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ গড়ে, কেমন করে রাখবে টিকে মাথায় যাদের টাক পড়ে, ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়, মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়, কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই, বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই।
0: সুকুমার রায়ের কবিতা শোনালো অভিপ্সা, না তোমার নাম, বাহ খুব ভালো হয়েছে, সুন্দর বলেছো। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
4: আমার নাম সৌম্য ভট্টাচার্য।
0: আচ্ছা, কোন ক্লাস তোমার, কোন ক্লাসে পড়ো?
4: আমি ক্লাস 4 পড়ি।
0: আচ্ছা বলো কি বলবে।
4: আমি একটা কবিতা বলবো।
0: শুরু করো।
4: নাম হলো মধুমাইতি বাটকুড়া রায়, কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের নাম একটু ভুল হয়ে গেল, কবিতা হলো মধুমাইতি বাটকুড়া রায়, কাজী নজরুল ইসলাম। মধুমাইতি বাটকুড়া রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটি খাটুনি পিঠে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে যায়, মোটকু মাইটি বাটকুল রায় পায়ে পরে গাদ্দা বুট আর মোট্টি, পড়াইয়া চলে যেন গাঠরিয়ে মোট্টি, সুমুল সুরে গায়ে গানু ভর্তি, হাটি হাটি পাপা ডাইনের বাই, মোটকু মাইটি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এলে এক দামড়া, টুসকে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, দেখছে উল্টিয়ে সাত পাক দিগ বাজি খাই, মোটকু মাইটি বাটকুল রায় নমস্কার। শোনো

0: সুন্দর গন্ধ শুনতে শুনতে আমার গানের বন্ধুরা স্টুডিওর মধ্যে গোল হয়ে বসে পড়েছে। আবৃত্তির আসরটা শেষ হয়ে গেল, এবারে বসছে একটা গানের আসর। শুরু করবে দেবাঞ্জনা, তাই তো?
1: আমার নাম দেবাঞ্জনা পাল, আমি একটি কবিরে ভজন শোনাচ্ছি,
0: শোনো।

0: কবিদের ভজন শুনলাম আমরা, শোনালো দেবাঞ্জনা। দেবাঞ্জনার গান শুনেছি, এবারে ছড়ার গান নিয়ে আসছে। কে আসছে, নাম বলো তো তোমার?
1: আমার নাম উদিতা বিশ্বাস, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি।
0: গাও।

0: ছড়ার গান শোনালো উদিতা, তাই তো? তোমার নাম উদিতা। আচ্ছা, এবারে আমরা কি শুনব? ভজন হলো, ছড়ার গান হলো, এবারে বলো নজরুল গীতি, তাই না? এসো, চলে এসো তুমি মাইক্রোফোনের কাছে, বলো আগে নাম বলো।
1: আমার নাম তিয়াশানাথ, আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি।
0: শুরু করো।

0: নজরুল গীতি শুনেল পিয়াসা, পিয়াসা নাথ। দেখি তো টেলিফোনের বন্ধুর সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি। হ্যালো
1: হ্যালো, বলো
0: বলো। ঠিক আছে, সুন্দর। টেলিফোনে বন্ধুর কবিতাও তো শোনা হয়ে গেল, এবারে আবার স্টুডিও বন্ধুর কাছে ফিরি নাকি? হ্যালো, স্টুডিওতে এখন গুছিয়ে বসেছে সৃজিতা। সৃজিতা পুরো নামটাম বলো, তারপরে কি গাইবে বলো।
2: আমার নাম সৃজিতা প্রামাণিক, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি।

0: সৃজিতা ছড়ার গান শুনিল সুন্দর করে। আসলে সময় তো ফুরিয়ে আসছে, দেখি একটু টেলিফোনের বন্ধুর সঙ্গে যদি কথা বলতে পারি। কে আছো টেলিফোনে? হ্যালো
1: হ্যালো, দিদিমণি, আমি আয়ুচ্চ পূর্ব মেদিনীপুর থেকে আয়ুচ্চ মান্না বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো কোন ক্লাসে পড়ো আগে বলো।
1: আমি ক্লাস ফাইভে পড়ি।
0: আচ্ছা, একটু বড় বন্ধু না? তাহলে একটু ভালো হয় গল্প দাদুর আসরে ফোন করলে। ঠিক আছে, আজকে বলো কি শোনাবে।
1: আমি একটা গান শোনাবো।
0: শোনাও, বেশি সময় নেই তো, চটপট।

টেলিফোনের বন্ধু হারমোনিয়াম নিয়ে গুছিয়ে বসে গান শুরু করার আগেই যে লাইনটা কেটে গেল, তাহলে আর কি হবে? আবার পরের দিন চেষ্টা করো, কেমন? আজকে সময় যে একেবারেই শেষ। সবাই খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো। গরমে রোদ্দুরে টোটো করে ঘুরবে না, রোদের মধ্যে খেলাধুলো একদম নয়। আর ঝড় উঠলে, বৃষ্টি হলে তখনও কিন্তু একটু সাবধানে থাকবে। যদি রাস্তায় থাকো তাহলে কোনো একটা নিরাপদ জায়গায় দাঁড়াবে, কেমন? ভালো থেকো, আবার পরের সপ্তাহে অনেক গপ্প হবে। আদর, ভালোবাসা আর শুভেচ্ছা সব রইল তোমাদের জন্য। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি। আজকে টাটা।

শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানের ভেলা আপনাদের সঙ্গে হৈমন্তী দেব।

খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে পেতে দে না কুশাসন, খাবো খাবো করছে আমার পাগলা মন।

আলু মশলার চাটনি ব্লাউজ ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টে রাজোজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টে রাজোজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশ মোর, অরুচি নাই সন্দেশ মজা ভাই লাগে যখন পায়েছে মেসে দরবেশে, ভাই পায়েছে মেসে দরবেশে, ভাই পায়েছে মেসে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলি ভাই, রসগোল্লার হাড়ি আনো সেই রসে ওই মগ ওই আহা সেই।

0: আমার পেটের মধ্যে বাবাকে জ্বলছে আগুন বাতে দমকলে। এটা খাবো না ওটা খাবো না না সেটা খাবো না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা চুরি খাবো রে টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে আরে যত পাই তত খাই ধরে ধরে মাথা খাই আরো পেলে আরো খাই খাবো রে হাতি খাই ঘোড়া খাই উঠ খাই ভাড়া খাই রাজা খাই প্রজা খাই খাবো রে মাথা জিম জিম ভাই ভেদে হিম সিম খাই গোটা দুনিয়াটা ভাই খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই ভুগছে যারা রে বাবা অম্বলে এই আগুনে নিব্বে যদি রাবড়ি করবো রে সন এই আগুনে নিব্বে যদি রাবড়ি করবো রে সন খাবো খাবো ভুগছে আমার পাগলা মন জল ছড়িয়ে হাত ধরিয়ে পেটে দেন কুশাসন খাবো খাবো করছে আমার পাগলা মন।
1: হ্যাঁ সপ্তাহান্তে রোববারটা একটু খাবো খাবো করেই তো মনটা, সারা সপ্তাহের ডায়েট চার্ট ভুলে কিংবা নাকে মুখে গুঁজে ছোটার বদলে এই একটা দিন একটু জমিয়ে ভালো লাগার খাওয়া, ভালো মন্দ খাওয়া যাকে বলি আমরা। তবে হ্যাঁ তার সঙ্গেই রয়েছে অম্বলের ভয়, আর তাকেও ছাপিয়ে খাবার অদম্য ইচ্ছে। মনে পড়ছে পরশুরামের সেই গল্পের কথা, জাঁকালো এক জমিদার নবাব পৌঁছেছেন এক রেস্তোরাঁয়, সেখানে তো নামি দামি হরেক খাবার, সবই জিভে জল আনা। একের পর এক তার রেসিপি জানতে চাইছেন তিনি, কিভাবে তৈরি হয়েছে তার পাক প্রণালী, কেমন স্বাদ ইত্যাদি। দীর্ঘক্ষণ পরে যখন বেয়ারা তার কাছে জানতে চান যে তিনি কোন পদটি চাইছেন, তখন তিনি তার অজীর্ণ রোগ, হজমের সমস্যা ইত্যাদির কথা জানিয়ে এক ফুঁয়ে নিভিয়ে দেন তার উৎসাহ, জানান এর কোনোটি তার পেটে সইবে না। এমন খাদ্য রসিকের গল্প ঘরে ঘরে, তবে হ্যাঁ যা গরম পড়েছে তাতে জল, হালকা শরবত, বেলের পানা, ডাবের জল ইত্যাদির বিধানই দেন ডাক্তারেরা, তার সঙ্গে ঘোল, লস্যি ইত্যাদি। রয়েছে শরবতে ভাজা মশলার জল, ছাতুর শরবত, এমন হরেক পানীয়। আজকের গানের ভেলার ছোট্ট অবসরে তেমনই কিছু খাওয়া দাওয়ার গল্প, তার সঙ্গে ভালো লাগার তেমন কিছু গান।

এর দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছুটে ছুটি। পারেন না মশলাটা যেখানে যান না, আমি শেষে ভাগ্য হবে মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি না,

শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ওহে বীর হাজরা, হাত হার পাজরা। ওহে বীর হাজরা, হাত হার পাজরা। আজ তো মাঝেই করি দেবীর অগুন্তি, মোটেই হবে না ভোল।

0: ভিক পড়ে না যদি চলে দিই সজোরে, মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা, কেটে গিয়ে দেবে চোরে জুড়ে দেবে কান্না, আমি শিশু ভজ বলি মান্না। খাইবার বাদ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না, আমি শিশু ভজ হরি মান্না, আমি শিশু ভজ হরি মান্না।
1: নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, সুপ্রভাত, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলুন,
2: আজকে রবিবারের দিনকে এত সুন্দর একটি বিষয় নিয়ে আসার জন্য প্রথমেই জানাই অজস্র ধন্যবাদ। আসলে বঙ্গজীবনে খাওয়া দাওয়ার যে ইতিহাসটা সেটা নিয়ে বলতে গেলে অনেক বলতে হয়।
1: ঠিকই,
2: তো খাওয়া দাওয়া এখন খেতে খাবো খেয়ে যতই করুক পাগলা মন, কিন্তু একটু লোভ সম্ভ্রম করতে হচ্ছে। এই বড্ড গরমে ইচ্ছে করছে রবিবারের দিন করছি দেখা ঘোলার ভাত খেতে, কিন্তু সেটা কতটা শরীর নিতে পারবে সেটাই
1: কতটা সঙ্গত হবে ঠিক
2: ব্যাপার আছে আর কি। না, আমি তো গরমের বেশ কিছু খাবারের কথা বলি, এটা খুব ঘরোয়া একটা খাবার, এটা আমি সবাই খাই, আমিও খাই। আমি ভিজে ভাত, দিনের বেলা যে ভাতটা থেকে গেল সে ভাতটাকে যদি জল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয়, তারপরে রাতের বেলা যদি একটু বাদাম বেটে বা তো পোস্ত বেটে বা তো চাল বা চাল বেটে খাওয়া হয়, অপূর্ব লাগে কিন্তু।
1: আচ্ছা,
2: খুব ঘরোয়া একটা খাবার, আমার খুব প্রিয় একটি খাবার। ফলটাও খাওয়া হলো, আমের মানে ফলের কাছে আমকে আমেরও আস্বাদন নেওয়া হলো, আমার পেটটাকে ঠান্ডা করা হলো। যত পারা যায় রুচ খাওয়াটা একটু না খাওয়া ভালো, জ্ঞান দিচ্ছি না কিন্তু এটা ভক্তি ভোগী বলে যে
1: একদমই তাই। আর খাবার রীতি তো বদলে বদলে যায়, জায়গা অনুযায়ী, ঋতু অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, রুচি অনুযায়ী খাদ্য সংস্কৃতি তো আলাদাই একটা চর্চার বিষয়। আমরা বলছি বারবারই শরবতের কথা, আখের রস, ডাবের জল ইত্যাদির কথা, ফলের রসের কথা। হরিদ্বারে জলজিরা বলে একটা হজমি জলের খুব চল আছে। এলাহাবাদ বেনারসেও কিন্তু এই জলজিরা ফিরি করা একটা জীবিকার মধ্যে।

এর দেখায় হোক আমসত্ত্ব বড়ি আচারের কথা, সে কোন এক কালে মা ঠাকুমারা রোদে দিতেন আচার আমসত্ত্ব। বড়ি দেওয়ার অবসর ছিল, যারা তা চোখে দেখেছেন হয়তো অনেকটাই সেসব হারিয়ে যাওয়া এই সময়টায় দাঁড়িয়ে একটা মন কেমন করা অনুভূতি আমাদের ধীরে ধীরে গ্রাস করে ফেলে। আর ছোট্ট ছোট্ট খেলা, যারা সে সময় ছোট ছিল, চোর চোর খেলতে গিয়ে একটা ছড়া প্রায়ই উঠে আসত, চিংড়ি মাছের চচ্চড়ি তাতে দিলাম ফুলবড়ি, ফুলবড়িটা গলে গেল সবাই মিলে এক পা তোলো। এই যে খেলার মধ্যে, দৈনন্দিন জীবনের মধ্যে খাদ্যের অনুষঙ্গ, এখানেই কোথাও সংস্কৃতিটা ধরা থাকে। চলে যাব একটি লোকগানে, সেখানে খাবারের আস্বাদন কেমন করে সম্পর্কের অনুভূতির স্তরে স্তরে জড়িয়ে যায় একটু শুনে নেব।

0: কলকাতা।
1: নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন?
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
2: এই গরমে একটা অত্যন্ত সুন্দর খাবার হচ্ছে বেলের শরবত। আমার এখানে একটা বেল গাছ আছে, সেখান থেকে বেশ বড় বড় সুন্দর সুন্দর পাকা পাকা বেল ঠক ঠক করে মাটিতে পড়ছে, আর আমি সেগুলো নিয়ে এসে শরবত করে খাচ্ছি। এবং সেই তাছাড়া একটুখানি ফ্রিজ থেকে বরফ নিয়ে মিশিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে, সে ক্ষতি সুস্বাদু হচ্ছে। মনে হচ্ছে গরম কোথায় গেল চলে আমাকে কিছু একটা বলে।
1: ঠিক কথা, নিজের বাড়ির গাছের ফল সে তার একটা আলাদা স্বাদ।
2: হ্যাঁ, বাড়ির গাছের ফল, তাই জন্য সবাই বলছে নিয়ে আসি চল, সেইটাতে আমার খুব আনন্দ হচ্ছে। নমস্কার।
1: আসলে বাড়ির জিনিস, বাড়ির গাছেরই হোক বা হাতে তৈরি খাবার, তার একটা আলাদা স্বাদ। ওই যে বললাম, খাবার শুধুমাত্র পেট ভরানোর নয়, মন ভরানোরও বটে, আর তার সঙ্গে গোটা একটা সংস্কৃতি জড়িয়ে থাকে। ধরুন না কাসুন্দির কথা, আমরা তো প্রায়ই খেয়ে থাকি বিভিন্ন খাবারের সঙ্গে, সঙ্গত হিসেবে। আজকাল অনেক সময়ই আমরা কিনে খেতে বাধ্য হই, সেই অবসর, সেই সময় আমাদের হাতে হয়তো থাকে না, কিন্তু কোনো একটা সময়, সেই যে পুরনো সাদা কালো যুগের কথা বলছি, বৈশাখের মাঝামাঝি অক্ষয় তৃতীয়ার দিনে বাংলার

পুকুর ঘাটে মেয়ে বৌদের ভিড়, স্নান সেরে শুদ্ধ কাপড়ে নতুন গামছায় কালো সর্ষে ধুয়ে গামলার মধ্যে নিয়ে তাতে হলুদ, তেজপাতা, জিরে, ধনে 12 রকম মশলা দিতে হতো। আম কাসুন্দি হলে তার সঙ্গে কাঁচা আম। ফরিদপুরে তাকে বলা হতো গিলা। পুকুরের স্বচ্ছ জলে বারবার সর্ষে ধুয়ে পরিষ্কার করতে করতে খুব আবছা গলায় মেয়ে বৌরা বলতেন, চিনি চিনি মধু মধু হইও, 12 বছর থাইকো, হকগুলের ভালো দেখ। অর্থাৎ সকলের মঙ্গল কামনা, শুভ কামনা মিশে থাকত সেই খাবারের অনুসঙ্গে। একথা বলতে বলতে সর্ষে ধোয়ার পর পুকুর ঘাট থেকে নতুন গামছায় বাঁধা ধোয়া সর্ষে কাঁচা আম এনে অক্ষয় তৃতীয়ার রোদে উঠোনে মেলে দেওয়া হতো। আর পুকুরের জল বোঝাই পেতলের কলসিটিও রাখা হতো উঠোনে। সেই জলকে কিন্তু আর জল বলা যাবে না, বলতে হবে মধু। পরিষ্কার উনুনের আঁচে বসানো পেতলের হাঁড়িতে সেই মধু ঢেলে দেওয়ার খানিক পরেই জল ফুটতে থাকে। আগুনের জলকে ফুটিয়ে বাষ্প করতে করতে হাঁড়ির ভেতরে একটা নির্দিষ্ট মাপে তা পৌঁছয়। ততক্ষণে ঢেঁকি ঘরে ভেজা সর্ষে শুকোনোর পর কোটা শুরু হয়ে যায়। তার সঙ্গে মাপমতো নুন ফেলে দেওয়া হয় পেতলের হাঁড়ির ফুটন্ত জলে। খেজুর গাছের ডাল পাতা ফেলে তার কাঠিটা পরিষ্কার করে জলের ভেতর ফুটন্ত সর্ষে আর নুন নাড়াচাড়া চলতে থাকে। স্নান সেরে পরিষ্কার কাপড় পরা একটু বয়স্ক গিন্নিরা এটা করতেন। তারপর চোখ জ্বালা করা ঝাঁঝ। বেশ কিছুটা সময় কাটার পর পেতলের হাঁড়ি ভর্তি কাসুন্দি গোবর নিকোনো উঠোনে রাখা হতো, পরিষ্কার কাপড়ে ঢাকনা পড়ত। হাঁড়ির ভেতর থেকে হাতায় হাতায় ঝাঁঝালো সর্ষের জল তুলে দেওয়া হতো সেই ন্যাকড়ার ওপরে। সেই সব রোদে শুকোনো সর্ষে অনেক পরে চেঁচে চেঁচে তুলে রাখা হতো মাটির নতুন ঘটে, তার মুখে নতুন খুরির ঢাকনা, তার ওপর ন্যাকড়ার বাঁধন। এগুলো শিকে তুলে রাখা হতো। শিকে কাসুন্দির ঘট ঝুলে রইল। 3 দিন পর স্নান সেরে শুদ্ধ কাপড়ে বাড়ির মেয়েরা কাসুন্দির ঘট নামাবেন, সঙ্গে জোকার, উলুধ্বনি, শাঁখের শব্দ, হয়তোবা কখনো কখনো লৌকিক মন্ত্র কাসুন্দির ঘট নামিয়ে তার স্বাদ দিতে হতো। তারপর আবার কাসুন্দি ফিরে যেত শিকে প্রয়োজন মতো ব্যবহারের জন্য। এতটা শুদ্ধি, এতটা ভালো চাওয়া, এই সংস্কৃতিকে বহন করেই আমরা এগিয়ে চলি আমাদের প্রত্যেক দিনের যাপনে। তবে সেভাবেই কত খাবার আমাদের মন জুড়িয়ে দেয়, কিন্তু সবচেয়ে ভালো খাবার তার সন্ধান তো চলতেই থাকে।

হ্যাঁ, সব ভালোর চেয়ে সবচেয়ে ভালো পাউরুটি আর ঝোলা গুড়, সে তো আমরা সবাই জানি। তার অপেক্ষাটুকু থাক, আজ গানের ভেলা এ পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী দে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: এবার কি করবে? আছে তো ফ্রি ওয়াইফাই।
2: বোকা, সুধরে যা।
1: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই, মানে জালিয়া থেকে বলো বাই বাই। আরবিআই এ কথা বলে,
3: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
2: কথা
3: বলে স্মার্ট হোম।

সম্মান শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম।

0: यह प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: माननीय প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
4: অকাল। নমস্কার স্যার।
5: নমস্কার স্যার।
3: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তারা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
4: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম, আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বললো যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
3: এবার গুরিন্দর বীরজি তুমি বলো।
5: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দর দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
3: বা বা বা, খুব চমৎকার কথা বললে ভাই।
5: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম তখন সবাই আমাকে বলল ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
3: দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছো এবং মাত্র 2 দিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দর বীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
5: হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না,

0: কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস সুযোগ সুবিধে সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট আর্থিক সাপোর্ট সব কিছু করবো আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করবো স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
0: স্যারজি আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করবো। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার আমরা যখন মাঠের বাইরে প্রতিযোগিতার বাইরে তখন আমরা বন্ধু, যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়বো, আমি ওর থেকেও দ্রুত দৌড়বো।
1: দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে, আমার অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়, আপনিও নিশ্চয়ই দেখেছেন। যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি।

0: রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়, আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত আর সোলকারি, দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরী, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলবাতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত, তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে, এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথা উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় ১৩ ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে, একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকৈলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তারা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়। অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়ই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর।
3: এইরেন দুলড়ো দিসমহর, জোহার। মন কি বাত রে আরহো মিদ্ধাও আপেকো সাও জপড়াও কাতে ইন্দো অডিন কোসিক কানা। দিসম রিনা ভিন ভিন এলাকা করে আবরেন দিসমহর কো দিসম ভালে লাগিতে, সমাজ ভালে লাগিতে নৌকান হাহাড়া কামিয়ে কো কামি কেনা। আর তিনরে ইনে কো বাবদ বন আজম নামা উন্দো আবো মিট নাওয়া উদ্গাউ না বন নাম চঙ্গানকে। তেহিঞা কামিহরা রেনা এতহব দো ইন অ্যাথলেটিক্স রে হাসিলা কান নৌকানা গে মিট কাথা অতিং এতহবা। তিন মাহা মারাঙ্গে ঝাড়খণ্ড রেনা রাঁচি রে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন কম্পিটিশন হুইয়েনা। নুইরে পেরাই 800 জনা অ্যাথলেটিক্স কোকো সেলে রেনা গোটা দিসম খন কো সেটেল লেনা। নিয়ে পুনিয়া ভিন ভিন ইভেন্ট করে ভুন গোটাং ন্যাশনাল রেকর্ড রাপুড়েনা। গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা আর কুলদীপ কুমার নুকু গাতে কদো ভিন ভিন ক্যাটাগরি রে নাওয়ান রেকর্ড কো কো বিনাও কেটা। ইন্দো যতক্ষণ লাহারে দো নুকু সানাম কো আড়ি আড়ি সারহাবেট কোয়া। গাতে কো মিটং ইভেন্ট যাহারনা দো দেশম জাকাত রে অটি জোর চর্চা হয়ুক কানা ওনা দো কানা 100 মিটার রেস। 100 মিটার রেনা নির মোটে 12 দিন থেকে মেন্স 100 মিটার রেস রে ন্যাশনাল রেকর্ড পে ধাওরা পুরি না। যাহাই 12 হর অ্যাথলেটস কিন নিয়ে কারধানে কিন সদর কাটা উনকিন দো কানা কিন গুরিন্দর বীর সিং আর অনিমেষ কুজুর। এই মনে কেটা যে নিয়ে ধাওয়া মন কি বাত রে নকিন বানাহর খেলোডিও কিন সাও হল পড়লেন গে। অনিবেশ কংকে জোহার, গোয়িন্দার বীর আমহো জোহার, সাত শ্রী আকাল,
4: জোহার গে স্যার।
3: আচ্ছা বইয়া, আমা তো অডি মারাং অ্যাচিভমেন্ট হাসিল কেডা, আবিন বানাহর গে কামাল বিন উদুক কেডা। ইং সেরেই রে বারহর জোর তিন নিয়া কাট কোয়া, এখান হেপরাও রে নিতো বারহর জোরতে মিধাও মিনহর মিটাং চ্যালেঞ্জে এমা দেখান, আর মিনহর ওনাই আতাং দারাম কেডা, আর তেসার ধাও ওনা দয় পুরো কেডা। আবিনা আডি ইন্টারেস্টিং সাতাম তাই কানা, ইনিন খোজোয়া যে আবিন বাবদতে মন কি বাত রিন আজমিয়ে কোকো বাড়াই দাড়িয়া মা মেনতে, আবিন যা কার্ধারি বিন উদুক কেদা ওনাও কো বাড়াই দাড়িয়া মা।
4: জোহার গে স্যার, ইয়া নতুন দ অনিমেশ কুজুর। ইন 200 মিটার আর 400 মিটার রেন ন্যাশনাল রেকর্ড হোল্ডার কানাই, আর ইন 36 গড় রিনি কানি স্যার, আর নিতোক দ উড়িষ্যা খনি খেলেদা। ইন চালানেন শেরমা এশিয়ান মেডেল আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল হামেট কারতে ইন হেজ আকানা, আর ইন দ 2021 খন অ্যাথলেটিক্স ইন এহব লেদা, তিনরে স্কুল খনি পাস আউট লেনা। ইন দ অম্বিকাপুর রেনা সৈনিক স্কুল খনি পাস আউট আকাদা। ইন দ পৈল দ ফুটবলিং খেলতা হে, আর কোভিড সময় ইন আয়ু বাবা তিকিন নাশে নাশে বাহরে রে খেল আর দর রেনা ছেড়কিন এমাদিন তাহাই, আর যাহা তিস কোভিড চাবা ইদিয়েনা উন দ ইন্ডিয়ান ফুটবল খেলো গাতে ক মেতাদিয়া যে স্টেট মিট হয়ে লাগিদ কানা চালাও কাতে সেলেদ মে, আর ইন পার্টিসিপেট কেদা, আর ইন দ বইন বাড়াই তাহাই যে অন্ডে খন ন্যাশনাল লেভেল রেনা সিলেকশন হয়ে কানা মেনতে, ইন অন্ডে খন ন্যাশনাল রিং সিলেক্টেনা, আর নিত ইন ইন্টারন্যাশনালি ইন্ডিয়া কিন রিপ্রেজেন্ট কানা।
3: তাহলে গোরিন্দার বীর জি চেদ লেখা?
5: জোহার স্যার, ইয়া নিতুম গোরিন্দার বীর, আর ইন দো ইন্ডিয়ান নেভি রে পেটি অফিসার কানি, আর ইন দো ইন্ডিয়ার ইন যতক্ষণ জোরতে দৌড়ান স্প্রিন্টার কানি। নিত ইন দো 100 মিটার রে 10.09 রেয়া ন্যাশনাল রেকর্ডিং বেনাও কিয়া, আর ইন দো পৈলো ইন্ডিয়ান কানি যাহাই দো 10.1 রেয়া বেরিয়ার লাতারিং দৌড় আকাদা, আর ইনিং রিকাইয়া যে ইন দো ট্রাক রেহো আর নেভি লেখাতে হো আপনার দিশমিং সেবায়া। ইন বাবা আর গরম হারাম বানাহর গে স্পোর্ট কিন করাও তাহে, এনখান আবার ইন্ডিয়া রেয়া কালচার কানা যে যেখন গে যাহানা পরব পিহ কো হুয়া যেলেকা দিওয়ালি যেলেকা নাওয়া শেরমা উন গে আবো দো আপনারা ওড়া বন সাফায়া, উন দো ইন বাবা ট্রফিজ আর মেডেলস কুন সাফায় তাহে, আদো ইন ওনা আডি বেস ইন বুঝাও তাহে, ইন আডি গানিং রসক তাহে। উন যখন ইন জাহান ট্রফি কুন সাফায় তাহে উনি কুলিয়ে তাহে যে নোয়া ট্রফি কো দো ওকারেম জিতেও আকানা, নোয়া মেডেল ওকারেম দাড়ে আকানা, নোয়া ফটো কো তিস রেয়া কানা, উন দো ইন নিজেরা কাহিনী কয় আজমইন তাহে যে বাংমা ইং অন্ডে খেলিং সেন লেনা ইং নোয়া ন্যাশনাল মেডাল সেন জিতেও আকানা, ইং নিজেরা টিম নোয়ারিং দাড়ে হচো আকাদ কোয়া, ইং হো উনিং মিতায় তাহে যে ইং হো জাহান স্পোর্টস গিং করাওয়া, উনি দো মর্নিং রে রানিং এ চালা তাহে, ইং উনিং মিতায় তাহে যে ইং হো ইদি তোরাইন মে আমসাও, তো ইং হো ইদি তোরাইন তাহে, আর আজ যাহা কো নিজেরা গেম স্পোর্টস করে সেড়া লিয়া ওনা কো গে ইং সেড়া ওইনে এথব কিয়া। ইয়া ইন্টারেস্ট তেয়ার এহব এনা ইন উসেইন বোল্টা ওয়ার্ল্ড রেকর্ড রেপু দো ইন নিয়েল আকাদা, এনখান মিটাং স্টোরি মেনা নুকা গে ফানি। ইন নিতো টিভি নিয়েলে তাহেন, আর আয়ো দো টিভি বন্ধ কে আয় বলে নিতো দো বেটা পাড়াও রেয়া টাইম হইয়া কানা পাড়া আমে, উন দো ইনিং মেন কে আয় ঠিক গিয়া আম ইন টিভি বাম নিয়েল হচো ইনা, নুকান মিট দিন হিজুয়া যে হিলো আম ইন টিভি রেম নিয়েল ইনা, আর এম লইয়া নিয়েল পে গোরিন্দারে দৌড়িয়া, আদো ইনহো রসকেন বুঝে তাহেত তিনরে ইন আয়ো ইন টিভিরে দৌড়ে নিয়েলিনা।
3: ওয়া ওয়া, আডি নাপায় কথা কান তামা তো বইহা।
5: হজি মিডিল ক্লাস ফ্যামিলি কানা স্যার, ইন বাবা হো ভলি বলে খেলো কান তাহেনা, ওড়া রিয়া প্রবলেমস কো কারণাতে উনি দো স্পোর্টসে বগিলে তাহেনা, ᱩᱱᱤᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱠᱢᱩ ᱵᱟᱝ ᱯᱩᱨᱟᱹᱣ ᱞᱮᱱᱟ ᱛᱚ ᱩᱱᱤ ᱫᱚ ᱤᱧᱨᱮ ᱚᱱᱟ ᱠᱩᱠᱢᱩ ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱤᱧᱨᱮᱱ ᱠᱚᱲᱟ ᱚᱱᱟ ᱠᱩᱠᱢᱩ ᱫᱚᱭ ᱯᱩᱨᱟᱹᱣᱟ ᱛᱚ ᱩᱱᱤ ᱥᱟᱶᱛᱮ ᱤᱧ ᱨᱚᱯᱚᱲᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱮ ᱢᱤᱞᱠᱷᱟ ᱥᱤᱝ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱮᱦᱱᱚᱛᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱ ᱤᱧᱫᱚ ᱩᱱᱤᱧ ᱢᱮᱛᱟᱭ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱤᱧᱦᱚᱸ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱦᱤᱞᱳᱜ ᱟᱢᱟᱜ ᱠᱩᱠᱢᱩᱧ ᱯᱩᱨᱟᱹᱣ ᱛᱟᱢᱟ ᱛᱚ ᱩᱱᱤ ᱫᱚᱭ ᱢᱮᱱᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱ ᱡᱮ ᱠᱩᱠᱢᱩ ᱫᱚ ᱤᱱᱠᱟ ᱠᱟᱛᱮ ᱫᱚ ᱵᱟᱝ ᱯᱩᱨᱟᱹᱜᱼᱟ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱟᱹᱰᱤ ᱦᱟᱨᱰ ᱳᱣᱟᱨᱠ ᱡᱟᱹᱨᱩᱲᱟ ᱢᱮᱦᱱᱚᱛ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱤᱞᱠᱷᱟ ᱥᱤᱝ ᱡᱤ ᱫᱚ ᱢᱟᱭᱟᱢᱮ ᱩᱞᱟᱹᱭᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱫᱟᱹᱲᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱜᱚᱴᱟ ᱫᱤᱱ ᱥᱟᱨᱟ ᱫᱤᱱᱮ ᱴᱨᱮᱱᱤᱝ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟᱛᱮ ᱤᱧ ᱵᱟᱵᱟ ᱤᱧᱮ ᱤᱱᱥᱯᱟᱭᱟᱨ ᱤᱫᱤᱧ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱮ ᱤᱧᱤᱧ ᱫᱟᱹᱲᱟ ᱱᱟᱦᱟᱜ ᱟᱯᱱᱟᱨ ᱫᱤᱥᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱢᱮᱰᱮᱞᱤᱧ ᱟᱹᱜᱩᱭᱢᱟ ᱡᱤᱛᱠᱟᱹᱨᱚᱜ ᱢᱟᱹᱧ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱵᱷᱟᱹᱭ ᱛᱤᱱᱨᱮ ᱤᱧ 100 meter ᱤᱵᱷᱮᱱᱴᱤᱧ ᱪᱩᱥ ᱞᱮᱜᱼᱟ ᱩᱱᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱜᱮᱠᱚ ᱢᱤᱛᱟᱹᱧ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱮ ᱵᱚᱭᱦᱟ 100 meter ᱫᱚ ᱟᱞᱚᱢ ᱠᱚᱨᱟᱣᱟ 100 ᱫᱚ ᱤᱱᱰᱤᱭᱟᱱᱥ ᱠᱚᱣᱟᱜ ᱤᱵᱷᱮᱱᱴ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱤᱱᱰᱤᱭᱟᱱᱥ ᱠᱚᱣᱟᱜ ᱵᱚᱰᱤ ᱫᱚ 100 meter ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱛᱮᱭᱟᱨ ᱜᱮ ᱵᱟᱝ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ ᱛᱚ ᱟᱹᱯᱩᱧ ᱛᱟᱹᱞᱤᱧ ᱡᱟᱣ ᱜᱮᱞᱤᱧ ᱨᱚᱲᱮᱫ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱮ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱞᱤᱧ ᱪᱩᱥ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱵᱟᱹᱞᱤᱧ ᱯᱟᱹᱪᱚᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱤᱧ ᱠᱚ ᱢᱤᱛᱟᱹᱧ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱵᱟᱝ ᱞᱤᱧ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱚᱱᱟ ᱯᱩᱨᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱞᱤᱧ ᱩᱫᱩᱜ ᱟᱠᱚᱣᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱨ ᱟᱢ ᱫᱚ ᱯᱩᱨᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱢ ᱩᱫᱩᱜᱟ ᱤᱧ ᱫᱚ ᱟᱢᱨᱮ ᱵᱷᱚᱨᱥᱟ ᱢᱮᱱᱟᱜ ᱛᱤᱧᱟᱹ ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱷᱚᱨᱥᱟ ᱛᱤᱱᱨᱮ ᱟᱹᱯᱩᱧ ᱛᱤᱧ ᱤᱧᱨᱮ ᱫᱚᱦᱚ ᱞᱮᱜᱼᱟ ᱛᱚᱵᱮ ᱩᱱᱫᱚ ᱚᱱᱟ ᱵᱷᱚᱨᱥᱟ ᱨᱮᱫᱚ ᱟᱯᱱᱟᱨ ᱦᱤᱢᱢᱚᱛ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮ ᱤᱧ ᱞᱟᱦᱟᱭᱮᱱᱟ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧ ᱤᱧ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱤᱱᱰᱤᱭᱟᱱ ᱠᱚᱧ ᱢᱮᱛᱟᱜ ᱠᱚᱣᱟ ᱵᱚᱭᱦᱟ ᱤᱱᱰᱤᱭᱟᱱ ᱯᱨᱤᱱᱴ ᱠᱚᱨᱟᱣ ᱢᱮ
3: ᱧᱮᱞᱵᱤᱱ ᱟᱵᱤᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲᱜᱮ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱵᱤᱱ ᱠᱟᱢᱟᱞ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨᱮᱠᱷᱤᱱ ᱵᱟᱨ ᱫᱤᱱ ᱵᱷᱤᱛᱨᱤᱛᱮ ᱟᱵᱤᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲᱜᱮ ᱯᱮ ᱫᱷᱟᱣ ᱱᱮᱥᱱᱮᱞ ᱨᱮᱠᱚᱨᱰ ᱵᱤᱱ ᱨᱟᱹᱯᱩᱫ ᱟᱠᱟᱫᱟ 100 meter ᱨᱮᱥ ᱨᱮ ᱫᱟᱹᱲ ᱡᱮᱢᱚᱱ ᱜᱩᱨᱤᱱᱫᱚᱨ ᱵᱤᱱ ᱢᱮᱱ ᱠᱮᱫᱟᱭ ᱡᱮ ᱦᱚᱲ ᱫᱚᱠᱚ ᱢᱮᱱᱟ ᱵᱟᱝᱢᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱜᱚᱲᱦᱚᱱ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱢᱩᱥᱠᱤᱞ ᱛᱟᱞᱟ ᱨᱮᱦᱚᱸ ᱠᱟᱹᱢᱤ ᱟᱠᱟᱫᱟ ᱵᱤᱱ ᱟᱵᱮᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱵᱟᱵᱚᱫ ᱨᱮ ᱵᱟᱲᱟᱭ ᱡᱚᱝᱤᱧ ᱢᱮᱱᱮᱫ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱢᱚᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱨᱮᱱ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚᱦᱚᱸ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱤᱧ ᱢᱮᱱᱮᱫᱼᱟ ᱡᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱡᱳᱥ ᱡᱤᱫ ᱦᱩᱫᱤᱥ ᱜᱟᱱᱰᱚᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱨᱮᱵᱮᱱ ᱯᱩᱨᱟᱹᱣ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱮᱱᱛᱮᱫ ᱛᱤᱱᱟᱹᱜ ᱢᱩᱥᱠᱤᱞ ᱟᱱᱟᱜ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ
5: ᱡᱤ ᱥᱮᱨ ᱤᱧ ᱜᱩᱨᱤᱱᱫᱚᱨ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱫᱚ ᱤᱧ ᱟᱹᱰᱤ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮᱧ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱭᱢᱟ ᱫᱷᱟᱣ ᱰᱟᱣᱩᱴ ᱥᱮ ᱦᱤᱸᱫᱤᱡ ᱦᱮᱡ ᱟᱹᱫᱤᱧ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱮ ᱤᱧ ᱴᱷᱤᱠᱤᱧ ᱠᱚᱨᱟᱣᱮᱫᱼᱟ ᱛᱚ ᱤᱧ ᱴᱷᱤᱠᱟᱹ ᱜᱤᱧ ᱵᱟᱪᱷᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱛᱚ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱡᱷᱚᱛᱚᱢ ᱫᱷᱟᱣ ᱫᱚ ᱵᱟᱢ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱫᱚᱢ ᱚᱠᱛᱮ ᱫᱚ ᱥᱮᱬᱟ ᱦᱚᱸᱢ ᱥᱮᱬᱟ ᱡᱚᱝᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱤᱧ ᱦᱟᱨᱟᱣᱚᱜ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱚᱠᱷᱚᱱ ᱤᱧ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱟᱹᱧ ᱯᱟᱨᱯᱷᱚᱨᱢᱮᱱᱥ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱨᱮᱧ ᱵᱟᱡᱟᱣ ᱮᱢᱟᱱᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱩᱱᱫᱚ ᱤᱧᱨᱮᱱ ᱚᱲᱟᱜ ᱦᱚᱲ ᱤᱧ ᱠᱚ ᱥᱟᱯᱳᱨᱴᱤᱧ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱮ ᱵᱷᱟᱹᱭ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱦᱚᱭᱛᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱤᱫ ᱥᱮᱨᱢᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱤᱡ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱯᱩᱨᱟᱹ ᱡᱤᱭᱚᱱ ᱫᱚ ᱵᱟᱝ ᱵᱟᱹᱲᱤᱡᱚᱜᱼᱟ ᱠᱩᱠᱢᱩ ᱧᱮᱞ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱵᱟᱹᱜᱤᱭᱟ ᱛᱚ ᱤᱧᱤᱡ ᱠᱳᱪ ᱦᱚᱸ ᱤᱧ ᱱᱚᱣᱟ ᱪᱮᱢᱮᱫ ᱟᱠᱟᱣᱫᱤᱧᱟ ᱡᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱵᱟᱢ ᱠᱚᱨᱟᱣᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱠᱚᱭ ᱦᱚᱸ ᱟᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱚ ᱱᱚᱝᱠᱟ ᱡᱩᱫᱤ ᱱᱤᱡ ᱜᱟᱛᱟᱠ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱟᱵᱚᱨᱮᱱ ᱥᱩᱨᱥᱩᱯᱩᱨ ᱦᱚᱲ ᱠᱚ ᱛᱤᱱ ᱨᱮᱠᱚ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱵᱚᱱᱟ ᱩᱱᱫᱚ ᱢᱳᱴᱤᱵᱷᱮᱥᱚᱱ ᱟᱹᱰᱤ ᱛᱮᱫ ᱜᱮ ᱵᱟᱲᱦᱟᱣᱚᱜᱼᱟ ᱥᱮ ᱛᱤᱥ ᱨᱮᱦᱚᱸ ᱢᱳᱴᱤᱵᱷᱮᱥᱚᱱ ᱵᱟᱝ ᱨᱟᱹᱯᱩᱫᱚᱜᱼᱟ
4: ᱟᱹᱱᱤᱥ ᱡᱤ ᱥᱮᱨ ᱤᱧ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱠᱚ ᱢᱤᱛᱟᱹᱧ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱚᱠᱷᱚᱱ ᱤᱧ 2021 ᱥᱟᱹᱦᱤᱛ ᱨᱮ ᱮᱛᱷᱞᱮᱴᱤᱠᱥ ᱤᱧ ᱪᱟᱹᱞᱩ ᱠᱮᱫᱟ ᱩᱱᱫᱚ ᱢᱤᱛᱟᱹᱧ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱠᱚ ᱡᱮ ᱧᱮᱞᱢᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱟᱣᱟ ᱯᱷᱤᱞᱰ ᱠᱟᱱᱟ ᱟᱢᱮᱢ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱩᱱᱫᱚ ᱤᱧ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱡᱮ ᱱᱤᱛᱚᱜ ᱤᱧ ᱱᱚᱣᱟ ᱯᱷᱤᱞᱰ ᱨᱤᱧ ᱟᱬᱜᱚ ᱟᱠᱟᱱᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱤᱧ ᱠᱚᱨᱟᱣ ᱜᱮᱭᱟ ᱤᱧ ᱵᱟᱵᱟ ᱦᱚᱸ ᱯᱨᱟᱭ ᱜᱮ ᱤᱧᱮ ᱢᱮᱛᱟᱫᱤᱧ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱮ ᱟᱢ ᱱᱚᱣᱟ ᱯᱷᱤᱞᱰ ᱨᱮᱢ ᱟᱬᱜᱚ ᱟᱠᱟᱱ ᱠᱷᱟᱱ ᱛᱤᱥᱦᱚᱸ ᱛᱟᱭᱚᱢ ᱥᱮᱫ ᱟᱞᱚᱢ ᱠᱚᱭᱚᱜᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱥᱟᱱᱟᱢ ᱜᱮᱠᱚ ᱟᱹᱦᱤ ᱵᱷᱟᱹᱵᱤᱭᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱠᱚᱢ ᱦᱚᱲ ᱜᱮ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱠᱚ ᱫᱮᱠᱷᱟᱣᱟ ᱟᱢ ᱡᱚᱠᱷᱚᱱ ᱱᱚᱣᱟ ᱯᱷᱤᱞᱰ ᱨᱮᱢ ᱟᱬᱜᱚ ᱟᱠᱟᱱᱟ ᱩᱱᱫᱚ ᱟᱢ ᱪᱷᱩᱴᱟᱹᱣ ᱟᱠᱟ ᱛᱟᱦᱮᱱ ᱢᱮ ᱱᱚᱣᱟᱨᱮ ᱟᱢ ᱞᱟᱦᱟᱜ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱢᱟ ᱟᱢ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱯᱷᱮᱥᱤᱞᱤᱴᱤᱥ ᱥᱟᱱᱟᱢ ᱡᱤᱱᱤᱥ ᱯᱟᱹᱛᱤ ᱛᱮᱞᱮ ᱥᱟᱯᱳᱨᱴ ᱢᱮᱭᱟ ᱯᱷᱮᱢᱤᱞᱤ ᱥᱟᱯᱳᱨᱴ ᱯᱷᱟᱭᱱᱟᱱᱥᱤᱭᱟᱞ ᱥᱟᱯᱳᱨᱴ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱟᱞᱮᱞᱮ ᱠᱚᱨᱟᱣᱟ ᱟᱢ ᱠᱷᱟᱹᱞᱤ ᱢᱮᱦᱱᱚᱛ ᱢᱮ ᱟᱨ ᱵᱷᱟᱨᱚᱛ ᱧᱮᱞ ᱦᱚᱪᱚᱭᱮᱢ ᱡᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱫᱟᱹᱲ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱜᱮᱭᱟ ᱪᱮᱫᱟᱜ ᱵᱟᱝᱢᱟ ᱦᱚᱲ ᱠᱚᱫᱚ ᱤᱧ ᱦᱚᱸᱠᱚ ᱢᱮᱛᱟᱧ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱮ ᱤᱱᱰᱤᱭᱟᱱ ᱠᱚᱣᱟᱜ ᱡᱤᱱᱥ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱥᱟᱵ ᱴᱮᱱ ᱥᱮ ᱥᱟᱵ 10.1 ᱵᱷᱤᱛᱨᱤ ᱨᱮᱠᱚ ᱫᱟᱹᱲ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱚ ᱢᱮᱱᱛᱮ ᱥᱮ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱥᱯᱨᱤᱱᱴ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱤᱛ ᱟᱹᱞᱤᱧ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱱᱚᱣᱟ ᱜᱮᱞᱤᱧ ᱯᱨᱚᱢᱟᱱ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱤᱱᱰᱤᱭᱟᱱᱥ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱡᱟᱦᱟᱱ ᱦᱟᱨᱴ ᱟᱵᱚ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱱᱟ ᱟᱵᱚ ᱦᱚᱸ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱜᱮᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱟᱛᱮ ᱥᱮᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱤᱧ ᱟᱹᱰᱤᱛᱮᱫ ᱮ ᱢᱳᱴᱤᱵᱷᱮᱴᱤᱝ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱡᱮᱢᱚᱱ ᱡᱮᱢᱚᱱ ᱤᱧ ᱴᱨᱮᱱᱤᱝ ᱮᱫᱟ ᱤᱧ ᱟᱨᱦᱚᱸ ᱤᱧᱟᱹᱜ ᱴᱟᱭᱢᱤᱝ ᱤᱧ ᱨᱟᱹᱯᱩᱫ ᱮᱫᱟ ᱟᱨ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱵᱟᱹᱠᱤ ᱦᱚᱲ ᱠᱚᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱧᱮᱞ ᱮᱫᱟ ᱠᱚ ᱡᱮ ᱤᱱᱰᱤᱭᱟᱱᱥ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱟᱹᱞᱤᱧ ᱟᱨᱦᱚᱸ ᱞᱤᱧ ᱠᱚᱨᱟᱣᱟ ᱥᱮᱨ ᱟᱨ ᱱᱤᱛ ᱟᱹᱞᱤᱧ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱠᱚᱢᱚᱱᱳᱭᱮᱞᱛᱷ ᱜᱮᱢᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱞᱤᱧ ᱥᱤᱞᱮᱠᱥᱮᱱ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱟᱯᱠᱟᱢᱤᱝ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱥᱚᱱ ᱨᱮ ᱟᱹᱞᱤᱧ ᱥᱚᱨᱮᱥ ᱠᱷᱚᱱ ᱥᱚᱨᱮᱥ ᱞᱤᱧ ᱯᱟᱨᱯᱷᱚᱨᱢᱮᱱᱥᱼᱟ
3: ᱟᱪᱪᱷᱟ ᱧᱮᱞ ᱢᱮ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱨᱮᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱟᱲᱟᱭ ᱥᱟᱱᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱮᱴᱟᱜ ᱦᱚᱲ ᱠᱚᱦᱚᱸ ᱵᱟᱲᱟᱭ ᱥᱟᱱᱟ ᱠᱚᱣᱟ ᱤᱧ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ ᱟᱵᱮᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱠᱟᱱᱟᱵᱮᱱ ᱟᱵᱮᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱢᱩᱫᱽᱨᱮ ᱱᱚᱝᱠᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱵᱮᱱ ᱴᱷᱟᱹᱣᱠᱟᱹ ᱫᱚᱦᱚ ᱞᱮᱫᱟ ᱥᱮ ᱪᱮᱫ ᱡᱮ ᱟᱢ ᱤᱧᱟᱹᱜ ᱨᱮᱠᱚᱨᱰᱮᱢ ᱨᱟᱹᱯᱩᱫ ᱠᱷᱟᱱ ᱤᱧ ᱦᱚᱸ ᱟᱢᱟᱜ ᱨᱮᱠᱚᱨᱰᱤᱧ ᱨᱟᱹᱯᱩᱫᱟ ᱯᱳᱭᱞᱳᱛᱮ ᱚᱱᱮ ᱢᱮᱥᱮᱢ ᱞᱟᱹᱭᱟ
4: ᱥᱮᱨ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱠᱚᱨᱰ 10.18 ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱜᱩᱨᱤᱱᱫᱚᱨ ᱵᱤᱨ ᱵᱚᱭᱦᱟ ᱥᱮᱢᱤᱯᱷᱟᱭᱱᱟᱞ ᱨᱮ 10.17 ᱠᱟᱛᱮᱫ ᱚᱱᱟᱭ ᱨᱟᱹᱯᱩᱫ ᱠᱮᱫᱟ ᱟᱨ ᱤᱧ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱥᱮᱢᱤᱯᱷᱟᱭᱱᱟᱞ 2 ᱨᱮ 10.15 ᱤᱧ ᱠᱚᱨᱟᱣ ᱠᱮᱫ ᱛᱮ ᱚᱱᱟᱧ ᱨᱟᱹᱯᱩᱫ ᱠᱮᱫ ᱛᱟᱭᱟ ᱠᱷᱟᱱ ᱩᱱ ᱛᱤᱱ ᱨᱮ ᱤᱧ ᱥᱮᱢᱤᱯᱷᱟᱭᱱᱟᱞ ᱨᱤᱧ ᱨᱟᱠᱟᱵ ᱮᱱᱟ ᱩᱱ ᱫᱚ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮᱞᱤᱧ ᱠᱩᱥᱤ ᱞᱮᱱᱟ ᱡᱮ ᱪᱚᱞᱚ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱛᱮᱦᱮᱧ ᱨᱮᱠᱚᱨᱰ ᱨᱟᱹᱯᱩᱫ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱪᱚᱞᱚ ᱟᱞᱟᱝ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱝ ᱨᱟᱹᱯᱩᱫ ᱟᱠᱟᱫᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱦᱮᱯᱨᱟᱣ ᱨᱮᱫᱚ ᱦᱮᱯᱨᱟᱣ ᱛᱟᱦᱮᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱢᱟᱲᱟᱝ ᱠᱷᱚᱱ ᱜᱮᱞᱤᱧ ᱜᱚᱴᱟ ᱟᱠᱟᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱢᱟᱲᱟᱝ ᱫᱚ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱥᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱳᱫᱤ ᱟᱨᱚᱵ ᱦᱚᱸᱞᱤᱧ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱟ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱨᱩᱢᱢᱮᱴ ᱞᱤᱧ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱟᱹᱞᱤᱧ ᱤᱱᱰᱤᱭᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱯᱨᱤᱱᱴᱤᱝ ᱢᱟᱲᱟᱝ ᱥᱮᱫ ᱤᱫᱤ ᱵᱟᱵᱚᱫ ᱞᱤᱧ ᱨᱚᱯᱚᱲ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱟᱨ ᱚᱱᱟ ᱡᱤᱱᱤᱥ ᱫᱚ ᱟᱹᱞᱤᱧᱟᱜ ᱛᱤ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱹᱞᱤᱧ ᱡᱟᱦᱟᱸ ᱞᱤᱧ ᱠᱟᱹᱢᱤᱭᱟ ᱚᱱᱟᱜᱮ ᱮᱴᱟᱜ ᱦᱚᱲᱮ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱠᱚᱣᱟ
3: ᱜᱩᱨᱤᱱᱫᱚᱨ ᱵᱤᱨ ᱟᱢ ᱪᱮᱫ ᱮᱢ ᱢᱮᱱᱟ
5: ᱟᱹᱞᱤᱧ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱡᱳᱨ ᱞᱤᱧ ᱫᱟᱹᱲᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮᱞᱤᱧ ᱠᱚᱴᱟ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱚᱱᱟᱛᱮ ᱥᱮᱨ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤ ᱨᱮᱜᱮ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤᱜᱼᱟ ᱩᱱᱜᱮ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱥᱟᱶ ᱥᱩᱨ ᱨᱮᱞᱤᱧ ᱛᱤᱸᱜᱩᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱤᱧᱤᱧ ᱨᱮᱠᱚᱨᱰ ᱠᱮᱜᱼᱟ ᱛᱟᱭᱚᱢᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱚᱱᱤᱢᱮᱥᱮ ᱨᱮᱠᱚᱨᱰ ᱠᱮᱜᱼᱟ ᱟᱫᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱹᱞᱤᱧ ᱞᱤᱧ ᱳᱣᱟᱨᱢ ᱟᱯ ᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱩᱱ ᱤᱧ ᱚᱱᱤᱢᱮᱥ ᱤᱧ ᱞᱟᱹᱭ ᱟᱭ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱚᱱᱤᱢᱮᱥ ᱱᱤᱛ ᱚᱱᱟ ᱵᱞᱚᱠ ᱴᱷᱤᱠᱟ ᱚᱱᱟᱨᱮ ᱥᱮᱱᱚᱜ ᱛᱮ ᱫᱩᱲᱩᱵ ᱢᱮ ᱚᱸᱰᱮ ᱡᱮᱞᱮᱧ ᱡᱮᱞᱮᱧ ᱡᱷᱟᱸᱯ ᱟᱛᱮ ᱛᱟᱲᱟᱢ ᱢᱮ ᱟᱞᱟᱝ ᱱᱚᱰᱮ ᱞᱟᱝ ᱳᱣᱟᱨᱢ ᱟᱯᱼᱟ ᱱᱚᱰᱮ ᱳᱣᱟᱨᱢ ᱟᱯ ᱴᱷᱤᱠ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱫᱚ ᱟᱹᱞᱤᱧ ᱢᱩᱫᱽᱨᱮ ᱞᱤᱧ ᱜᱚᱲᱚ ᱜᱚᱯᱚᱲᱚᱜᱼᱟ ᱱᱚᱝᱠᱟᱞᱤᱧ ᱜᱚᱲᱚ ᱜᱚᱯᱚᱲᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱛᱮ ᱟᱹᱞᱤᱧ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲᱟᱜ ᱜᱮ ᱩᱛᱱᱟᱹᱣ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱚᱱᱟᱛᱮ ᱜᱟᱛᱮ ᱦᱚᱸ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱮᱨ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱜᱚᱰᱟ ᱠᱷᱚᱱ ᱵᱟᱨᱦᱮᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱞᱤᱧ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱦᱮᱯᱨᱟᱣ ᱠᱷᱚᱱ ᱵᱟᱨᱦᱮᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱥᱟᱱᱟᱞᱤᱧᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱚᱰᱟ ᱨᱮᱞᱤᱧ ᱥᱮᱱᱚᱜᱼᱟ ᱩᱱ ᱫᱚ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱨᱮᱱ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱴᱚᱨ ᱞᱤᱧ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱮ ᱤᱧ ᱩᱱᱤ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱡᱳᱨ ᱛᱤᱧ ᱫᱟᱹᱲᱟ ᱤᱧ ᱩᱱᱤ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱡᱳᱨ ᱛᱤᱧ ᱫᱟᱹᱲᱟ
3: ᱧᱮᱞᱵᱮᱱ ᱟᱹᱵᱤᱱ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱦᱚᱸᱥ ᱵᱤᱱ ᱫᱚᱲᱦᱚ ᱟᱠᱟᱫᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱢᱟᱹᱱ ᱵᱟᱹᱲᱛᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱠᱟᱱᱟ ᱟᱹᱠᱷᱤᱨ ᱫᱤᱱ ᱨᱮ ᱫᱤᱥᱚᱢ ᱱᱚᱣᱟ ᱴᱷᱟᱶ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨ ᱠᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱯᱚᱡᱤᱴᱤᱵᱷ ᱥᱯᱤᱨᱤᱴ ᱟᱛᱮᱵᱮᱱ ᱠᱚᱨᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱤᱧ ᱢᱚᱱᱮᱭᱟ ᱡᱮ ᱟᱵᱮᱱᱟᱜ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱥᱯᱳᱨᱴᱥᱢᱮᱱ ᱥᱯᱤᱨᱤᱴ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮ ᱠᱷᱮᱞᱚᱜ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱥᱟᱶ ᱪᱮᱞᱮᱧᱡᱽ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱨᱮ ᱢᱟᱲᱟᱝᱚᱜ ᱨᱮᱭᱟᱜ ᱨᱤᱠᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱦᱚᱸ ᱢᱟᱲᱟᱝ ᱥᱮᱫ ᱥᱮᱱᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱜᱚᱲᱚᱣᱟᱭ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱦᱟᱦᱟᱲᱟᱜ ᱵᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱟᱠᱟᱫᱟ ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱟᱵᱮᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱹᱜᱩᱱ ᱛᱷᱩᱢ ᱟᱵᱮᱱ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱟᱵᱮᱱ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱵᱮᱱ ᱢᱟᱨᱥᱟᱞ ᱟᱠᱟᱫᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱯᱩᱨᱟᱹ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱟᱵᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱟᱠᱟᱭ ᱛᱟᱦᱮᱱ ᱵᱮᱱ ᱟᱹᱰᱤ ᱩᱛᱱᱟᱹᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱹᱜᱩᱱ ᱛᱷᱩᱢ
4: ᱜᱩᱱᱢᱟᱱᱟᱣ ᱥᱮᱨ ᱜᱩᱱᱢᱟᱱᱟᱣ
3: ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱛᱤᱦᱤᱧ ᱫᱩᱞᱟᱹᱲᱩ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱱᱤᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱹᱥᱛᱤ ᱴᱷᱟᱶ ᱨᱮᱜᱮ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱞᱚᱞᱚ ᱟᱴᱠᱟᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱨᱟᱞ ᱥᱤᱛᱩᱝ ᱞᱚᱞᱚ ᱦᱚᱭ ᱱᱚᱝᱠᱟᱱ ᱥᱟᱪᱟᱨᱦᱮᱫ ᱨᱮ ᱟᱯᱱᱟᱨᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱡᱚᱛᱚᱱ ᱨᱮ ᱫᱚᱦᱚ ᱟᱹᱰᱤ ᱞᱟᱹᱠᱛᱤ ᱜᱮᱭᱟ ᱫᱟᱜ ᱧᱩ ᱟᱠᱟᱭᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱚᱰᱚᱠᱚᱜ ᱮᱠᱟᱞ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱷᱟᱱ ᱠᱟᱹᱴᱤᱡ ᱥᱚᱱᱛᱚᱨ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱛᱮᱫ ᱚᱰᱚᱠᱚᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱚᱣᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱵᱷᱮᱜᱟᱨ ᱵᱷᱮᱜᱟᱨ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴᱥ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱜᱟᱭᱤᱰᱞᱟᱭᱤᱱᱥ ᱠᱚ ᱵᱟᱛᱞᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱟᱞᱚᱯᱮ ᱦᱤᱲᱤᱧᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱟᱵᱚ ᱱᱚᱰᱮ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱥᱟᱶ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱨᱮᱱᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱫᱚ ᱤᱥᱤᱱ ᱚᱲᱟᱜ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱟᱭᱢᱟ ᱜᱮ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱟᱯᱮ ᱦᱚᱸᱯᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱞᱚᱞᱚ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱚᱱᱠᱟ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱩᱛᱩ ᱨᱮᱱᱟᱜ ᱥᱤᱵᱤᱞ ᱦᱚᱸ ᱵᱚᱫᱚᱞ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱤᱥᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱨᱚᱠᱚᱢ ᱦᱚᱸ ᱟᱹᱨᱩᱜᱼᱟ ᱚᱠᱟ ᱠᱚᱨᱮ ᱠᱟᱸᱰᱟ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱜ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱚᱠᱟ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱫᱟᱦᱮ ᱜᱷᱚᱨᱟᱣ ᱮᱛᱚᱦᱚᱵᱚᱜᱼᱟ ᱛᱚ ᱚᱠᱟ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱵᱮᱨᱮᱞ ᱩᱞ ᱛᱤᱠᱤ ᱠᱚ ᱫᱷᱩᱨᱟᱹᱜᱼᱟ ᱟᱨ ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱱᱚᱢ ᱠᱷᱚᱱ ᱮᱛᱚᱦᱚᱵᱚᱜᱼᱟ ᱫᱮᱥᱤ ᱧᱩᱣᱟᱜ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱚᱠᱛᱚ ᱫᱮᱥᱤ ᱧᱩᱣᱟᱜ ᱠᱚ ᱥᱟᱶ ᱟᱯᱮ ᱦᱚᱸᱯᱮ ᱩᱯᱨᱩᱢ ᱜᱮᱭᱟ ᱟᱯᱮ ᱡᱩᱫᱤ ᱩᱛᱛᱚᱨ ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱮᱱ ᱯᱮ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱭᱢᱟ ᱴᱚᱴᱷᱟ ᱠᱚᱨᱮ ᱟᱯᱮᱯᱮ ᱧᱟᱢᱟ ᱟᱢ ᱯᱟᱱᱱᱟ ᱵᱮᱨᱮᱞ ᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱲᱚᱢ ᱟᱨ ᱞᱚᱞᱚ ᱠᱷᱚᱱ ᱡᱤᱨᱟᱹᱣ ᱦᱚᱸ ᱯᱟᱧᱡᱟᱵᱽ ᱦᱚᱨᱤᱭᱟᱱᱟ ᱯᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱷᱟᱱ ᱮᱱᱠᱷᱟᱱ ᱞᱚᱥᱥᱤ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱢᱟᱨᱟᱝ ᱜᱤᱞᱟᱹᱥ ᱨᱮᱭᱟᱜ ᱞᱚᱥᱥᱤ ᱨᱟᱡᱚᱥᱛᱷᱟᱱ ᱟᱨ ᱜᱩᱡᱽᱨᱟᱴ ᱨᱮᱫᱚ ᱪᱷᱟᱪ ᱥᱟᱱᱟᱢ ᱡᱚᱢᱟᱜ ᱥᱟᱶᱮ ᱜᱟᱛᱮᱭᱮᱱ ᱜᱮ ᱟᱨ ᱵᱤᱦᱟᱨ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱯᱩᱨᱩᱵ ᱩᱛᱛᱚᱨ ᱯᱨᱚᱫᱮᱥ ᱨᱮ ᱞᱩᱵᱩᱜ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱨᱵᱚᱛ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮ ᱵᱷᱮᱜᱟᱨ ᱜᱮᱭᱟ ᱞᱟᱡ ᱦᱚᱸ ᱵᱤᱜᱼᱟ ᱫᱟᱲᱮ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱠᱩᱝᱠᱟᱱ ᱟᱨ ᱜᱳᱣᱟ ᱨᱮ ᱠᱩᱠᱟᱢ ᱥᱚᱨᱵᱚᱛ ᱥᱳᱞ ᱨᱟᱥᱮ ᱫᱚᱠᱠᱷᱤᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮ ᱯᱟᱱᱠᱟᱢ ᱱᱤᱨᱢᱩᱨ ᱥᱚᱢᱵᱟᱨᱚᱢ ᱟᱨ ᱩᱲᱤᱥᱥᱟ ᱨᱮ ᱥᱤᱧᱡᱚᱯᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱧᱩᱣᱟᱜ ᱥᱩᱢᱩᱝ ᱫᱚ ᱵᱟᱝ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱵᱷᱮᱜᱟᱨ ᱵᱷᱮᱜᱟᱨ ᱴᱚᱴᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱨᱟᱭ ᱨᱤᱛ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱮᱠ ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱤᱥᱴ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱦᱩᱫᱤᱥ ᱨᱮᱱᱟᱜ ᱡᱷᱟᱞᱟᱠ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱮᱠᱟᱞ ᱫᱤᱥᱟᱹ ᱫᱚᱦᱚᱭ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱡᱟᱹᱥᱛᱤᱭᱟᱜ ᱜᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱤᱡᱮᱨᱟᱜ ᱤᱥᱤᱱ ᱚᱲᱟᱜ ᱠᱷᱚᱱ ᱚᱰᱚᱠ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱠᱷᱮᱛ ᱵᱟᱹᱫᱽ ᱠᱷᱚᱱ ᱨᱟᱠᱟᱵ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱱ ᱢᱟᱨᱟᱝ ᱵᱨᱮᱱᱰᱤᱝ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱟᱨᱮ ᱦᱟᱯᱲᱟᱢ ᱠᱚᱣᱟᱜ ᱟᱸᱜᱚᱡ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱟᱯᱮ ᱦᱚᱸ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱫᱤᱱ ᱨᱮ ᱫᱮᱥᱤ ᱧᱩᱣᱟᱜ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱭᱛᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱦᱟᱹᱴᱤᱧ ᱡᱚᱝ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱥᱤᱛᱩᱝ ᱞᱚᱞᱚ ᱫᱤᱱ ᱦᱮᱡ ᱥᱮᱴᱮᱨ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱟᱨ ᱢᱤᱫ ᱪᱟᱨᱪᱟ ᱫᱚ ᱡᱷᱚᱛᱚᱢ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱮᱦᱚᱵᱚᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱩᱞ ᱨᱮᱱᱟᱜ ᱩᱞ ᱩᱞ ᱜᱮ ᱪᱟᱨᱪᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱛᱟᱢ ᱠᱟᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮ ᱯᱟᱞᱮᱱ ᱚᱱᱠᱟᱱ ᱚᱲᱟᱜ ᱜᱮ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱥᱤᱛᱩᱝ ᱞᱚᱞᱚ ᱫᱤᱱ ᱨᱮ ᱩᱞ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱚᱛᱚ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮᱜᱮ ᱚᱸᱰᱮᱱᱟᱜ ᱩᱞ ᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱥᱤᱵᱤᱞ ᱛᱮᱫ ᱟᱨ ᱱᱤᱡᱮᱨᱟᱜ ᱥᱚᱸᱫᱷᱟᱲ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱚᱦᱟᱨᱟᱥᱴᱨᱚ ᱟᱨ ᱠᱳᱝᱠᱚᱱ ᱨᱮᱭᱟᱜ ᱦᱟᱯᱩᱥ ᱟᱞᱯᱷᱟᱱᱥᱳ ᱜᱩᱡᱽᱨᱟᱴ ᱨᱮᱭᱟᱜ ᱠᱮᱥᱚᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱩᱞ ᱨᱟᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱡᱤᱣᱤ ᱠᱟᱱᱟ ᱩᱛᱛᱚᱨ ᱯᱨᱚᱫᱮᱥ ᱨᱮᱭᱟᱜ ᱛᱚᱥᱟᱨᱤ ᱟᱨ ᱤᱧᱟᱹᱜ ᱠᱟᱹᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱝᱲᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱞᱟᱝᱲᱟ ᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫ ᱠᱷᱟᱥ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱩᱞ ᱫᱚ ᱵᱤᱞᱤ ᱠᱟᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱥᱟᱥᱟᱝ ᱫᱚ ᱵᱟᱝ ᱥᱟᱥᱟᱝᱚᱜᱼᱟ ᱦᱟᱹᱲᱭᱟᱹᱲ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱵᱤᱦᱟᱨ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱨᱫᱟᱞᱩ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱭᱟᱜ ᱥᱳᱨ ᱥᱚᱸᱫᱷᱟᱲ ᱫᱚ ᱥᱟᱺᱜᱤᱧ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱩᱨᱩᱢ ᱜᱚᱫᱚᱜᱼᱟ ᱪᱳᱣᱥᱟ ᱢᱟᱞᱫᱟ ᱡᱚᱛᱚ ᱧᱩᱛᱩᱢ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱜᱮ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱩᱱᱩᱭᱦᱟᱹᱨ ᱫᱚ ᱡᱚᱯᱲᱟᱣ ᱩᱛᱟᱹᱨ ᱟᱠᱟᱱᱟ ᱫᱚᱠᱠᱷᱤᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱪᱟᱞᱟᱜ ᱯᱮ ᱧᱮᱞ ᱟᱯᱮ ᱵᱟᱝᱜᱟᱱᱯᱚᱞᱞᱤ ᱛᱩᱛᱟᱯᱩᱨᱤ ᱱᱤᱞᱟᱢ ᱢᱟᱞᱜᱳᱣᱟ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱦᱤᱢᱥᱟᱜᱚᱨ ᱩᱲᱤᱥᱥᱟ ᱟᱨ ᱚᱱᱫᱷᱨᱚᱯᱨᱚᱫᱮᱥ ᱯᱚᱱᱚᱛ ᱠᱤᱱ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚ ᱥᱩᱣᱟᱨᱱ ᱨᱮᱠᱷᱟ ᱢᱮᱱᱫᱚ ᱡᱟᱭᱜᱟ ᱵᱚᱫᱚᱞᱚᱜ ᱠᱷᱟᱱ ᱜᱮ ᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱨᱩᱯ ᱨᱚᱝ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱲᱚᱢ ᱛᱮᱫ ᱦᱚᱸ ᱵᱚᱫᱚᱞ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱟᱨ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱣᱟ ᱥᱟᱸᱜᱷᱟᱨ ᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱟᱹᱛᱩ ᱴᱚᱞᱟ ᱠᱷᱚᱱ ᱜᱞᱳᱵᱟᱞ ᱢᱟᱨᱠᱮᱴ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱦᱚᱸ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱛᱮᱦᱮᱧ ᱢᱮᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱛᱟᱞᱟᱛᱮ ᱤᱧᱫᱚ ᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱟᱨᱡᱟᱣ ᱥᱟᱞᱟᱜ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱟᱵᱚᱨᱮᱱ ᱪᱟᱹᱥᱤ ᱵᱚᱭᱦᱟ ᱢᱤᱥᱤ ᱠᱚᱧ ᱥᱟᱨᱦᱟᱣ ᱠᱚᱣᱟ ᱟᱯᱮ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱪᱟᱥᱵᱟᱥ ᱯᱟᱦᱴᱟ ᱠᱟᱹᱣᱰᱤ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱢᱟᱢᱩᱞᱤ ᱪᱟᱹᱥᱤ ᱫᱚᱯᱮ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤ ᱠᱷᱟᱥ ᱜᱮ ᱠᱟᱱᱟ ᱯᱮ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱴᱟᱯᱟᱣ ᱠᱚᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱥᱤᱛᱩᱝ ᱞᱚᱞᱚ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱫᱤᱱ ᱠᱚᱨᱮ ᱥᱠᱩᱞ ᱠᱚᱫᱚ ᱪᱷᱩᱴᱤ ᱛᱟᱦᱮᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱤᱧ ᱫᱚ ᱢᱤᱫ ᱱᱚᱝᱠᱟᱱ ᱠᱞᱟᱥ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱟᱯᱮ ᱠᱚ ᱮᱰᱢᱤᱥᱮᱱᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱯᱮ ᱢᱚᱱᱮ ᱜᱚᱫᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱢᱤᱫ ᱛᱷᱤᱛᱤ ᱩᱭᱦᱟᱹᱨ ᱡᱚᱝ ᱯᱮ ᱢᱤᱫ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱥᱠᱩᱞ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱟᱨ ᱩᱢᱮᱨᱟᱱ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱚᱠᱟ ᱨᱮᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟᱱ ᱯᱷᱤᱥ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱢᱟᱨᱟᱝ ᱵᱤᱞᱰᱤᱝ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱟᱨ ᱠᱞᱟᱥᱨᱩᱢ ᱦᱚᱸ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱟᱨ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱦᱟᱦᱟᱲᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱚᱸᱰᱮᱱᱟᱜ ᱠᱞᱟᱥ ᱫᱚ ᱱᱩᱭᱨᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱱᱤᱭᱟᱹ ᱫᱚ ᱡᱟᱦᱟᱱ ᱠᱟᱹᱦᱱᱤ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱫᱚ ᱢᱤᱫ ᱥᱟᱹᱨᱤᱭᱟᱜ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱟᱱᱟ ᱠᱮᱨᱚᱞᱟᱢ ᱨᱮᱭᱟᱜ ᱟᱞᱩᱣᱟᱨᱮ ᱥᱟᱡᱤ ᱳᱣᱟᱞ ᱥᱮᱨᱤᱞ ᱡᱤ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱜᱮ ᱢᱤᱫ ᱥᱩᱭᱢᱤᱝ ᱠᱞᱟᱵᱽ ᱮ ᱪᱟᱞᱟᱣᱮᱫ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛ ᱦᱟᱹᱵᱤᱡ ᱜᱮ ᱢᱤᱫ ᱫᱩᱠ ᱦᱚᱸ ᱚᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱛᱟᱭᱟ ᱛᱤᱱᱤᱝ ᱥᱮᱨᱢᱟ ᱢᱟᱲᱟᱝ ᱢᱤᱫ ᱞᱟᱹᱣᱠᱟᱹ ᱫᱩᱨᱜᱷᱚᱴᱚᱱ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱜᱟᱱ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱡᱤᱣᱤ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱱᱤᱭᱟᱹ ᱫᱩᱨᱜᱷᱚᱴᱚᱱ ᱫᱚ ᱥᱟᱹᱡᱤ ᱡᱤ ᱫᱚ ᱚᱱᱛᱚᱨ ᱵᱷᱤᱛᱤᱨ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱡᱳᱨᱮ ᱜᱷᱟᱹᱞ ᱩᱛᱟᱹᱨ ᱞᱮᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱦᱩᱫᱤᱥ ᱠᱮᱫᱟ ᱡᱩᱫᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱠᱚ ᱯᱟᱭᱨᱟ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱮᱭᱟ ᱛᱚᱵᱮ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱜᱮ ᱡᱤᱣᱤ ᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱮᱭᱟ ᱵᱮᱥ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱮᱛᱚᱦᱚᱵ ᱮᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱥᱟᱹᱡᱤ ᱳᱣᱟᱞᱟ ᱥᱮᱨᱮᱞ ᱡᱤᱭᱟ ᱡᱤᱭᱚᱱ ᱟᱵᱚ ᱠᱚ ᱢᱤᱫ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱥᱤᱠᱷᱱᱟᱹᱛ ᱮ ᱮᱢᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱵᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱡᱚᱜᱟᱲ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱞᱟᱹᱠᱛᱤ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱟ ᱞᱟᱹᱠᱛᱤ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱢᱤᱫ ᱱᱟᱯᱟᱭ ᱢᱚᱱᱥᱩᱵᱟᱹ ᱟᱨ ᱞᱮᱛᱟᱲ ᱜᱮ ᱠᱚᱨᱟᱣ ᱟᱠᱟᱫ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱱᱤᱭᱟᱹ ᱫᱟᱲᱮ ᱠᱚ ᱛᱮᱜᱮ ᱦᱟᱡᱟᱨ ᱦᱟᱡᱟᱨ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱨᱮ ᱵᱚᱱᱚᱫᱚᱞ ᱟᱹᱜᱩ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱤᱧᱨᱮᱱ ᱫᱩᱞᱟᱹᱲᱩ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱠᱤᱪᱷᱩᱫᱤᱱ ᱢᱟᱲᱟᱝ ᱤᱧ ᱤᱭᱩᱨᱳᱯ ᱨᱮᱱᱟᱜ ᱱᱮᱫᱟᱨᱞᱮᱱᱰᱥ ᱛᱮ ᱪᱟᱞᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱣᱤᱧ ᱧᱟᱢ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱚᱸᱰᱮ ᱤᱧ ᱟᱭᱢᱟ ᱜᱟᱱ ᱢᱤᱴᱤᱝ ᱨᱤᱧ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱤᱱᱟᱹ ᱚᱠᱛᱚ ᱨᱮᱜᱮ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱢᱤᱫ ᱠᱷᱟᱥ ᱚᱠᱛᱚ ᱥᱮᱴᱮᱨᱮᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱤᱢᱤᱫ ᱵᱷᱟᱨᱚᱛᱤᱭᱚ ᱠᱚ ᱜᱚᱨᱚᱵ ᱛᱮ ᱯᱮᱨᱮᱡ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ ᱱᱮᱫᱟᱨᱞᱮᱱᱰᱥ ᱨᱮ ᱚᱨᱟᱢᱞᱮᱱ ᱢᱤᱫ ᱠᱷᱟᱥ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱨᱮ ᱪᱩᱞᱟ ᱟᱢᱚᱞ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱨᱮᱱ ᱛᱟᱢᱟ ᱯᱟᱴᱟ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚ ᱮᱢ ᱨᱩᱣᱟᱹᱲᱟᱫᱮᱭᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱨᱮ ᱱᱮᱫᱟᱨᱞᱮᱱᱰᱥ ᱨᱮᱱ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱦᱚᱸ ᱥᱮᱴᱮᱨ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱢᱟᱯᱟᱴᱟ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱫᱤᱥᱚᱢ ᱟᱨ ᱵᱟᱦᱨᱮ ᱫᱤᱥᱚᱢ ᱠᱷᱚᱱ ᱞᱮᱛᱟᱲ ᱜᱮ ᱥᱟᱸᱫᱮᱥ ᱤᱧ ᱧᱟᱢᱮᱫ ᱠᱟᱱᱟ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱠᱚ ᱥᱚᱫᱚᱨᱮᱫᱟ ᱜᱚᱨᱚᱵ ᱦᱚᱸᱠᱚ ᱥᱚᱫᱚᱨᱮᱫ ᱠᱟᱱᱟ ᱫᱩᱱᱤᱭᱟᱹ ᱡᱟᱠᱟᱛ ᱨᱮᱱ ᱛᱟᱹᱢᱤᱞ ᱜᱟᱛᱟᱠ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱱᱤᱭᱟᱹ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱠᱷᱟᱥ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱛᱟᱢᱟ ᱯᱟᱴᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱱᱮᱦᱚᱲ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱟᱹᱰᱤᱛᱮᱫ ᱠᱩᱠᱞᱤ ᱠᱚ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱤᱧ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱟᱶ ᱡᱚᱯᱲᱟᱣ ᱟᱠᱟᱱ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱟᱯᱮ ᱥᱟᱶ ᱪᱟᱨᱪᱟ ᱦᱟᱹᱴᱤᱧ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ 21 ᱜᱚᱴᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱟᱨ 2 ᱦᱩᱰᱤᱧ ᱛᱟᱢᱟ ᱯᱟᱴᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱟᱥᱚᱠᱟᱭᱛᱮ ᱨᱟᱡᱟ ᱨᱟᱡᱮᱱᱫᱨᱚ ᱪᱳᱞᱟ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱦᱚᱛᱮᱛᱮ ᱟᱡ ᱵᱟᱵᱟ ᱨᱟᱡᱟ ᱨᱟᱡ ᱨᱟᱡᱟ ᱪᱳᱞᱟᱣᱟᱜ ᱢᱤᱫ ᱵᱟᱛᱞᱟᱣ ᱠᱟᱛᱷᱟ ᱯᱩᱨᱟᱹᱣ ᱠᱟᱜ ᱥᱟᱶ ᱡᱚᱯᱲᱟᱣ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟᱨᱮ ᱟᱱᱤ ᱢᱚᱝᱜᱚᱞᱚᱢ ᱟᱛᱳᱠᱮ ᱢᱤᱫ ᱵᱳᱫᱽᱫᱷᱚ ᱵᱤᱦᱟᱨ ᱫᱟᱱ ᱮᱢᱚᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱛᱟᱢᱟᱯᱟᱴᱟ ᱠᱚᱨᱮ ᱪᱳᱞᱟ ᱵᱚᱝᱥᱚ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱹᱥᱤᱞᱟᱱᱟᱜ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱵᱚᱨᱱᱚᱱ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱛᱮ ᱵᱟᱲᱟᱭ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱪᱳᱞᱟ ᱥᱟᱢᱨᱟᱡᱽᱡᱚ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱹᱢᱩᱫ ᱫᱟᱲᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱚᱲᱦᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱫᱚᱠᱷᱤᱱ ᱯᱩᱨᱩᱵ ᱯᱟᱦᱴᱟ ᱮᱥᱤᱭᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱥᱟᱶ ᱩᱱᱠᱩ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱵᱟᱵᱚᱫ ᱵᱟᱲᱟᱭ ᱡᱚᱝ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱠᱚᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱪᱳᱞᱟ ᱥᱟᱢᱨᱟᱡᱽᱡᱚᱣᱟᱜ ᱠᱤᱥᱟᱹᱬ ᱱᱟᱜᱟᱢ ᱟᱨ ᱞᱟᱠᱪᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱟᱵᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱟᱹᱰᱤᱛᱮᱫ ᱜᱚᱨᱚᱵ ᱵᱚᱱ ᱟᱹᱭᱠᱟᱹᱣᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱟᱵᱚᱭᱤᱡ ᱥᱚᱨᱠᱟᱨ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱱᱚᱝᱠᱟᱱ ᱟᱹᱰᱤ ᱜᱚᱱᱚᱝᱟᱱ ᱟᱹᱜᱤᱞ ᱫᱷᱚᱱ ᱠᱚ ᱨᱟᱹᱠᱷᱤ ᱡᱚᱜᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱞᱮᱛᱟᱲᱮ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩᱭᱮᱫ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱤᱦᱤᱴᱨᱮ ᱜᱮᱭᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛᱚᱢ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱪᱷᱚᱛᱤᱥᱜᱚᱲ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱞᱦᱟᱨ ᱨᱮᱦᱚᱸ ᱢᱤᱫ ᱧᱩᱢᱟᱱᱟᱜ ᱛᱚᱞᱟᱥ ᱧᱟᱢ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱰᱮ 3 ᱜᱚᱴᱟᱝ ᱵᱟᱝ ᱧᱟᱢᱚᱜ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱛᱟᱢᱟᱯᱟᱴᱟ ᱧᱟᱢ ᱟᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚᱫᱚ ᱯᱟᱱᱰᱩᱵᱚᱝᱥᱤ ᱨᱟᱡᱵᱚᱝᱥᱚ ᱨᱮᱱ ᱢᱚᱦᱚᱨᱥᱤ ᱵᱟᱞᱟᱨᱡᱩᱱ ᱟᱜ ᱥᱟᱥᱚᱱ ᱚᱠᱛᱚ ᱥᱟᱶ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱟᱠᱟᱱᱟ ᱜᱟᱹᱠᱷᱩᱲᱟᱱ ᱠᱚᱠᱚ ᱵᱟᱛᱟᱣᱮᱫᱼᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱤᱱᱠᱨᱤᱯᱥᱤᱱᱥ ᱠᱚᱫᱚ 6 ᱠᱷᱚᱱ 7 ᱥᱚᱛᱟᱵᱫᱤ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱮᱫ 1500-1500 ᱢᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱛᱟᱢᱟᱯᱟᱴᱟ ᱠᱚ ᱥᱮᱫᱟᱭ ᱵᱨᱟᱦᱢᱤ ᱪᱤᱠᱤ ᱟᱨ ᱯᱟᱹᱞᱤ ᱯᱟᱹᱨᱥᱤᱛᱮ ᱚᱞ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱧᱮᱞᱛᱮ ᱩᱱ ᱚᱠᱛᱚ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱥᱚᱱ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱫᱷᱚᱨᱚᱢ ᱟᱨ ᱞᱟᱠᱪᱟᱨ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱜᱚᱱᱚᱝᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱟᱵᱚ ᱵᱷᱟᱨᱚᱛᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱥᱮᱨᱢᱟ ᱧᱮᱞᱟᱜ ᱥᱟᱬᱮᱥ ᱢᱮᱱᱮᱠ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱡᱟᱣ ᱫᱤᱱ ᱜᱮ ᱵᱷᱮᱜᱟᱨ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱛᱟᱦᱮᱸ ᱟᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱦᱚᱸ ᱡᱩᱜᱽ ᱡᱟᱯᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱡᱟᱨᱵᱷᱮᱴᱚᱨᱤᱥ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱰᱮ ᱦᱟᱦᱟᱲᱟᱜ ᱢᱮᱛᱷᱮᱢᱮᱴᱤᱠᱮᱞ ᱰᱤᱥᱠᱚᱵᱷᱟᱨᱤᱥ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱱᱮᱵᱷᱤᱜᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱮᱱ ᱯᱚᱧᱪᱟᱝᱜᱚ ᱦᱩᱭᱮᱱ ᱟᱨ ᱟᱵᱚᱣᱟᱜ ᱯᱚᱨᱚᱵᱽ ᱯᱤᱦᱟᱹ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱥᱮᱨᱢᱟ ᱟᱨ ᱤᱯᱤᱞ ᱥᱟᱶ ᱛᱟᱦᱮᱸ ᱟᱠᱟᱱᱟ ᱟᱵᱚ ᱱᱚᱰᱮ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱯᱤᱲᱦᱤ ᱨᱮᱱ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹᱭ ᱥᱟᱰᱮ ᱟᱠᱟᱫᱟ ᱮᱠᱥᱯᱞᱳᱨᱮᱥᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱭ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱱᱟᱦᱟᱜ ᱨᱮᱱ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱱᱮᱛᱟᱨ ᱟᱯᱮ ᱦᱚᱸᱯᱮ ᱧᱮᱞ ᱵᱟᱲᱟᱭᱮᱫ ᱜᱮᱭᱟ ᱜᱚᱴᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱠᱞᱟᱵᱽ ᱠᱚᱫᱚ ᱠᱟᱡᱟᱠ ᱛᱮ ᱦᱚᱲ ᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱟᱨᱟᱝ ᱱᱟᱜᱟᱨ ᱠᱷᱚᱱ ᱮᱛᱚᱦᱚᱵ ᱠᱟᱛᱮᱫ ᱦᱩᱰᱤᱧ ᱦᱩᱰᱤᱧ ᱟᱹᱛᱩ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱠᱚ ᱠᱷᱚᱱ ᱮᱛᱚᱦᱚᱵ ᱠᱟᱛᱮᱫ ᱵᱟᱜᱽᱣᱟᱱ ᱠᱚ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱢᱠᱟᱡᱽ ᱠᱚ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱵᱮᱝᱜᱟᱞᱳᱨ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤᱠᱮᱞ ᱥᱳᱥᱟᱭᱴᱤ ᱵᱟᱵᱚᱫ ᱛᱤᱧ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱰᱮ ᱚᱵᱡᱟᱨᱵᱷᱮᱥᱚᱱᱟᱞ ᱥᱮᱥᱮᱱ ᱥᱟᱯᱲᱟᱣ ᱵᱟᱲᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱜᱟᱶᱛᱟ ᱫᱚ ᱟᱹᱛᱩ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱫᱚ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱯᱮᱜᱮ ᱜᱷᱚᱱᱴᱟ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱰᱤ ᱤᱱᱳᱵᱷᱮᱴᱤᱵᱷ ᱠᱳᱨᱥ ᱠᱚ ᱮᱛᱚᱦᱚᱵ ᱟᱠᱟᱫᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱧᱤᱫᱟᱹ ᱵᱮᱲᱟ ᱤᱯᱤᱞ ᱠᱚ ᱧᱮᱞ ᱡᱚᱝ ᱛᱮᱫᱚ ᱟᱹᱰᱤ ᱦᱟᱦᱟᱲᱟ ᱟᱹᱭᱠᱟᱹᱜᱼᱟ ᱮᱥᱴᱨᱳ ᱠᱮᱨᱟᱞᱟ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱟᱶᱛᱟ ᱱᱟᱭᱤᱴ ᱚᱵᱡᱟᱨᱵᱷᱮᱥᱚᱱ ᱠᱮᱢᱯᱥ ᱟᱨ ᱳᱣᱟᱨᱠᱥᱚᱯᱥ ᱠᱚ ᱥᱟᱯᱲᱟᱣᱟ ᱱᱚᱰᱮ ᱡᱩᱣᱟᱹᱱ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱴᱮᱞᱤᱥᱠᱳᱯ ᱛᱮᱭᱟᱨ ᱟᱨ ᱥᱴᱟᱨ ᱢᱮᱯᱥ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱣᱦᱟᱨ ᱠᱚ ᱥᱮᱬᱟ ᱡᱚᱝᱼᱟ ᱨᱟᱡᱽᱠᱳᱴ ᱨᱮᱭᱟᱜ ᱵᱤᱜᱽ ᱵᱮᱝ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱠᱞᱟᱵᱽ ᱫᱚ ᱜᱤᱨ ᱨᱮᱱᱟᱜ ᱵᱤᱨ ᱠᱚ ᱠᱷᱚᱱ ᱮᱛᱚᱦᱚᱵ ᱠᱟᱛᱮᱫ ᱠᱚᱪᱷ ᱨᱮᱱᱟᱜ ᱨᱚᱱ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱟᱭᱢᱟ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱤᱵᱷᱮᱱᱴᱥ ᱠᱚ ᱥᱟᱯᱲᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱡᱳᱛᱤᱨᱵᱤᱫᱽᱫᱟ ᱯᱚᱨᱤᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱦᱚᱸ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱮ ᱜᱟᱶᱛᱟ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱱᱟ ᱱᱚᱰᱮ ᱚᱵᱡᱟᱨᱵᱷᱮᱥᱚᱱᱟᱞ ᱯᱷᱮᱥᱤᱞᱤᱴᱤᱥ ᱠᱚ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱵᱩᱠᱥ ᱞᱟᱭᱵᱨᱮᱨᱤ ᱟᱨ ᱴᱮᱞᱤᱥᱠᱳᱯ ᱞᱟᱭᱵᱨᱮᱨᱤ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱵᱤᱥᱛᱟ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱤᱧ ᱟᱭᱥᱤᱠ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱸ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱᱤᱧ ᱠᱷᱚᱡᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱴᱩᱰᱮᱱᱴ ᱞᱮᱰ ᱱᱮᱥᱚᱱ ᱳᱣᱟᱭᱤᱰ ᱱᱮᱴᱳᱣᱟᱨᱠ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱟᱨ ᱮᱥᱴᱨᱳᱯᱷᱤᱡᱤᱠᱥ ᱠᱞᱟᱥ ᱠᱚᱭ ᱡᱚᱲᱟᱣ ᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱱᱤᱡᱮᱨᱟᱜ ᱦᱚᱵᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱚᱠᱛᱚ ᱚᱰᱚᱠ ᱡᱚᱝ ᱟᱨ ᱞᱮᱛᱟᱲ ᱜᱮ ᱠᱤᱪᱷᱩ ᱱᱟᱣᱟ ᱥᱮᱪᱮᱫᱚᱜ ᱫᱚ ᱟᱹᱰᱤᱛᱮᱫ ᱜᱮ ᱡᱟᱹᱨᱩᱲᱚᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱫᱚ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚᱧ ᱱᱮᱦᱚᱨ ᱟᱠᱚᱣᱟ ᱡᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱡᱟᱦᱟᱱ ᱮᱥᱴᱨᱳᱱᱚᱢᱤ ᱠᱞᱟᱵᱽ ᱥᱟᱞᱟᱜ ᱱᱤᱦᱟᱹᱛ ᱠᱚ ᱡᱚᱯᱲᱟᱣᱚᱜ ᱢᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱪᱷᱩᱴᱤ ᱨᱮ ᱡᱟᱦᱟᱱ ᱯᱞᱟᱱᱮᱴᱳᱨᱤᱭᱟᱢ ᱧᱮᱧᱮᱞ ᱫᱚ ᱮᱠᱟᱞ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱢᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱢᱚᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱟᱠᱷᱲᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱚᱲ ᱠᱚ ᱴᱤᱵᱷᱤ ᱨᱮᱠᱚ ᱧᱮᱞᱮᱫ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱫᱚ ᱩᱱᱠᱩᱧ ᱞᱟᱹᱭ ᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱫᱚ ᱱᱤᱦᱟᱹᱛ ᱜᱮᱠᱚ ᱧᱮᱞᱢᱟ ᱱᱚᱣᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱫᱚ ᱵᱤᱛᱟᱹᱣ ᱟᱠᱟᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱟᱹᱰᱤᱛᱮᱫ ᱜᱮ ᱪᱟᱨᱪᱟ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱠᱤᱪᱷᱩ ᱦᱚᱲ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱫᱷᱤᱨᱮ ᱡᱟᱛᱮᱫ ᱟᱹᱰᱤ ᱥᱚᱱᱛᱚᱨ ᱥᱟᱞᱟᱜ ᱜᱟᱝ ᱱᱟᱹᱭ ᱨᱤᱱᱤᱡ ᱢᱤᱫ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱵᱟᱧᱪᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱠᱚ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩᱭᱮᱫᱟ ᱟᱯᱮᱠᱚ ᱱᱚᱣᱟ ᱵᱟᱰᱟᱭ ᱠᱟᱛᱮ ᱯᱮ ᱦᱟᱦᱟᱲᱟᱜ ᱜᱚᱫᱚᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱯᱩᱨᱟᱹ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱨᱮ ᱟᱭ ᱩᱢᱟᱹᱱ 13 ᱜᱷᱚᱱᱴᱟ ᱞᱟᱜᱟᱣ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱫᱚᱭ ᱵᱟᱧᱪᱟᱣ ᱮᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱧᱩᱢᱟᱱᱟᱜ ᱮᱱᱮᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱯᱩᱭᱞᱩ ᱩᱛᱟᱹᱨ ᱜᱚᱝᱜᱟ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱨᱮᱥᱠᱤᱭᱩ ᱮᱢᱵᱩᱞᱮᱱᱥᱟ ᱱᱚᱣᱟ ᱜᱷᱚᱴᱚᱱ ᱫᱚ ᱩᱛᱛᱚᱨ ᱯᱨᱚᱫᱮᱥ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱚᱝᱜᱟ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱫᱚ ᱠᱮᱱᱮᱞ ᱨᱮᱭ ᱟᱠᱚᱴ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱱᱟᱢᱟᱢᱤ ᱜᱟᱝᱜᱮ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱚᱠᱛᱮ ᱵᱮᱱᱟᱣ ᱞᱮᱱ ᱮᱢᱵᱩᱞᱮᱱᱥ ᱫᱚ ᱩᱱᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱥᱮᱴᱮᱨᱮᱱᱟ ᱟᱨ ᱟᱹᱰᱤ ᱥᱚᱱᱛᱚᱨ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚᱠᱚ ᱚᱰᱚᱠ ᱟᱹᱜᱩ ᱠᱮᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱫᱚᱠᱚ ᱛᱩᱱᱩᱢ ᱪᱟᱯᱚ ᱠᱮᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱠᱚ ᱛᱤᱠᱤᱪᱷᱟ ᱠᱮᱫᱮᱭᱟ ᱟᱨ ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱱᱚᱢ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱟᱝ ᱵᱚᱛᱚᱨᱟᱱ ᱨᱟᱯᱛᱤ ᱱᱟᱹᱭ ᱨᱮᱠᱚ ᱟᱲᱟᱜ ᱦᱚᱴᱚ ᱠᱮᱫᱮᱭᱟ ᱢᱤᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱡᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱤᱣᱤ ᱯᱷᱮᱨ ᱟᱨᱦᱚᱸ ᱟᱭᱟᱜ ᱚᱲᱟᱜ ᱛᱮᱭ ᱨᱩᱣᱟᱹᱲᱮᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱨᱮᱥᱠᱤᱭᱩ ᱮᱢᱵᱩᱞᱮᱱᱥ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱷᱟᱥ ᱟᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱤᱫ ᱫᱟᱬᱟᱱ ᱠᱟᱱ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱞᱮᱠᱟ ᱵᱮᱱᱟᱣ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱫᱚ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱠᱚ ᱥᱩᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱠᱥᱤᱡᱮᱱ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱷᱟᱥ ᱥᱴᱨᱮᱪᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱚᱦᱚ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱨᱚᱧᱡᱟᱢ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱡᱩᱫᱤ ᱜᱷᱟᱹᱞᱩᱜ ᱠᱷᱟᱱᱮ ᱠᱮᱱᱮᱞ ᱨᱮᱭ ᱟᱠᱚᱴᱚᱜ ᱠᱷᱟᱱᱮ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱱᱟᱹᱭ ᱠᱷᱚᱱ ᱮᱴᱟᱜ ᱥᱮᱱᱮ ᱢᱚᱦᱚᱰᱟ ᱞᱮᱱᱠᱷᱟᱱᱮ ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤ ᱩᱥᱟᱹᱨᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱜᱚᱲᱚ ᱫᱟᱲᱮᱣᱟᱭᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱵᱚ ᱜᱚᱝᱜᱟ ᱰᱚᱞᱯᱷᱤᱱ ᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣ ᱠᱚᱣᱟ ᱩᱱᱫᱚ ᱟᱵᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱹᱲ ᱥᱩᱢᱩᱝ ᱫᱚ ᱵᱟᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣᱮᱫ ᱠᱚᱣᱟ ᱟᱵᱚ ᱜᱚᱝᱜᱟ ᱨᱮᱭᱟᱜ ᱡᱤᱭᱟᱹᱞᱤ ᱦᱩᱱᱟᱹᱨ ᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣᱮᱫᱼᱟ ᱱᱟᱹᱭ ᱨᱮᱭᱟᱜ ᱯᱩᱨᱟᱹ ᱡᱤᱭᱚᱱ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣᱮᱫᱼᱟ ᱟᱨ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱯᱤᱲᱦᱤ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱯᱨᱚᱠᱤᱛ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱢᱟᱱ ᱟᱹᱜᱤᱞ ᱫᱷᱚᱱ ᱦᱚᱸᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣᱮᱫᱼᱟ ᱤᱧᱨᱮᱱ ᱫᱩᱞᱟᱹᱲ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱟᱯᱮᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱦᱚᱲ ᱠᱚᱜᱮ ᱱᱟᱹᱭ ᱯᱩᱠᱷᱨᱤ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱠᱩᱧ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱜ ᱥᱟᱶ ᱡᱚᱯᱲᱟᱣ ᱟᱠᱟᱱ ᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱚᱫᱚ ᱱᱤᱦᱟᱹᱛ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱟᱯᱮᱭᱟ ᱚᱠᱚᱭ ᱠᱚᱣᱟᱜ ᱫᱚ ᱯᱩᱠᱷᱨᱤ ᱨᱮ ᱯᱟᱭᱨᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱠᱚᱭ ᱠᱚᱣᱟᱜ ᱫᱚ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱥᱟᱶ ᱯᱩᱠᱷᱨᱤ ᱫᱷᱟᱨᱮ ᱨᱮ ᱠᱷᱮᱞᱳᱰᱚᱜ ᱨᱮᱭᱟᱜ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱦᱟᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱸᱫᱷᱟᱲ ᱥᱚ ᱩᱭᱦᱟᱹᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱩᱢᱮᱨ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱝᱠᱟᱱ ᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱚᱫᱚ ᱡᱤᱭᱚᱱ ᱵᱷᱩᱨ ᱢᱚᱱᱨᱮ ᱵᱟᱥᱟ ᱛᱟᱦᱮᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱠᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱤᱫ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱟᱱᱟᱜ ᱠᱟᱹᱦᱱᱤ ᱩᱛᱛᱚᱨ ᱯᱨᱚᱫᱮᱥ ᱨᱮᱭᱟᱜ ᱵᱚᱥᱛᱤ ᱡᱮᱞᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱵᱚᱥᱛᱤ ᱨᱮᱱ ᱟᱠᱟᱥ ᱜᱩᱯᱛᱟ ᱱᱤᱡᱮᱨᱟᱜ ᱟᱹᱛᱩ ᱨᱮᱭᱟᱜ ᱢᱚᱱᱳᱨᱚᱢᱟ ᱱᱟᱹᱭ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱟᱹᱰᱤᱜᱮ ᱫᱩᱠᱷᱮ ᱵᱩᱡᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱪᱮᱫᱟᱜ ᱵᱟᱝᱢᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱱᱟᱹᱭ ᱥᱟᱯᱷᱟ ᱟᱨ ᱨᱤᱞᱤᱯᱷᱤᱞᱤ ᱧᱮᱞ ᱞᱮᱫᱟ ᱚᱠᱛᱚ ᱯᱟᱨᱚᱢᱚᱜ ᱥᱟᱶ ᱥᱟᱶ ᱚᱱᱟ ᱱᱟᱹᱭ ᱨᱮ ᱯᱞᱟᱥᱴᱤᱠ ᱡᱚᱢᱟ ᱮᱛᱚᱦᱚᱵᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱚᱸᱡᱽᱨᱟ ᱵᱟᱹᱲᱛᱤ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱥᱤᱢᱟᱱ ᱟᱠᱟᱥ ᱫᱚᱭ ᱜᱚᱴᱟ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱵᱟᱭ ᱞᱟᱹᱞᱤᱥᱟ ᱢᱤᱫ ᱱᱟᱣᱟ ᱮᱛᱚᱦᱚᱵᱮ ᱠᱚᱨᱟᱣᱟ ᱱᱟᱹᱞᱤᱥ ᱫᱚ ᱵᱟᱝᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱠᱟᱜ ᱜᱮ ᱢᱟᱱᱛᱟᱨ ᱢᱮᱱᱛᱮ ᱵᱮᱱᱟᱣᱮᱱᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱡᱨᱮᱱ ᱜᱟᱛᱮ ᱠᱚᱭ ᱥᱚᱸᱜᱮ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ ᱮᱠᱷᱟᱱ ᱡᱟᱞᱟᱢ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱵᱮᱞᱪᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱴᱷᱮᱠᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱡᱷᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱟᱝ ᱫᱟᱜ
4: ᱟᱨ ᱫᱟᱞ ᱠᱚᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱛᱟᱦᱮᱸᱫ ᱯᱞᱟᱥᱴᱤᱠ ᱟᱨ ᱚᱸᱡᱽᱨᱟ ᱠᱚᱫᱚ ᱵᱟᱦᱨᱮ ᱠᱚ ᱩᱰᱩᱠ ᱛᱟᱦᱮᱸᱫ ᱟᱹᱰᱤ ᱫᱷᱟᱣ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱛᱮ ᱢᱚᱬᱮ ᱜᱮ ᱠᱷᱚᱱ ᱛᱩᱨᱩᱭ ᱜᱮ ᱠᱤᱞᱳ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱚᱸᱡᱽᱨᱟ ᱱᱩᱭ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱩᱰᱩᱠ ᱟᱠᱟᱫᱟ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱢᱚᱱᱳᱨᱚᱢᱟ ᱱᱟᱹᱭ ᱨᱮᱭᱟᱜ ᱚᱱᱟ ᱴᱷᱟᱶ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱥᱟᱯᱷᱟ ᱧᱮᱞᱚᱜ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱥᱩᱨᱥᱩᱯᱩᱨ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱫᱷᱮᱭᱟᱱ ᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱥᱮᱫ ᱯᱟᱲᱟᱣ ᱮᱱᱟ ᱦᱚᱲ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱥᱟᱯᱷ ᱥᱩᱛᱨᱟᱹ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱡᱟᱜᱟᱨᱱᱟ ᱵᱟᱹᱲᱛᱤ ᱮᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱟᱱᱟᱜ ᱠᱟᱹᱦᱱᱤ ᱜᱳᱣᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱜᱳᱣᱟ ᱨᱮᱱ ᱵᱟᱞ ᱠᱨᱤᱥᱱᱟ ᱟᱭᱟᱡᱤ ᱫᱚ ᱨᱤᱴᱟᱭᱟᱨᱰ ᱢᱟᱪᱮᱫ ᱠᱟᱱᱟᱭ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱚᱢᱟᱡᱽ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱭᱟᱜ ᱩᱱᱤᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱤᱱᱟᱹ ᱫᱚ ᱛᱮᱦᱮᱧ ᱦᱚᱸ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱢᱟᱰᱰᱤ ᱛᱳᱞᱟᱯ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱫᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱫᱚᱢᱮ ᱩᱭᱦᱟᱹᱨ ᱚᱪᱚ ᱞᱮᱫᱮᱭᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱚᱱᱟ ᱥᱚᱞᱦᱮ ᱠᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱮᱛᱚᱦᱚᱵ ᱠᱮᱫᱟ ᱯᱟᱭᱤᱯ ᱞᱟᱭᱤᱱ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱣ ᱨᱮ ᱵᱟᱞ ᱠᱨᱤᱥᱱᱚ ᱫᱚ ᱜᱚᱱᱚᱝᱟᱱ ᱮᱱᱮᱢᱮ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱦᱚᱲᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱫᱟᱜ ᱥᱮᱴᱮᱨᱟᱫ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱠᱚ ᱫᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱫᱤᱱᱟᱹᱢ ᱦᱤᱞᱳᱜ ᱠᱚ ᱠᱚᱥᱴᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱥᱴᱚ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱫᱚᱜ ᱮᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱪᱟᱞᱟᱣᱮᱱ ᱪᱟᱸᱫᱚ ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱟᱹᱱᱟᱹᱭᱠᱟᱹᱣᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱫᱚ ᱢᱚᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱥᱟᱶ ᱦᱚᱸ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱᱤᱧ ᱪᱟᱨᱪᱟᱭᱟ ᱛᱟᱢᱤᱞᱱᱟᱰᱩ ᱨᱮᱭᱟᱜ ᱱᱟᱜᱟᱨ ᱠᱩᱭᱤᱞ ᱨᱮ ᱢᱤᱫ ᱢᱟᱪᱮᱫ ᱥᱟᱶᱤᱧ ᱧᱟᱯᱟᱢ ᱞᱮᱱᱟ ᱦᱩᱭ ᱵᱚᱛᱚᱡᱚᱜᱼᱟ ᱯᱮᱜᱮ ᱥᱮᱨᱢᱟ ᱢᱟᱲᱟᱝ ᱩᱱᱤ ᱥᱟᱶᱤᱧ ᱧᱟᱯᱟᱢ ᱞᱮᱱᱟ ᱤᱧ ᱫᱚ ᱜᱤᱨᱤᱡᱟ ᱟᱢᱟᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱧ ᱨᱚᱲᱮᱫ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱧᱟᱯᱟᱢᱚᱜ ᱚᱠᱛᱚ ᱢᱤᱫ ᱵᱟᱨ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚᱦᱚᱸ ᱩᱱᱤ ᱥᱟᱶ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱜᱤᱨᱤᱡᱟ ᱟᱢᱟᱡᱤ ᱫᱚ ᱯᱨᱟᱭ ᱜᱮᱢᱚᱬ ᱜᱚᱴᱟᱝ ᱥᱠᱩᱞᱮ ᱪᱟᱞᱟᱣᱮᱫ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱪᱮᱱᱱᱟᱭ ᱨᱮᱭᱟᱜ ᱡᱚᱭᱜᱳᱯᱟᱞ ᱜᱟᱨᱩᱲ ᱨᱮᱭᱟᱜ ᱦᱤᱱᱫᱩ ᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱧᱩᱛᱩᱢᱟᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱭᱟᱜ ᱦᱩᱱᱩᱫᱤᱥ ᱛᱮᱫᱚ ᱢᱤᱢᱤᱫ ᱵᱷᱟᱨᱚᱛᱵᱟᱥᱤ ᱠᱚ ᱩᱫᱽᱜᱟᱹᱜᱼᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱢᱚᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱠᱷᱚᱱ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱫ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱟᱭᱢᱟ ᱯᱷᱟᱹᱫᱽ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱫᱟᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱭ ᱠᱮᱨᱤᱭᱟ ᱠᱮᱫᱟ ᱤᱱᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱡᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱥᱠᱩᱞ ᱠᱚᱨᱮᱱ ᱥᱴᱩᱰᱮᱱᱴᱥ ᱠᱚᱭ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱭ ᱢᱮᱛᱟᱫ ᱠᱚᱣᱟ ᱡᱮᱢᱚᱱ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱵᱤᱨ ᱯᱟᱞᱴᱚᱱ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱤᱱᱟᱹᱢ ᱦᱤᱞᱳᱜ ᱢᱤᱫ ᱴᱟᱠᱟ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱫᱟᱱ ᱢᱟ ᱢᱮᱱᱫᱚ ᱢᱤᱫ ᱥᱮᱨᱢᱟᱛᱮ ᱢᱤᱢᱤᱫ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱯᱮᱥᱟᱭ ᱛᱩᱜᱮ ᱢᱚᱬ ᱴᱟᱠᱟ ᱡᱚᱢᱟᱭᱮᱱᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱠᱚᱢ ᱠᱚᱢ ᱫᱟᱱ ᱠᱚᱛᱮᱜᱮ ᱯᱮᱨᱟᱭ ᱯᱩᱱᱜᱮ ᱞᱟᱠᱷ ᱴᱟᱠᱟ ᱡᱟᱣᱨᱟᱭᱮᱱᱟ ᱜᱤᱨᱤᱡᱟ ᱢᱟᱹᱡᱷᱤ ᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱯᱩᱨᱟᱹ ᱠᱟᱹᱣᱰᱤ ᱨᱮᱱᱟᱜ ᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱮᱠ ᱤᱧᱮ ᱪᱟᱞ ᱟᱹᱫᱤᱧᱟ ᱩᱱᱤ ᱥᱟᱶ ᱨᱚᱯᱚᱲ ᱛᱩᱞᱩᱡ ᱤᱧᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱮᱫᱼᱟ ᱡᱮ ᱵᱷᱟᱨᱚᱛᱤ ᱟᱭᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱩᱱᱤᱭᱟᱜ ᱥᱩᱯᱩᱨᱩᱫ ᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱹᱦᱤᱨᱟ ᱢᱮᱱᱛᱮ ᱫᱤᱱ ᱠᱟᱞᱚᱢ ᱜᱮ ᱪᱮᱱᱱᱟᱭ ᱨᱮᱱᱟᱜ ᱯᱳᱭᱞᱳ ᱦᱤᱱᱫᱩ ᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱛᱟᱭ ᱫᱚ ᱢᱚᱬᱮ ᱜᱮ ᱥᱮᱨᱢᱟᱭ ᱯᱩᱨᱟᱹᱣ ᱠᱮᱫᱼᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱥᱮᱪᱮᱫ ᱟᱨ ᱞᱟᱠᱪᱟᱨ ᱜᱚᱨᱚᱵᱽ ᱞᱟᱦᱟ ᱤᱫᱤ ᱨᱮ ᱱᱤᱭᱟᱹ ᱥᱠᱩᱞ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱨᱮᱱᱟᱜ ᱮᱱᱮᱢ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣᱟᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱟᱶ ᱡᱚᱯᱲᱟᱣ ᱟᱠᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣᱮᱫ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱥᱴᱩᱰᱮᱱᱴᱥ ᱠᱚᱦᱚᱸ ᱠᱷᱟᱥ ᱞᱮᱠᱟᱛᱤᱧ ᱥᱟᱨᱦᱟᱣᱮᱫ ᱠᱚᱣᱟ ᱚᱠᱚᱭ ᱠᱚᱫᱚ ᱮᱱᱛᱮᱫ ᱱᱤᱡᱮᱨᱮᱱ ᱵᱤᱨ ᱯᱷᱟᱹᱫᱽ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱠᱚ ᱫᱟᱱ ᱟᱠᱟᱫᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱢᱤᱫ ᱟᱹᱛᱩᱨᱮ ᱢᱤᱢᱤᱫ ᱥᱟᱦᱟᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱵᱟᱝ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱫᱚ ᱟᱵᱚᱭ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱵᱚᱱᱟ ᱟᱭᱢᱟ ᱫᱷᱟᱣᱜᱮ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱵᱟᱝ ᱪᱟᱨᱪᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱤᱱᱨᱮ ᱤᱱᱟᱹ ᱠᱚᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢᱟ ᱩᱱᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱫᱚ ᱟᱨᱜᱮ ᱠᱮᱴᱮᱡᱚᱜᱼᱟ ᱡᱮ ᱫᱤᱥᱚᱢ ᱫᱚ ᱱᱤᱡᱮᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱫᱟᱲᱮ ᱛᱮᱜᱮᱭ ᱞᱟᱦᱟ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧᱟᱹᱜ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱱᱮᱦᱚᱨ ᱡᱮ ᱟᱯᱮ ᱟᱰᱮᱯᱟᱥᱮ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱫᱚ ᱱᱤᱦᱟᱹᱛ ᱜᱮ ᱧᱮᱞᱟᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱢᱚᱡᱽ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱ ᱩᱱᱠᱩ ᱠᱚᱫᱚ ᱩᱨᱩᱢ ᱠᱚᱯᱮ ᱩᱱᱠᱩ ᱠᱚᱫᱚ ᱥᱟᱨᱦᱟᱣ ᱠᱟᱠᱚ ᱯᱮ ᱩᱱᱠᱩ ᱠᱚᱠᱷᱚᱱ ᱪᱮᱫ ᱡᱚᱝ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱜᱟᱱᱚᱜ ᱠᱷᱟᱱ ᱱᱤᱡᱮ ᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱥᱟᱶ ᱡᱚᱯᱲᱟᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱫᱟᱨᱟᱭ ᱪᱟᱸᱫᱚ ᱢᱚᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱨᱮ ᱟᱨ ᱦᱚᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱤᱥᱟᱹ ᱠᱟᱹᱦᱱᱤ ᱠᱚ ᱟᱛᱮᱫ ᱟᱯᱮ ᱠᱚ ᱥᱟᱶᱤᱧ ᱡᱚᱲᱟᱣᱚᱜᱼᱟ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱜᱩᱰ ᱢᱟᱱᱟᱣ ᱥᱟᱨᱦᱟᱣ ᱡᱚᱦᱟᱨ
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে গল্প দাদুর আসর আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী

আমার ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে কি বলো? তোমাদের স্কুলে তো এখন গরমের ছুটি চলছে, এখন দেদার মজা, আর সেই সঙ্গে হোমওয়ার্কও করতে হচ্ছে বোধ হয় অল্প স্বল্প, তাই না? হ্যাঁ, তবে আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজকেও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তবে তার আগে শুরুতেই চটপট কয়েকটা বিশেষ দিনের কথা একটু বলে নি, কেমন?

ছোট বন্ধুরা, আমরা যেখানে থাকি মানে এই পৃথিবীতে, সে কেমন আছে তার খবর কি আমরা রাখি? আমাদের চারপাশের এই পরিবেশ প্রতিদিন বদলে যাচ্ছে। নির্মল পরিবেশ শিকার হচ্ছে দূষণের, তাকে ভালো রাখা কি আমাদেরই দায়িত্ব নয়? সারা পৃথিবীর পরিবেশকে সুস্থ রাখতে একটি দিন পালন করা হয়, জানো নিশ্চয়ই তোমরা, জুন মাসের 5 তারিখ পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে। 1972 সালের 5 থেকে 16 জুন ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ আয়োজন করেছিল কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টের, আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিশেষ দিনটি পালনের। 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুন সারা পৃথিবীতে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে। সেদিন তোমরা স্কুলে বা অন্যত্র বাড়িতে কিংবা পাড়ায় একটি ছোট্ট চারা গাছ পুঁতে কিংবা বাড়ির চারপাশটা পরিষ্কার করে, যাতে কোথাও কোনো দূষণ না ছড়ায়, তার জন্য চেষ্টা করি আমরা। আর পরিবেশকে, আমাদের প্রিয় পৃথিবীকে আরও একটু ভালো রাখার চেষ্টা করি আমরা। না, শুধু 5ই জুন সেই চেষ্টা করলেই হবে না, সারা বছর ধরেই সেই চেষ্টা করতে হবে আমাদের, তাই না? 5ই জুন আমাদের আরও একবার মনে করিয়ে দেয় এই বিশ্ব পরিবেশ দিবসের কথা। ছোট বন্ধুরা, আরও একটা বিশেষ দিন রয়েছে এই সপ্তাহে, জুন মাসের প্রথম দিন অর্থাৎ 1লা জুন অর্থাৎ আগামীকাল সারা পৃথিবীতে পালন করা হয় বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে। বিশ্বব্যাপী সুষম খাদ্য হিসাবে অর্থাৎ ব্যালেন্স ডায়েট আমরা যাকে বলি, সেই সুষম খাদ্য হিসাবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সহযোগী সংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাও এই বিশেষ দিনটি ঘোষণা করে। 2001 সাল থেকে প্রতি বছর দুনিয়া জুড়েই পালন করা হয় এই দিনটি ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে। একটু আগে পরিবেশ দূষণের কথা বলছিলাম, পরিবেশ দিবসের কথা বলতে গিয়ে সারা পৃথিবীতে কিন্তু ছোট বন্ধুরা এই মুহূর্তে পরিবেশ দূষণ একটা বড় মাথা ব্যথার কারণ। আর তার জন্য অন্য কারণ ছাড়াও যানবাহন থেকে বেরোনো পেট্রোল ডিজেলের ধোঁয়াও কিন্তু অনেকাংশে দায়ী। একেবারে দূষণহীন একটা যান কিন্তু আমাদের আশেপাশেই আছে, কি বলতো? হ্যাঁ, সাইকেল। আর সেই সাইকেলের জন্য একটা বিশেষ দিন রয়েছে এই সপ্তাহে। প্রতি বছর জুন মাসের 3 তারিখে সমগ্র বিশ্ব জুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড বাইসাইকেল ডে বা বিশ্ব বাইসাইকেল দিবস হিসাবে। 2018 সালের এপ্রিল মাসে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভায় 3রা জুন বিশ্ব সাইকেল দিবস হিসাবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করা হয়। দুচাকার সাইকেল

0: দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল সেখানে, সঙ্গে প্রায় 200 ধরে, হ্যাঁ 200 বছরেরও বেশি সময় ধরে এর সাধারণত্ব, কম খরচ, বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা এবং পরিবেশের জন্য উপযুক্ত যানবাহনের মাধ্যম হিসাবে বাইসাইকেলের উল্লেখ করা হয়েছিল। সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্যই মূলত এই দিবস উদযাপন করা হয় তারপর থেকেই, অর্থাৎ 2018 সালের পর থেকেই। তাহলে সেদিনকে একটু বাইসাইকেলে চেপে, অর্থাৎ 3রা জুন, হ্যাঁ সেদিন একটু বাইসাইকেলে চেপে কোথাও থেকে ঘুরে আসা যেতে পারে। তোমরা কি সাইকেল চালাতে পারো? দেখো, সাইকেল যদি একবার চালাতে শেখো আর কোনো দিন ভুলবে না, যেমন সাঁতার একবার শিখলে কেউ ভোলে না, ঠিক সেই রকম। আসলে বিষয়টা হলো ব্যালেন্স। আমরা যখন এই ব্যালেন্সটাই হারিয়ে ফেলি, তখনই কিন্তু আমাদের আশপাশের পৃথিবীটা কি হয়ে যায়, হ্যাঁ উলট পালট হয়ে যায়, ডিসব্যালেন্সড হয়ে যায়। আমাদের পরিবেশও কিন্তু ঠিক সেই রকমই, একটু এদিক ওদিক হলেই তার ব্যালেন্স হারিয়ে যায় আর পরিবেশ দূষিত হয়ে ওঠে। তার জন্য আমাদের সচেতন থাকা প্রয়োজন, ঠিক না? আচ্ছা, এই যে বিশেষ দিনগুলোর কথা বলি, সেগুলো নিশ্চয়ই নোট করে রাখছো, যেমনটা বলেছিলাম আগে যে একটা ছোট খাতা বা ডায়েরিতে নোট করে রাখবে এই দিনগুলো, কেমন? শুরুতেই তো তোমাদের বলেছিলাম যে তোমাদের বন্ধুরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা কিন্তু অনেক কিছু বলেছে, আবার আজকে অনেক কিছু বলবেও, তোমাদের গান গিয়ে কবিতা আবৃত্তি করেও শোনাবে। কিন্তু তার আগে এই মুহূর্তে একটুখানি শুনে নেব আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা পরিবেশ দিবস নিয়ে অনেক কথা বলেছে তাদের মৌসুমী পেশিকে। মৌসুমী সেনগুপ্ত, তোমাদের মৌসুমী পেশি ছোটদের পরিবেশ ভাবনা নিয়ে তাদের ভাবনা চিন্তার কথা তুলে এনেছেন, একটু শোনাই তোমাদের সে কথা। তোমরাও কি ভাবছো সেগুলোও তো জানতে হবে, তাই না? তাহলে শোনা যাক ছোটদের পরিবেশ ভাবনা।
1: আজ গল্প দাদুর আসরে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের পরিবেশ ভাবনা। 5ই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস, এই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। চলো আমরা সেই দিকেই এবার কান পাতি। আমার পাশেই বসে রয়েছে এক ছোট বন্ধু, বলো তোমার নাম কি?
2: আমার নাম সুমন্তি মণ্ডল।
1: আচ্ছা, শুনে নিয়েছো আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের পরিবেশ ভাবনা। তো তোমার ভাবনায় পরিবেশকে রক্ষা করা নিয়ে বা পরিবেশ নিয়ে তোমার কি ভাবনা আছে সেটা একটু বন্ধুদের জানাও।
2: আমার ধারণা যে এখন তো অনেক গাছ কেটে ফেলা হচ্ছে, তো এই গাছ কেটে ফেলার বদলে আমরা যদি অনেক আরো গাছ লাগাই তাহলে পরিবেশ রক্ষা হবে, অনেক অক্সিজেনের পরিমাণ বাড়বে।
1: একদম ঠিক কথা,
2: পরিবেশ রক্ষা করা যেতে পারে। আমরা যদি একটা আম খাই তাহলে তার যে বীজ পাবো সেই বীজটাকে যদি আমরা মাটির নিচে রোপণ করি তাহলে একটা গাছ হবে, প্রথমে চারা গাছ হবে, তারপরে সেটা আরো অনেক বাড়বে, তখন একটা বড় বৃক্ষের সৃষ্টি হবে, তখন সেখান থেকে অনেক অক্সিজেন পাবো আমরা, সেখান থেকে আমরা ফল পাবো, ছায়া পাবো। আর কাউকে যদি আমরা গাছ কাটতে দেখি তাহলে তাদেরকে আমরা বারণ করব, নিষেধ করব গাছ কাটতে, যে গাছটা কেটো না।
1: একদম ঠিক।
2: আর বলবো যে আরো একটা গাছ লাগাও, গাছ কাটার বদলে আরো একটা গাছ লাগাও। যদি কখনো একটা গাছ কাটতে হয় তাহলে গাছটার বদলে আরো 3টে গাছ লাগাও।
1: একদম ঠিক, সুমন্তি ঠিক বলেছো। আচ্ছা সুমন্তি, এবার বলো তুমি ছোট বন্ধুদের আজকে কি শোনাবে?
2: আমি আজকে সুনির্মল চক্রবর্তীর লেখা কবিতা একখানা গাছ শোনাবো। একখানা গাছ, তার আছে ফল ফুল, ভোরবেলা পাখিতে বসে স্কুল। একখানা গাছ, তার পাতার বাহার, পাতারা বানায় রোজ গাছের আহার। একখানা গাছ, যেন ছবি দিয়ে আঁকা, আকাশের দিকে তার শুধু চেয়ে থাকা। একখানা গাছ তার নেই ভাবারি, ডালার পাতা নিয়ে তার ঘর বাড়ি। একখানা গাছ তারও আছে কত ভয়, কত যে মানুষ আছে সব ভালো নয়। একখানা গাছ কত করে উপকার, দুষ্ট মানুষটারই ভাঙে সংসার। একখানা গাছ সে তো চুপচাপ থাকে, কথা কও কথা কও পাখি এসে ডাকে। একখানা গাছ তার আছে কত আশা, মানুষের কাছে চায় ভাব ভালোবাসা।
3: সুমতি, তোমার আবৃত্তি খুব ভালো হয়েছে, তুমি আমাদেরকে শোনালে সুনির্মল চক্রবর্তীর একখানি গাছ। এরপর চলো আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। তোমার নামটা কি বলো?
4: আমার নাম আদিত্য কুমার হালদার।
3: কোন ক্লাসে পড়ো?
4: ক্লাস সেভেন।
3: বেশ, আচ্ছা, 5ই জুন কি বলো তো?
4: বিশ্ব পরিবেশ দিবস।
3: একদম ঠিক বলেছো। এবার তুমি শুনে নিয়েছো তোমার আগের বন্ধুর কাছ থেকে যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছোটদের পরিবেশ ভাবনা। তো তাহলে এবার বলো, আমাদের পরিবেশটা এখন কেমন চলছে বলো?
4: পরিবেশ খুবই খারাপ, প্রচন্ড গরম, তারপরে বিভিন্ন রকম দূষণে পৃথিবী ভেঙে পড়েছে।
3: তো এই পরিবেশকে রক্ষা করার জন্য তোমার ভাবনায় কি আছে?
4: আমাদেরকে বিভিন্ন পরিবেশ দূষণ আটকাতে হবে, গাছ না কেটে থাকতে হবে, যারা গাছ কাটছে তাদেরকেও বাধা দিতে হবে, আর ওটাকে আইনি তরফ থেকে কিছু একটা করতে হবে।
3: এগুলো তো করতে হবে বলছো, তুমি এখন পর্যন্ত কি কি করে উঠেছো এই পরিবেশকে রক্ষা করার জন্য?
4: আমি গাছ লাগিয়েছি।
3: প্রত্যেক বছর লাগাও নাকি এবছরই লাগিয়েছো?
4: আমি লাগিয়েছিলাম আমাদের এই বাড়িতে, আমার বড়দিদা আছে, তার কাছে অনেক টব থাকে, সেখানে গাছ নিয়ে আসেন।
3: আচ্ছা, কি গাছ লাগিয়েছো?
4: ফুল গাছ লাগিয়েছি।
3: আচ্ছা, এবার বলো তুমি কি শোনাচ্ছো আজকে ছোট বন্ধুদের?
4: আজ আমি যে কবিতাটি নিবেদন করতে চাইছি সেটি হচ্ছে গাছ কেটো না। আজ আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা গাছ কেটো না। কাল যে ছিল গাছের শাড়ি, আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গাছ যাচ্ছে পুড়ে এখন রাস্তা ঘাটে, বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাপ ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়, ধরতে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ভাবে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি, গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে।
3: আমরা শুনে নিলাম আদিত্যর মুখে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গাছ কেটো না কবিতা। ঠিকই বলেছে, গাছ কাটা কিন্তু খুব বিপদ। এখন গাছকে আমাদের বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাবার জন্য আমাদেরকে যারা গাছ কাটবে তাদেরকে নিষেধ করতে হবে। খুব ভালো হয়েছে আদিত্য। এবার আমরা আদিত্যর পাশে যে ছোট বন্ধুটি বসে রয়েছে তার সাথে কথা বলে নেব। তোমার নাম কি বলো?
5: বৃন্দাধারা।
3: বাহ, আচ্ছা বৃন্দা, অনুষ্ঠান শুরু করার সময়ই বলে নিয়েছি আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের পরিবেশ ভাবনা। বুঝতেই পারছ যে 5ই জুন পরিবেশ দিবস, এই উপলক্ষে এই আয়োজন। তো বলো তুমি পরিবেশকে বাঁচাবার জন্য কি কি করে থাকো?
5: গাছ বসানো, গাছ কাটা বন্ধ করা।
3: এবছর কটা গাছ লাগিয়েছো?
5: এবছর 6টা গাছ লাগিয়েছি।
3: ওমা, তুমি 6টা গাছ লাগিয়েছো, কি কি গাছ লাগিয়েছ গো?
6: টগর, নয়নতারা,
3: আর
6: কাঞ্চন গাছ, তারপরে পেঁপে গাছ, তারপরে আম গাছ, লেবু গাছ।
3: বাবা বাবা বা, এগুলো তুমি লাগিয়েছো সব না মা লাগিয়েছে?
6: বাবা আর আমি মিলে লাগিয়েছি।
3: খুব ভালো কথা, খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। এইরকম করে গাছ লাগাবে, আর কেউ যদি গাছ কাটে বা নোংরা জিনিস ফেলে যেখানে সেখানে, তাদেরকে নিষেধ করবে, কেমন?
6: আচ্ছা
3: আচ্ছা, এবার বলো তুমি ছোট বন্ধুদের কি শোনাবে আজকে?
6: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পুরো মন বেড়াল ছাড়াটি। আমি ওরে মারিলে না বেশ, কিচি নিচি বসে নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়ায় দেয় নাও তো মন, ডান পাশ দিয়ে তোলে হাই। যত বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখা পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ঞ, ওকে বল পালে মিয়া মিয়া। প্রথম বাঘের পাঠা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনি কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় নিচে, কথা যদি একটিও শোনে, মার যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে। তড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। আমি বলি চ ছ জ ঝ ঞ, দুষ্টুমি করে বলে আমি ওরে বলি বার বার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকি, আরে আরে তাই দেখো পালি, তিনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই, যত বলি চ ছ জ ঝ ঞ, ওকে বলে বলে ঞ ঞ।
3: আমরা বৃন্দার কাছ থেকে শুনে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কানাই মাস্টার, খুব ভালো হয়েছে। এর পর চলো আমরা বৃন্দার পাশে আরেকটি ছোট বন্ধু বসে রয়েছে, তার সাথে কথা বলে নিই। বলো তোমার নাম কি?
7: আমার নাম ঐশী চ্যাটার্জি।
3: আচ্ছা, পরিবেশ নিয়ে তোমার কি ভাবনা? 5ই জুন হলো পরিবেশ দিবস, এই পরিবেশ নিয়ে বুঝতে পারছো আমরা খুব সংকটের মধ্যে রয়েছি, কিন্তু এখন থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু ভবিষ্যৎ একদম অন্ধকার। তো এখন থেকে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, তাই জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। বলো তুমি কি কি করে থাকো, কি কি করতে চাও?
7: আমি আমি গাছ বসাতে চাই। আমার ছাদে অনেক গাছ আমি বসিয়েছি।
3: আচ্ছা,
7: রোজ জল দি।
3: আচ্ছা,
7: এই পরিবেশে মানুষরা অনেক অনেক গাছ কেটে দেয়। আমাদের নতুন গাছ বসানো উচিত, গাছ না কাটা উচিত।
3: আর কি কি করা উচিত পরিবেশকে বাঁচাবার জন্য?
7: পরিবেশকে বাঁচানোর জন্য আমরা অযথা বাসে চড়ব না, যেখানে পায়ে হেঁটে যাওয়া যায় সেখানে হেঁটে যাব বা সাইকেলে যাব। অযথা এসি বা ইলেকট্রিক নষ্ট করব না। এসি বা ফ্রিজ চালালে তার থেকে যে একটা গ্যাস বেরোয় সেটি ওজন লেয়ারের ক্ষতি করে। চেষ্টা করব ফোন চালাতে। পুকুর ঘাট যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জলের যে প্রাণেরা তারা যেন সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য সেখানে ময়লা ফেলবো না, কাপড় জামা কাচবো না, নিজের স্নান করবো না সাবান মেখে, আর বছরে একটা করে অন্তত গাছ লাগাবো। অন্তত চেষ্টা করব আমার সামনে যদি কেউ গাছ কাটে তাকে একবার অন্তত বলবো গাছ একটা কাটছ বটে কিন্তু তিনটে গাছ লাগাও।
3: ঐশী একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, এবার বলো তুমি আমাদেরকে আজকে কি শোনাবে?
7: আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মরুবিজয়ের কেতন উড়াও গানটি শোনাবো।
3: বেশ।

0: আমরা খুব সুন্দর একটা ঐশীর গান শুনে নিলাম, মন ভরে গেল। আমাদের অন্যান্য ছোট বন্ধুরাও আমাদের সুন্দর সুন্দর আবৃত্তি গান উপহার দিল এবং সবাই মোটামুটি আজকের অনুষ্ঠানের উপযোগী আবৃত্তি গান করলো। খুব ভালো লাগলো, আমি জানি আমার দূরের শ্রোতা বন্ধুদেরও ভালো লেগেছে।
1: বাহ, খুব সুন্দর! আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা কিন্তু তাদের পরিবেশ ভাবনা নিয়ে কথা বলল এবং গান শোনালো, আবৃত্তি করল। আর তোমাদের মৌসুমী পিসি, মৌসুমী সেনগুপ্ত সেগুলি রেকর্ড করে এনেছেন। এবারে তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা তো অপেক্ষা করে বসে রয়েছে, তারাও গান কবিতা শোনাবে। তারাও কিন্তু এই মুহূর্তে একেবারে তৈরি হয়ে অন্য স্টুডিওতে রেডি। তাহলে তাদের গান আর কবিতা এবার শোনা যাক, কেমন? কি কি শোনায় তারা দেখা যাক। প্রথমে কে আসছ?
2: আমার নাম সৃজা মাঝি।
1: আচ্ছা,
2: আমি একটি নজরুল গীতি গাইছি।
1: শোনা।

0: বাহ, এবারে কে আসছো, কি শোনাবে? কই?
1: আমি অনুষ্কা চক্রবর্তী। আমি একটি নজরুল গীতি গাইছি।
0: গাও।

0: বাহ, এবারে কি শুনবো? পরপর দুটো গান তো শুনলাম, এবারে?
1: আমার নাম অমৃতাক্ষ চ্যাটার্জি, আমি একটি নজরুল গীতি বাজাচ্ছি।
0: গীতে রে।

0: হাওয়াইয়ান গিটারে নজরুল গীতির সুর শুনলাম। এবারে কে আসছো?
1: আমি অনুষ্কা মণ্ডল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খোকার খুশি। কি যে চাই ধানাই পানাই, সারাদিন বাচ্চে সানাই, এদিকে কারুর গানাই, আজি না মামার বিয়ে, বিবাহ বস কি মজা, সারাদিন মন্ডা গজা, গপা গপ খাও না সোজা, দেওয়ালে ঠেসান দিয়ে, তবু বর হচ্ছি নে ভাই, বরের কি মুশকিল তাই, সারাদিন উপোস মশাই, শুধু খাও হরি মটর। শোনো ভাই, মুদির জবে বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো, তবে কিছুতেই হচ্ছে নে বর, সত্যি কও না মামা, আমাদের অমনি জামা, অমনি মাথায় ধামা, দেবে না বিয়ে দিয়ে, মামিমা আসলে এ ঘর, মোদেরও করবে আদর, বাস কি মজার খবর, আমি রোজ করব বিয়ে।
0: আচ্ছা, এবারে কে আসছো?
2: আমার নাম অমৃতাক্ষ চ্যাটার্জি, আমি আরেকটি নজরুল গীতি গিটারে বাজিয়ে শোনাচ্ছি।
0: শোনাও।

0: বাহ, এবারে আরেক বন্ধুই আছে, কি শোনাবে?
1: আমি অনুষ্কা মণ্ডল, কাজী নজরুল ইসলামের মোটকু মাইতি বাটকুল রায়।
0: আচ্ছা,
1: মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মোটকু মাইতি বাটকুল রায় পাই পুরি গাবদা বুটার পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরিও মোট্টি, হুনুলুলু সুরে গায় গান উৎভর্তি, হাঁটি হাঁটি পাপা ডাইনে বাই, মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেরে এলো এরে এক দামরা, টুসকে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয় মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিগ বাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়।
0: বেশ, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, মানে তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা কবি কাজী নজরুল ইসলামের লেখা গান, তাঁর লেখা কবিতা আবৃত্তি করে শোনালো এবং গান গেয়ে শোনালো, এবং সেই সঙ্গে সঙ্গে গিটারে নজরুল গীতির সুরও শোনালো। এই তো কয়েকদিন আগেই আমরা তাঁর জন্মদিন পেরিয়ে এলাম, আর এই মুহূর্তে যে সামান্য সময়টুকু রয়েছে, তার মধ্যে তোমরা কি কেউ চেষ্টা করবে, ট্রাই করবে ফোনে? 2213-1342 এই নম্বরটা খোলা রয়েছে, মোবাইল থেকে ফোন করলে সামনে একটা 033 অর্থাৎ 0332213-1342 এই নম্বরে ফোন করতে হবে। চটপট যদি চলে আসতে পারো তাহলে চলে এসো, সময় খুব কম। কেউ একজন চলে এসেছে, কোনো এক বন্ধু। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? না, এইভাবে সময় নষ্ট করলে কি করে হবে, অন্যদের সময়ও নষ্ট হয়ে যাবে, আর সময় তো কারোর জন্য বসে থাকে না, সময়ের গতি হচ্ছে সবচাইতে বেশি, তাই না? হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখি। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ,
2: আমার কাছে ভিতে লেপ কাঁটা তুষক, বিড়াল বলল ভাব নাকি তোর, আমার বড় পেটের ভিতর ফুট করে ঢোক, পেঁচা বলল হুতুম হুতুম, আমি থাকতে কে তোর কুটুম, আমি যে তোর কাকা, ইঁদুরমণি শীত তারাতে চলে গেছে ঘরের ছাতে, পেটটা আমার ফোকা।
0: খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, হাততালি একটা তোমার প্রত্যুষ প্রাপ্য অবশ্যই। কিন্তু এই প্রচন্ড গরমে শীতের ছড়া বেশ ভালোই লাগলো, কি বলো? আর কেউ চলে আসবে কি? চট করে চলে আসতে হবে, কিন্তু সময় কিন্তু খুব কম, চলে এসো চট করে। কে বলছো, কোথা থেকে বলছো? এই রে, রেডিওটা জোরে জোরে চলছে যে শুনতে অসুবিধা হবে তো। কে বলছো, রেডিওর ভলিউমটা কমাও আগে। হ্যালো, না, শুধু নিজের গলার আওয়াজ শুনতে পাচ্ছে গল্পদাদু, সুতরাং আর কথা বলা হলো না, যেহেতু সময়ও খুব কম তাই চটপট চলে আসতে হতো, যেমন হুগলি থেকে প্রত্যুষ আমাদের ঝট করে শুনিয়ে দিল শীতের ছড়া। যাই হোক, সময় তো শেষ হয়ে আসছে, কটা কথা বলে নিই একটু। সেটা হচ্ছে, সামনেই তো পরিবেশ দিবস আসছে, আর সেই পরিবেশ দিবসের দিন শুধুমাত্র, একদম শুরুতেই যেমন বলছিলাম যে ওই দিনটাতেই শুধুমাত্র চারাগাছ পুঁতলাম, তাতে জল দিলাম, কিংবা গোটা বছর ধরেই হয়তো তার পরিচর্যা করলাম, সেটাই কিন্তু দরকারি, শুধু ওই একটা দিনের জন্য না, গোটা বছরটার জন্য। আমাদের আশপাশের যে পরিবেশ, আমাদের যে মৃত্তিকা মা যার উপরে আমরা বড় হয়ে উঠছি, সেই পৃথিবী, সেই বসুন্ধরা, তাকে একটু ভালোবাসা দরকার। তার যাতে কোনো কষ্ট না হয় তার জন্য এসো, আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো কেটে যেন না ফেলা হয়। সেগুলোকে কেটে বাড়িঘর তো আমরা তৈরি করতেই পারি, কিন্তু ওই গাছগুলোও তো কারোর না কারোর বাড়িঘর তোর, তাই না? কাঠবিড়ালি পাখিদের রাজত্ব ওই গাছগুলোতেই, তাদের ঘর বাড়ি। সুতরাং সেগুলো যাতে নষ্ট না হয়, কেটে ফেলা না হয়, সেগুলোর দিকেও একটু নজর রাখাটা দরকার। বড়দের সঙ্গে নিয়ে চলো আমরা সবাই মিলে এগিয়ে আসি, আমরা সবাই মিলে এগিয়ে যাই আমাদের পরিবেশকে বাঁচাতে। তাহলে আজকের মতো তো আসর শেষ করার সময় এসে গেল, এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে সবার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

গল্প দাদুর আসর এখানেই শেষ হল। আসর পরিচালনায় ছিলেন শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ, গরম হাওয়ায়ে, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
2: জিস নদী কো উনহোনে বচপন মে সাফ অর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লগা থা, গন্দগি বড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নহি করেঙ্গে, এক নই শুরুয়াত করেঙ্গে। শিকায়ত নহি, শুরুয়াত মন্ত্র বন গয়া। উনহোনে আপনে দোস্তো কো সাথ লিয়া। সিরফ জাল থা, ফাওড়া থা, টোকরি থি আর সবসে বড়ি তাকত থি কুছ বদলনে কা সংকল্প।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ড সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ে প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রত্যর্পণ পর্ব তার উপস্থিতিতেই হয়েছে। সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়।
2: তাম্র পট্টিকাওঁ কো লেকর লোগোঁ মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকাওঁ হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা আপনে পিতা রাজা রাজ রাজা চোলা কে এক বচন কো পুরা করনে সে জুড়ি হ্যায়। ইন তাম্র পট্টিকাওঁ মে চোলা বংশ কি উপলব্ধিও কা ভি বর্ণন মিলতা হ্যায়। ইনসে পতা চলতা হ্যায় কি চোলা সাম্রাজ্য কি সমুদ্রী শক্তি কিতনি মজবুত থি। দক্ষিণ পূর্ব এশিয়া কে দেশো কে সাথ উনকে সম্বন্ধো কি জানকারি ভি ইনমে মিলতি হ্যায়।
0: শ্রী মোদী বলেন, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে, যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরও শক্তিশালী হয়।
2: দেশ আপনি লোগোঁ কি শক্তি সে আগে বড় রহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে এসে প্রয়াসো কো জরুর দেখিয়ে। জো লোগ সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনে পহচানিয়ে, উনকি সরাহনা কিজিয়ে, উনসে সিখিয়ে আর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে।
0: চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমানি বলেছেন, ভাবনা চিন্তা ও কাজে উদ্ভাবনের ছোঁয়া থাকলে প্রতিরক্ষা বাহিনীর কাছে তা সহায়ক হবে। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। লেফটেন্যান্ট জেনারেল সুব্রমানি বলেন, সশস্ত্র বাহিনী, শিল্প ও শিক্ষামহল, স্টার্ট আপ এবং গবেষণাগারগুলির মধ্যে যত বেশি সমন্বয় তৈরি হবে, তত বেশি সশস্ত্র বাহিনীর কাজে আধুনিকীকরণের ক্ষেত্রে সুবিধে হবে। অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমকে অ্যাডমিরাল স্বামীনাথন বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনী সর্বদা সতর্ক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। ইরান এমন একটি শর্ত মেনে নিতে রাজি হয়েছে যার ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলেও দাবি করেন তিনি। তবে ইরান অন্য কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে এমন আশঙ্কাও করেন রাষ্ট্রপতি ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাই সে আলোচনায় বসতে রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির ওপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির ওপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় একটি চারতলা বাণিজ্যিক ভবন ভেঙে দুজন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য 10 জন আহত ব্যক্তিকে জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের হাসপাতালে আনার পরে মৃত বলে ঘোষণা করা হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 5 জন রোগী স্থিতিশীল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ধরনের অনুমোদনহীন বাড়িগুলির বিরুদ্ধে এবং এই বাড়ি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করল। স্ত্রী চিতা নির্ভয়া এবং তার 3টি শাবককে গতকাল তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতার সংখ্যা বেড়ে হয়েছে 20। বন দফতর সূত্রের খবর, নির্ভয়ার শাবকদের মধ্যে 2টি পুরুষ এবং 1টি স্ত্রী চিতা, যাদের আনুমানিক বয়স 13 মাস। সন্তানসহ 4টি চিতাকেই শেওপুর জঙ্গলের পালপুর পূর্ব রেঞ্জের আহেরা পর্যটন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ফাইনালে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার সে আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী বনসুখ মান্ডাভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী, ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া আন্দোলনের সমর্থনে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি রবিবার সানডেজ অন সাইকেল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমগ্র দেশ জুড়ে 6,000-এর বেশি জায়গায় সাইকেল চালানোর এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সাবধানে থাকতে ও বিভিন্ন সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। রাজ্যের চৌসা হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে এগুলি আজ বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিগ্রহের ঘটনায় গ্রেফতার 6। প্রতিবাদ দেখাতে গিয়ে বিক্ষোভের মুখে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি ফিরিয়ে আনলে নতুন সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে বলে জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 134তম পর্বে আজ ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরিন্দরবীর সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করবেন।
1: দেশ কো ভবিষ্য মে ইস জগা পে পৌঁছানে কে লিয়ে কি হ্যায় আর এক পজিটিভ স্পিরিট সে কি হ্যায় আর মে মানতা হুঁ কি আপকা এ জো স্পোর্টসম্যান স্পিরিট হ্যায় খেলনা ভি হ্যায় এক দূসরে কো চুনৌতি ভি দেনা হ্যায় আর ফির আগে নিকলনে কে লিয়ে প্রয়াস করনা হ্যায় আর ফির আগে জানে কে লিয়ে এক দূসরে কি মদদ করনা এই অদ্ভুত কাম কিয়া হ্যায় আপ লোগো।
0: দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশিত হওয়া সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে বলেন।
2: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসসো মে বহুত গরমি পড় রহি হ্যায় তেজ ধূপ গরম হওয়ায় এসে মৌসম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি হ্যায় পানি পিতে রহি হ্যায় ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে ইস দিশা মে সরকার কি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টস নে যে গাইডলাইন জারি কি হ্যায় বো ভি ভুলিয়েগা নাহি।
0: এই গরমের মোকাবিলায় শ্রী মোদী দেশের বিভিন্ন গ্রামের রান্নাঘরে যে দেশীয় পদ্ধতিতে পানীয়গুলি তৈরি হয় তার কথাও উল্লেখ করেন। ভারতবর্ষের বিভিন্ন গ্রামের রান্নাঘরে যে পানীয়গুলি গরমের মোকাবিলায় সহায়তা করে তার উল্লেখ করেন তিনি। উত্তর ভারতের আমপান্না, পাঞ্জাব হরিয়ানার লস্যি, রাজস্থান গুজরাতের ছাঁচ, বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশের ছাতু শরবত, কোঙ্কন গোয়ার কোকম শরবত ও সোলকারি, দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সাম্বারন এবং ওড়িশার বেলপান্নার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই পানীয়গুলি কোনো বিশেষ বিজ্ঞাপন ছাড়াই

0: মানুষের স্মৃতি জড়িয়ে আছে। বাংলার হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
1: মহারাষ্ট্র কোকনকা হাপুস আলফানসো গুজরাত কা কেসর ইয়ে তো আমরস কি জান হ্যায় উত্তর প্রদেশ কা দশহরি আর মেরি কাশী কা লঙ্গড়া বিহার কা জরদালু চৌসা মালদা হর নাম কে সাথ লোগোঁ কি আদে জুড়ি হুই হ্যায়। দক্ষিণ ভারত যাইয়ে তো বঙ্গন পল্লি তোতাপুরি নীলম মালগোয়া বঙ্গাল কা হিমসাগর উড়িষ্যা আর আন্ধ্রপ্রদেশ কা সুবর্ণ রেখা ইয়ানি জগহ বদলতি হ্যায়, আম কা রূপ রং আর উসকা স্বাদ ভি বদল জাতা হ্যায়।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই ডলফিন উদ্ধারকে কেবল একটি প্রাণরক্ষা বলে ভাবলে চলবে না, বরং তার সঙ্গে গঙ্গা সহ অন্যান্য নদীমাতৃক সভ্যতার জীববৈচিত্র্য রক্ষা করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখতে হবে। শ্রী মোদী বলেন, পুকুরে সাঁতার কাটা, মাটির গন্ধ উপভোগ করার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার ধারাবাহিকতা বজায় থাকে।
1: ये डॉल्फिन रेस्क्यू एम्बुलेंस बहुत खास है। इसे एक चलते फिरते अस्पताल की तरह तैयार किया गया है। इसमें डॉल्फिन को सुरक्षित रखने की व्यवस्था है, ऑक्सीजन की सुविधा है, विशेष स्ट्रेचर है, बचाव के उपकरण है। यानी अगर कोई डॉल्फिन घायल हो जाए, नहर में फंस जाए या नदी से कट जाए तो तुरंत उसकी मदद की जा सकती है।
0: বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। দলের কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ দা, বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র ঘনিষ্ঠ বলে জানা গেছে। তাদের আজ বারুইপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক, সেখানে জনরোষের মুখে পড়েন তিনি। এদিকে অভিষেক ব্যানার্জিকে নিগ্রহের প্রতিবাদে হুগলির চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার মাথায় আঘাত লেগেছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। সেখানে গেলে স্থানীয়রা কালো পতাকা দেখান, দেওয়া হয় চোর স্লোগানও। এদিকে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক সভাপতি সুমন ঘোষ জানান, এই ঘটনার পিছনে বিজেপির কোনো হাত নেই। তৃণমূল কংগ্রেস বাংলায় নতুন করে হিংসার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করলে নতুন সরকার তা কঠোর হাতে মোকাবিলা করবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক ব্যানার্জির উপর গতকালের হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর আগে বিজেপির সভাপতি বিরোধী দলনেতাকেও এই পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল। তখন সেই ঘটনাকে জনরোষ বলে আখ্যা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী।
2: আপনি যদি সেই হিংসার রাজনীতি আবার করে করেন যেটা আপনি করে এসেছেন, সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর এটা কিন্তু আমরা করতে দেব। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম। আমরা নতুন সরকারকে এই আসার পরে আমরা বাংলাকে একমাত্র ফোকাস উন্নয়ন।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ বিশ্ব তামাক দিবস বর্জন পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ক্ষতিকারক প্রভাব ও তামাক সেবনের ফলে মৃত্যুর মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 1987 বিশ্ব তামাক বিরোধী দিবস ঘোষণা করে। বিশ্ব তামাক বর্জন দিবসের এবারের থিম আকর্ষণের মুখোশ উন্মোচন ও তামাক নিকোটিনের আসক্তির মোকাবিলা। সচেতনতামূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আজ দিনটি উদযাপন করছে। আলিপুরদুয়ারের বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দল ছেড়ে আইএসএফে যোগদানের চেষ্টা করছে বলে জানালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিন দিনের জেলা সফরে আজ আলিপুরদুয়ারে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি আগামী দিনে উত্তরবঙ্গে তাঁদের সংগঠন আরও মজবুত হতে চলেছে বলেও দাবি করেন নওশাদ। আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে করুই গ্রাম

0: পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওমর আলী শেখ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গ্রেফতারের পর দিগন্ত পাল এটিকে মিথ্যা মামলা বলে দাবি করেন। পাশাপাশি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ সকালে অভিযান চালিয়ে একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসকেও আজ দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে তোলাবাজি, জোর করে সম্পত্তি দখল, হুমকি, 2021 ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করেছে ভগবান থানার পুলিশ। অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেস নেতাকে গতরাতে কলকাতার আনন্দপুর থেকে গ্রেফতার করা হয়। বীরভূমের বোলপুরে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন চাঁদু রায় নামে এক সাইকেল আরোহী। বোলপুরের সিয়ান যাওয়ার রাস্তায় আজ সকালে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ওই ডাম্পার ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘলা আবহাওয়া থাকায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সাবধানে থাকতে ও বিভিন্ন সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিগ্রহের ঘটনায় গ্রেফতার 6। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনুন 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: তিনটে কলেজেই
3: অত ভেব না,
2: ফিস তো দেখো। কি খবর,
4: কি হলো কি?
3: ফিজ নিয়ে টেনশন।
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়?
5: লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, উত্তর প্রসাদের গান ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনুন সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে উত্তর প্রসাদের গান।

অধীর প্রসাদের গানই শুনলেন সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে। এবারে শুনুন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অর্চনা ভৌমিক।

নিজেন্দ্র গীতি শুনছিলেন অর্চনা ভৌমিকের কণ্ঠে। এবারে রজনীকান্তের গান, শিল্পী নিশীথ সাধু।

রজনীকান্তের গান শুনলেন নিশীথ সাধুর কণ্ঠে। অতুলপ্রসাদের গান, বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। এই আসরে আজকের প্রথম শিল্পী সনত সিংহ। শোনানোর জন্য অনুরোধ করেছেন আলমবাজার বড়ানগর কলকাতা 35 থেকে দিলীপ কুমার পাড়ুই, শিল্পী সনত সিংহ।

এটি শুনলেন সনুদ সিংহের কণ্ঠে। ভূমিকা খটিয়াল, রেমিকা খটিয়াল ও বাদল খটিয়াল নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন আশা ভোসলের কণ্ঠে।

আশা ভোঁসলের পরে অনুরোধের আসরে এবারে শিল্পী অপরেশ লাহিড়ী। শুনানোর জন্য অনুরোধ করেছেন ভিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়েন ও কবিতা গায়েন, শিল্পী অপরেশ লাহিড়ী।

গানটি শুনলেন অপরেশ লাহিড়ীর কণ্ঠে। প্রান্তিক নগর মেদিনীপুর থেকে শিশির দাস এই গানটি শুনানোর অনুরোধ করেছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধের আসরে আজকের শেষ শিল্পী অখিল বন্ধু ঘোষ শোনানোর জন্য অনুরোধ করেছেন জিয়নপুর, চুড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে মেহেদি হাসান মামুন, নার্গিস, পারভিন ও আজিজ খাঁ।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী, রজনীকান্ত সেনের গান এবং নজরুল গীতির অনুরোধের আসর। শুরুতেই শুনবেন দ্বিজেন্দ্র গীতি।

শিল্পী রবীন বন্দ্যোপাধ্যায়। অনুরোধকারী শ্রোতারা হলেন দেওরা আমতা হাওড়া থেকে আলাউল মল্লিক এবং রূপসনা বেগম।

এবারে শুনবেন অতুল প্রসাদী গান, শিল্পী গৌতম মুখোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ছোটসাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথৈ এবং কৌশিক।

এবারে শুনবেন রজনীকান্ত সেনের গান, শিল্পী যুথিকা রায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু রায়চৌধুরী এবং বন্দনা রায়চৌধুরী।

0: আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও অনেক অনেক আদর করে দিয়ে শুরু করি আজকে সবুজের মেলা। এই সময়টা একটা অদ্ভুত, বলো? এই হঠাৎ হঠাৎ বৃষ্টি, আবার দুদিন পরে সাংঘাতিক গরম, আমাদের একেবারে প্রাণ পর্যুদস্ত করছে। কিন্তু তারই মাঝে এই যে গরমের ছুটি, তারপরে বাজারে কত রং বেরঙের সুগন্ধি আম, লিচু, তালশাঁস, এই সমস্ত কিছু নিয়ে গরমের দুপুর বলো বিকেল বলো কি সুন্দর কাটছে আমাদের, তাই না? তো তোমাদেরও সকলকে সঙ্গে নিয়েই আরও একটি সবুজের বেলা। আমরা বলি বটে, জানো, যে প্রত্যেকটা দিন, নতুন কিছু ভাবতে হয়, নতুন কিছু করতে হয়, কারণ তোমরা তো বড় হচ্ছ, তাই না? চারপাশে কি ঘটে চলেছে, কি হতে পারে, আজকের শিশুই তো কালকের নাগরিক, তো তার তো প্রস্তুতির সময় এটা, তোমরা জানো তো। 5ই জুন, কি বলো তো, বিশ্ব পরিবেশ দিবস। তোমরা সকলেই গরমে কেমন পর্যুদস্ত হয়ে যাচ্ছ, মা ঠাকুমারা গল্প করছেন যে আগে গরমটা এরকম ছিল না, এখনকার গরমের চরিত্রটা অন্যরকম, কেমন বিচ্ছিরি একটা অবস্থা। যাদের সামর্থ্য আছে তারা ঘরে এয়ার কন্ডিশনার লাগিয়ে নিচ্ছেন, কিন্তু অনেকেরই তো সে সামর্থ্য নেই, বলো, তারা কি করবেন? গাছপালা কেটে ফেলছি আমরা, সেই মস্ত বড় আমবাগান নেই, দুপুরবেলা আম কুড়োতে যাওয়া নেই, কেবলমাত্র চার দেয়ালের মধ্যে বন্দি। তবু আমাদের ভাবতে হয়, পরিবেশ দিবস, আমাদের চারপাশের পরিবেশটাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের, আমরা বারে বারেই তোমাদের সতর্ক করি। আর তারই মাঝে তোমাদের মতনই 5-5 জন ছোট্ট বন্ধুকে নিয়ে বসে পড়েছি কিন্তু স্টুডিওর ভেতরে। আমরা গান শুনবো, কবিতা বলবো, বন্ধুদের সঙ্গে গল্প করব, কি আছো তো সঙ্গে? নাম বলে দিই বন্ধুদের, আলাপ পর্বটা সারা হয়ে যাক। আজকে আমার সঙ্গে রয়েছে রীতিকা সিংহ, ভূমিকা দাস, রয়েছে অনুরাধা মজুমদার, আদ্রিকা মণ্ডল, আর রবীন্দ্রসঙ্গীত শোনাবে বলে ছোট্ট বন্ধু কৌশানী দত্ত। যদিও আর এক বন্ধু কিন্তু রবীন্দ্রসঙ্গীত শোনাবে আমাদের, নজরুলগীতিও শুনব। তাহলে কি আমাদের গল্পের পর্বটা আপাতত বন্ধ রেখে বন্ধুকে ডেকে নিই, কেমন? কবিতা শুনি প্রথমেই রীতিকা সিংহ। রীতিকা কি শোনাবে তুমি আমাদের? মাইক্রোফোনের কাছে এসো, নামটা বলে দাও বন্ধুদের, আর শুরু করে দাও।
1: আমার নাম রীতিকা সিংহ। আমার আজকের প্রথম কবিতা পতাকার পাঁচ রং, কবি সুকান্ত ভট্টাচার্য। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটে বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবধ শিশুটি বলল তখন, রং আছে আর 1, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে, রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্যে করছে বলিদান, স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছি 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর, রাখছে কি তার খবর?
0: কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে রীতিকা সিংহ।
1: আমার দ্বিতীয় কবিতা কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মোরে এ কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিকারি রে স্মরণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, আমার সকল শূন্য করে।
0: এতক্ষণ কবিতা আবৃত্তি করে শোনালো রীতিকা সিংহ। কি বন্ধুরা, কেমন লাগলো রীতিকার কবিতা? নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে একটু হাততালি তো তোমাদের কাছ থেকে পেতেই পারি, মানে বন্ধু পেতে পারে, তাই না? আচ্ছা, আরও এক বন্ধুকে ডেকে নেব, কবিতা শুনবো আবারও। আবৃত্তি করবে এবারে অনুরাধা মজুমদার।
2: আমার নাম অনুরাধা মজুমদার, আমার প্রথম কবিতা কান্ডারি হুঁশিয়ার, কবি কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলটানি নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। আমার দ্বিতীয় কবিতা বর্ষার কবিতা, কবি সুকুমার রায়। কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি ভাবিয়া না পাইরে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে। সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে। বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা। আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি, ছাতা কাঁধে জুতা হাতে ভেবা চ্যাকা মূর্তি। কোনোখানে হাঁটু জল কোথা ঘন করদম, চলিতে পিছল পথে পরে লোকে হরদম। ব্যাঙেদের মহাসভা আহ্লাদে গদগদ, কান করে সারা রাত অতিশয় বদখদ।
0: পরপর দুই বন্ধুর কবিতা আবৃত্তির পর আমরা আজকে নজরুল গীতি শুনব প্রথমে। কেন বলো তো? এই যে সদ্য সদ্য আমরা পার করে এলাম আরও একটি এগারোই জ্যৈষ্ঠ। আমরা বলি না যে ভুল হয়ে গেছে বিলকুল, সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। তাই যে কবির জন্মদিন সদ্য সদ্য পার করলাম, প্রথমে তাঁরই গান নজরুল গীতি গিয়ে শোনাচ্ছে ভূমিকা দাশ।

ভূমিকার কাছে আসবো আবারও, কারণ ভূমিকা কথা দিয়েছে রবীন্দ্রসঙ্গীতও শোনাবে। কি বন্ধুরা, এখন একটা হয়ে যাক। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছে ভূমিকা দাস।

0: এতক্ষণ আমরা নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত শুনলাম আমাদের ছোট্ট বন্ধু ভূমিকা দাসের কাছ থেকে। আবারও যে কবিতায় আসব, কারো আরও এক বন্ধু চুপ করে কোনটিতে বসে রয়েছে আর পিটপিট করে দেখছে আমাদের যে কখন তার পালা আসবে। কি চলে এসো এখানে মাইক্রোফোনের কাছে, আদ্রিকা মণ্ডল, ওর হয়ে নামটা আমি বলে দিলাম তোমাদের, দেখো ও আর একবার বলে কি না। আদ্রিকা মণ্ডল এখন আমাদের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে।
1: আমার নাম আদ্রিকা মণ্ডল, আমি একটা কবিতা শোনাচ্ছি, কবিতা সমব্যথি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমা চল, বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি, তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নেমা, আমি রব না তোর কোলে আমি বনেই যাবো চলে।
0: কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে আদ্রিকা মণ্ডল।
1: কবিতা ঘুম জাগানো পাখি, কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি ঘুম জাগানো পাখি। কবিতা নোটবই, কবি সুকুমার রায়। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যে চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতো দিলে গরু কেন করে ছটফট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগা গোড়ায় লিখে গেছি আমিয়ে, কান করে কটকট ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে পটখটকা, ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজ তাকে খুঁচিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আড়কে, তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্দুভি কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি।
0: এতক্ষণ কবিতা আবৃত্তি করে শোনালো আদ্রিকা মণ্ডল। দেখেছো, তোমাদের সঙ্গে কথায় গল্পে আড্ডায় কবিতায় গানে কি করে সময়টা পার করে ফেললাম, আর অল্পক্ষণ রয়েছে, বন্ধুও রয়েছে, কিন্তু এবারে আমরা শুনবো কৌশানী দত্তর গাওয়া রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো কৌশানী দত্ত। তাহলে বন্ধুরা, অনেক গল্প বাকি রয়ে গেল। শুনতে ইচ্ছে করছে তোমাদেরও, দুপুরবেলা কী করে কাটাচ্ছ, শুধুই পড়ছো, আঁকছো, গান শিখছ, কবিতা শিখছ, নাকি দুষ্টুমিও করছো অল্প অল্প? তো সেসব কথা আমাদের লিখে পাঠাতে পারো তো, আমরা তো অপেক্ষায় থাকি তোমাদের চিঠির। জানো না বুঝি আমাদের ঠিকানাটা? আমাদের ঠিকানা হচ্ছে সবুজের মেলা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। আর আমাদের পিন নম্বর 742101। তাহলে চটপট লিখবে নাকি একটি চিঠি? অপেক্ষায় রইলাম। আর এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের দেবী পিসিমণি, আমি দেবী সরকার মুখোপাধ্যায়, আর সম্পাদনা করলেন তোমাদের উজ্জ্বল কাকু, উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে। ভালো থেকো সকলে, অনেক আদর তোমাদের সবার জন্য। আজকের মতন টাটা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সবুজের মেলা, আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই বেলা তিনটেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং তার পরে পরেই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে আজকের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আশা ভোসলের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। নজরুলগীতির আসরে প্রথম শিল্পী ধীরেন বসু।

পুরবী দত্তের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। লোকগীতির আসরে আজকের প্রথম গানটি গেয়েছেন অনুপ ঘোষাল।

0: ইচ্ছা করে
1: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। এবারে শিল্পী সহজ মা।

0: Krishna.
1: পূর্ণদাস বাউলের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सरकार देश की अमूल्य धरोहरों के संरक्षण के लिए प्रयासरत है। आकाशवाणी से मन की बात कार्यक्रम में उन्होंने बताया कि ज्ञान भारतम अभियान के तहत छत्तीसगढ़ के मल्हार में छठी सातवीं शताब्दी के पांडु वंश के महर्षि बलार्जुन से जुड़ी दुर्लभ तांबे की 3 पट्टिकाएं भी मिली है।
3: ज्ञान भारतम अभियान के तहत छत्तीसगढ़ के मल्हार में भी एक महत्वपूर्ण खोज हुई है। यहाँ 3 दुर्लभ ताम्र पट्टिकाएं मिली हैं। विशेषज्ञ मानते हैं कि इंस्क्रिप्शंस 6वीं-7वीं सदी के हैं। ये ताम्र पट्टिकाएं प्राचीन ब्राह्मी लिपि और पाली भाषा में लिखी गई हैं। इनसे उस समय की शासन व्यवस्था, धर्म और संस्कृति के बारे में महत्वपूर्ण जानकारी मिलती है।
2: प्रधानमंत्री ने कहा कि नीदरलैंड सरकार ने हाल ही में चोलकालीन ताम्र पट्टिकाएं भारत को लौटाई हैं, जिससे दुनिया भर के तमिल समुदाय में विशेष उत्साह है। श्री मोदी ने कहा कि ये पट्टिकाएं चोल साम्राज्य की समुद्री ताकत और दक्षिण पूर्व एशियाई देशों के साथ उनके संबंधों को दर्शाती हैं।
3: इन ताम्र पट्टिकाओं को लेकर लोगों में काफी जिज्ञासा भी है। इनमें 21 बड़ी और 3 छोटी ताम्र पट्टिकाएं हैं। ये मुख्य रूप से राजा राजेंद्र चोला प्रथम द्वारा अपने पिता राजा राजराजा चोला के एक वचन को पूरा करने से जुड़ी। चोला साम्राज्य के समृद्ध इतिहास और संस्कृति पर हम सभी को बहुत गर्व है। हमारी सरकार भारत की ऐसी अमूल्य धरोहरों के संरक्षण के लिए लगातार प्रयास कर रही है।
2: आवास और शहरी कार्य मंत्री मनोहर लाल ने कहा है कि प्रधानमंत्री रेहड़ी पटरी दुकानदार आत्मनिर्भर निधि पीएम स्वनिधि योजना ने पूरे देश में छोटे उद्यमियों के कारोबार के मूल आधार को बदल दिया है। उन्होंने कहा कि ऐतिहासिक रूप से रेहड़ी पटरी वाले दुकानदार स्थानीय साहूकारों पर निर्भर रहते थे, जो उनसे अत्यधिक ब्याज वसूलते थे। पीएम स्वनिधि योजना ने सफलतापूर्वक इस ऋण चक्र से उन्हें मुक्ति दी है। केंद्रीय मंत्री आज अगरतला में रेहड़ी पटरी दुकानदारों को पीएम स्वनिधि के ऋण चेक और क्यूआर कोड युक्त क्रेडिट कार्ड वितरण समारोह को संबोधित कर रहे थे। इस अवसर पर त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर माणिक साहा और अन्य गणमान्य व्यक्ति भी मौजूद रहे। जल शक्ति मंत्रालय कल नई दिल्ली में जल अनुसंधान और विकास पर राष्ट्रीय कार्यशाला का आयोजन करेगा। इसका उद्देश्य भारत के जल अनुसंधान और नवाचार पारिस्थितिकी तंत्र को मजबूत करना है। मंत्रालय ने बताया कि इस कार्यक्रम का प्रमुख उद्देश्य जल संसाधन प्रबंधन, पेयजल और जलवायु परिवर्तन से निपटना है। दिल्ली के साकेत मेट्रो स्टेशन के पास एक 4 मंजिला कमर्शियल इमारत गिरने की घटना में मृतकों की संख्या 5 हो गई है। इस मामले में 2 इंजीनियरों को निलंबित कर दिया गया है। अखिल भारतीय आयुर्विज्ञान संस्थान के अनुसार 13 पीड़ितों को इलाज के लिए जयप्रकाश नारायण एपेक्स ट्रॉमा सेंटर लाया गया। इनमें से 5 को अस्पताल पहुँचने पर ही मृत घोषित कर दिया गया, जबकि 5 की हालत गंभीर है। हिमाचल प्रदेश के चंबा जिले में हुई सड़क दुर्घटना में 8 लोगों की मौत हो गई है। मरने वालों में छत्तीसगढ़ के 7 पर्यटक और वाहन चालक शामिल हैं। ये दुर्घटना 29 मई की रात को चुरा उपमंडल के बैरागढ़ सच दर्रा किलर सड़क पर उस समय हुई जब एक कार खाई में गिर गई। पुलिस ने जांच शुरू कर दी है। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा है कि अमेरिका ईरान के साथ परमाणु समझौते के करीब है। हालांकि उन्होंने आगाह किया है कि बातचीत विफल होने पर सैन्य कार्रवाई का विकल्प खुला है। डोनाल्ड ट्रंप ने कहा कि ईरान को कभी परमाणु हथियार नहीं बनाने दिया जाएगा। सात्विक साईराज रंकी रेड्डी और चिराग शेट्टी ने सिंगापुर ओपन बैडमिंटन टूर्नामेंट का खिताब जीत लिया है। फाइनल में आज भारत की पुरुष डबल्स जोड़ी ने इंडोनेशिया के फजर अल्फियन और मोहम्मद शोहिबुल फिक्री को हराया। गुजरात के अहमदाबाद में आईपीएल क्रिकेट के फाइनल में आज रॉयल चैलेंजर्स बेंगलुरु का सामना गुजरात टाइटन्स से होगा। ये मैच शाम 7:30 बजे से खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান সুস্থ থাকুন।
0: নমস্কার।
4: প্রত্যেক দিনের মতোই সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর এক রাশ ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমরা কে না চাই বলুন তো যে আরেকটু ভালো থাকব, সুস্থ থাকব, নিরাপদে থাকব, হঠাৎ করে এক কাঁড়ি টাকা খরচ করতে হবে না। সকলেই জানেন যে স্বাস্থ্যখাতে ব্যয় কীভাবে বেড়ে চলেছে প্রতিনিয়ত, তাই কোন কোন উপায় অবলম্বন করে আমরা সত্যিই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সুস্থ থাকার জন্য কী কী করা উচিত, এই সব নিয়েই আজ আমরা কথা বলবো।
0: সকলে জানেন আপনারা আজকের দিন সারা পৃথিবীতে পালিত হয় ধূমপান বিরোধী দিবস হিসেবে। আমরা সকলে জানি এর অপকারিতা, সব শুনেও কেমন যেন একটা না শোনার ভান করি। ধূমপানের কারণে প্যাসিভ স্মোকিংয়ে মহিলাদের এবং শিশুদের কি ক্ষতি হয় সে কথা শুনুন।
5: ডাক্তারবাবুরা উৎসাহিত করেন যে ধূমপান থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন, কিন্তু তার সত্ত্বেও দু চার দিন মানবার পরেই আবার সেই সিগারেট বা বিড়ির প্যাকেট তুলে নেন, অথবা গুটকি, খৈনি ইত্যাদি ইত্যাদি। তো ডাক্তার ব্যানার্জি, আপনি তো প্রত্যেক দিন বহু রোগীর সঙ্গে মুখোমুখি হচ্ছেন, তো এই যে আপনার নির্দেশ যেটা বলেন যে ধূমপান থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন, তো 100 জনের মধ্যে কতজন মানেন আপনার এই অভয়বাণী?
6: দেখুন, কতজন বলা মুশকিল, তবে আমরা থাকলে অনেককে আমরা মানাতে পারি। তাদেরকে ব্যাপারটা বোঝাতে হয় যে ক্ষতিটা কোন কোন জায়গায় হচ্ছে, বন্ধ করুন বলে ছেড়ে দিলে হয় না, মানে আমাদেরকে লেগে থাকতে হয়। অঙ্ক মাস্টমশে পাচ্ছে না পড়া, সেরকম টাইপের করতে করতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু পেরে উঠি, এটা হচ্ছে ব্যাপার। ওদেরকে বোঝাতে কেন আমরা ছাড়তে বলছি সেটা যদি বোঝাতে পারি, এমনকি সেক্ষেত্রে আমরা বাড়ির লোককেও ইনভলভ করি। অনেক সময় বাড়ির বাচ্চা বা কে বলি যে আপনারা একটু উঠে পড়ে লাগুন, এই করে অনেক সময় আমাদেরকে এই পথে যেতে হয় আর কি।
5: আচ্ছা, কোন কোন রোগীদের মানে ধূমপান করলে আরো বেশি ক্ষতি হয়? ক্ষতি তো সকলেরই হয়, কিন্তু
6: সকলেরই হয়, বেশিরভাগ যেগুলো ক্ষতি হয়, ধরুন প্রেসারের অসুখ আছে বা হার্টের অসুখ আছে, ফুসফুসের অসুখ আছে, সেগুলোতে তো অবশ্যই হবে। এগুলোতে সব থেকে কমনলি সিগারেট গিয়ে অ্যাফেক্ট করে, কাজে তাদেরকে তো সাবধান হতেই হবে। গোটা পৃথিবীতে এই ধূমপান বিরোধী অভিযান চলছেই, আমরা চারিদিকে নানা রকম বক্তব্য রাখা হয়, কিন্তু সেই সঙ্গে তার যে ক্ষতি সেটাও আমাদের বেড়ে চলেছে। সিগারেট খাওয়া থেকে যে মৃত্যু বা তার যে রোগগুলো হয় সেগুলোর সংখ্যা অনেক বেশি।
5: আচ্ছা, কিন্তু তবু আপনি একটি কথা আমাদের বললেন যে বারে বারে সেই সেই ছাত্রটির মতন যে যে পড়া পারছে না হয়তো বা মুখস্থ করে আসছে না, সমস্যা হচ্ছে, প্রত্যেক দিন তাকে উৎসাহ দিয়ে এগিয়ে আনা, তেমনি এক্ষেত্রে প্রত্যেক দিন ভয় দেখিয়ে দেখিয়ে ওই আগ্রহটা কমিয়ে আনা। আচ্ছা, এবার ধরুন স্ত্রীকে বললেন, সন্তানকে বললেন যে বাড়ির ভদ্রলোকটির নেশা ছাড়াতে হবে, ধূমপানের নেশা ছাড়াতে হবে, কিন্তু ধরুন ধূমপান করছেন উনি, সেই অবস্থায় তো বাচ্চা বা স্ত্রী পাশে রয়েছেন, তাদের কতটা ক্ষতি হয় এই ধূমপানে?
6: ধূমপান যিনি করছেন তার মতোই ক্ষতি, তার থেকে বেশি ক্ষতি হয় তাদের। এটাকে প্যাসিভ স্মোকিং বলে, মানে আমরা যারা ধূমপান করে নিজেরা নিচ্ছে নিয়ে ছেড়ে দিচ্ছি, আর যারা পাশে থাকে তারা কিন্তু ছাড়তে পারে না, সপ্তাহে ভিতরে চলে যাচ্ছে, কারণ ওরা এক্সেল করে না, সপ্তাহে নিয়ে নিচ্ছে। এই প্লাস শিশু এবং মা যারা মহিলা থাকে তারা যেহেতু অভ্যস্ত নয়, তাদের মধ্যে এটা খুব ভিতরে তাড়াতাড়িও চলে যায় বলে মনে হয়।
5: এটা তো সাংঘাতিক কথা বললেন আপনি। আর যদি ধরুন স্ত্রী গর্ভবতী থাকে সেই অবস্থায় এটা কতটা ক্ষতি করে?
6: অনেক ক্ষতি করে। প্রথমত বাচ্চার ক্ষতি করে, মায়েরও ক্ষতি করে। মায়ের ক্ষেত্রে যেমন হাইপারটেনশন এর রিস্ক বেড়ে যায়, হাইপারটেনশন এর রিস্ক বাড়লে বাচ্চার ক্ষতি, আর আর্লি টার্মিনেশন হতে পারে, মিসক্যারেজ হতে পারে, বাচ্চা ছোট হতে পারে কিংবা আগে যেতে পারে। বাচ্চা হওয়ার পরেও এই প্যাসিভ স্মোকিং বাচ্চাদের মধ্যে নানা রকম ক্ষতি আসতে থাকে। এমনকি একটা কথা আছে, এই প্যাসিভ স্মোকিং এর জন্য সাডেন ইনফ্যান্ট ডেথ হয়, কোনো কারণ নেই, বাচ্চাটা মরে গেল, এরকম হয়।
5: এটা তো সাংঘাতিক কথা,
6: এটা নামই আছে, তাকে বলে SIDS, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, এটা হঠাৎ করে হয়ে যায়।
5: এই শব্দটা আপনার কাছ থেকে আমি প্রথমবার শুনলাম, এটা জানা ছিল না। কিন্তু ডাক্তারবাবু, একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ধরুন কলেজের মেয়েদের মধ্যেও কিন্তু ইদানিং এই ধূমপানের অভ্যাস হচ্ছে, তারা হয়তো নিজেকে আর একটু স্মার্ট প্রমাণ করতে চাইছে।
6: রাইট, ঠিক কথাই বলেছেন। মানে এটা কেন মহিলাদের মধ্যে আগে ছিল না, ছিল সাধারণত আদিবাসী বা এদেরকে দেখতাম, তারা হয়তো কাজ করে মাঠে ঘাটে, একটা বিড়ি খায়। কিন্তু এখন দেখা যাচ্ছে মানে অভিজাত সম্প্রদায়ের মধ্যে এই ব্যাপারটা অনেক বেশি। কারণ অনেকগুলো, একটা হচ্ছে সমানাধিকার বোধ থেকে এসছে, ছেলেরা খায় মেয়েরা কেন খাবেন, এটাও একটা কারণ। আরেকটা হচ্ছে বর্তমান লাইফস্টাইলে, জীবনযাত্রা, যেখানে আমরা দুশ্চিন্তার মধ্যেই সবসময় থাকি, অ্যাংজাইটির মধ্যে থাকতে থাকতে এটা বলে একটা রিলিফ দেয় টেম্পোরারিলি, তার জন্য করে। আর বর্তমান সমাজে আমরা অনেক বিচ্ছিন্ন জীবনযাপন করি, মানে আমাদের যে সমাজের নেশা মেলামেশা সেগুলো অনেক কমে গেছে, আমরা অনেক গৃহবন্দী হয়ে গেছি, যার জন্য আমাদের মধ্যে লোনলিনেস যত থাকে তত বোধহয় আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই নেশার উপরে, নানা ধরনের নেশা, তার মধ্যে সিগারেট একটা।
5: তো এর থেকে বেরিয়ে আসার জন্য একটা কিছু ছোট্ট উপায় বলতে পারবেন, যে নেশা থেকে দূরে থাকবে বা নেশা ছেড়ে দিতে পারে এমন কোন উৎসাহ ব্যঞ্জক কথা?
6: প্রথম দরকার মানুষের ইচ্ছা। অনেকে সিগারেট, একটা বিখ্যাত লোকের কথা আছে মার্ক টোয়েন বোধহয়, সিগারেট ছাড়া খুব সহজ, আমি অনেকবার ছেড়েছি, কারণ সবাই ধরে আছে, আরে ধরে আছে, আরে ছাড়বার ইচ্ছাটা জাগ্রত হবে তার মধ্যে, না ছাড়লে কি কি হতে পারে। আর আজকাল ওই ইলেকট্রিক সিগারেট যেগুলো করেছে সেগুলোতে কিছু মেডিসিনের ব্যাপারও আছে, যেগুলো দিলে একটা অ্যাপাথি মানে অনিচ্ছা আসে সিগারেট খাওয়ার প্রতি সেগুলো, কিন্তু আসলটা হচ্ছে আবার ফিরে চলে আসে। সে ফিরে আসা বন্ধ করতে গেলে মানুষকে নিজেকে সচেষ্ট হতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তার পরিবারের কথা তাকে ঢোকাতে হবে, যে তোমার জন্য তোমার পরিবারের ক্ষতি হচ্ছে, তোমার বাচ্চা তোমার স্ত্রী যাদেরকে এত ভালোবাসো তাদের ক্ষতি হচ্ছে, এগুলো সব বোঝাতে হয়, মানে কাউন্সিলিং বেশি দরকার।
5: যদিও আমরা দেখেছি যে ওই ধূমপান থেকে বিরত থাকার জন্য সাবধান বাণী এবং বহু আর কি বিকৃত চেহারার ছবি আমরা দেখি, তারপরেও কিন্তু অনায়াসে টেনে নি। তো আজকে ধূমপান প্রতিরোধ দিবস, আপনার পরামর্শ নিশ্চয়ই আমাদের শ্রোতাদের উপকৃত করবে, উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এত ব্যস্ততম দিনের থেকে একটু সময় বের করে আমাদের সহযোগিতা করেছেন বলে। আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে আপনাকে
6: অসংখ্য ভালো লাগলো আপনাদের সঙ্গে থাকার জন্য,
5: ধন্যবাদ, নমস্কার।
0: শুনলেন ডাক্তার সোমেশ ব্যানার্জির সঙ্গে আমার আলাপচারিতা। এবার বুঝতে পারছেন তো যে ধূমপান কতখানি ক্ষতিকর? আপনি যদি নিজে ধূমপান নাও করেন, বাড়ির মানুষটি যদি করেন, তার পাশে থাকলেও আপনার এই এই ক্ষতি হবে। তাহলে আসুন সতর্ক হই এবং বাঁচাই, নিজেদেরও বাঁচাই, পরিবারের মানুষদেরও বাঁচাই। আজ আরও একটি সাক্ষাৎকারের ছোট্ট একটু অংশ আপনাদের শোনাবো। যারা সদ্য মা হতে চলেছেন বা হয়েছেন বা ভবিষ্যতে হবেন, তাদের জন্য এই আলাপচারিতা কাজে আসবে। আমরা যারা নিয়মিত কাজকর্ম করি, যারা অফিসে কাজ করি, যেতে হয় বাড়ি ছেড়ে, সদ্য মা হওয়ার পর তো কত দুশ্চিন্তা, বা মা হতে যাব কত রকম দুশ্চিন্তা থাকে, তাই না? দীপালিদের সঙ্গে এই আলাপচারিতা দেখুন আপনাদেরও কাজে আসবে।
5: নমস্কার দীপালিদি।
7: নমস্কার দিদি। আমি নার্সিং স্টাফ পেশায়।
5: তাহলে প্রত্যেক দিন তো কত নবজাতক আপনার হাত দিয়েই এই পৃথিবীর আলো দেখছে, তাই না?
7: হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার, আমাদের সবার, শুধু আমি কেন, আমাদের সবার হাত দিয়ে, ডক্টর থেকে, নার্সিং স্টাফ থেকে, তারপরে আমাদের কর্মবন্ধু, আমাদের স্ক্যাভেঞ্জার, রিলায়েবল, প্রত্যেকে আমরা আমরা তাদের পরিষেবা দিয়ে থাকি, মা বাচ্চা।
5: তো দীপালিদি, আমরা তো একটা আমাদের ধারণা ছিল যে নবজাতক পৃথিবীতে আসার পরপরই আগেকার মা কাকিমা জেঠিমারা বলতেন যে ওই যে বাচ্চাটা খাবে সে দুধের যোগান তো মায়ের বুকে, তো সেই মায়ের বুকের দুধটা নাকি প্রথম বাচ্চাদেরকে দেওয়া হতো না, সেটা গেলে ফেলে দেওয়া হতো, হলুদ রঙের আঠালো চ্যাটচ্যাটে ব্যাপারটা, এটা বাচ্চাদের পেটে যেত না। তো এখন তো ধারণা বদলেছে, তো আমরা জানি যে এখন যে এতে যে কোলেস্ট্রাম থাকে, মানে এই প্রথম বুকের দুধটাকে, সেটাকে কিন্তু বাচ্চাকে দিতে হয়। তো এই সময় যেহেতু মা ধরুন সন্তান প্রসব করলো, এখন তো সিজার হচ্ছে, স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার সংখ্যা তো

0: কমছে, তো এক্ষেত্রে মা কি করে সেই নবজাতককে বুকের দুধটা পান করান?
1: হ্যাঁ, সেক্ষেত্রে হসপিটালে তো এখন বেশিরভাগ বাচ্চাই এখন হসপিটালে হয়, বাড়িতে তো হোম ডেলিভারি তো আগে ছিল,
0: হুম
1: আর এখন তো হসপিটালে বেশিরভাগ বাচ্চা হয়।
0: হুম
1: কাজে কাজে আমরা তো পাশেই থাকি, মায়েদের পাশে,
0: হুম
1: এবং একজন বাড়ির লোকও রাখা হয়
0: হুম
1: মায়েদের পাশে এখন নর্মাল ডেলিভারিতে। আর
0: আচ্ছা
1: সিজারে ওটিকে রাখা হয় না, সেখানে
0: হুম
1: আমরাই থাকি।
0: হুম
1: তো এখন যেটা আমাদের WHO বলছেন যে সঙ্গে মানে বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে মায়ের বুকের কাছে বাচ্চাকে দাও,
0: হুম
1: ঠিক আছে? আমরা সেটাই এখন ওই নিয়মটাই মেনে চলছে।
0: আচ্ছা, সেটা কি ওই
1: সিজার
0: নর্মাল
1: সময়
0: বাচ্চা হলেও সিজার হলেও?
1: নর্মাল হলেও আমরা মায়ের বুকের কাছে দিই, আচ্ছা, তার নর্মাল ডেলিভারি হলেও, আবার সিজার হলেও আমরা মায়ের বুকের কাছে দিই।
0: হুম
1: এখন তো সিজার যেটা হচ্ছে সেটা তো ফাইনাল দিয়ে হয়, মা মোটামুটি সবই জানতে পারেন, কিন্তু
0: হুম
1: সিজারের যে ব্যথাটা সেটা অনুভব করতে পারেন না, কিন্তু মা বাচ্চাকে সেক্স হয়েছে সেটাও দেখানো হয়,
0: হুম
1: মায়ের সঙ্গে বাচ্চার বন্ডিং সেখানে ব্রেস্টে তার ব্রেস্টের কাছেই দেওয়া হয়। এখন
0: হুম
1: হচ্ছে সঙ্গে সঙ্গে ব্রেস্ট ফিট করানো, যে বাচ্চা যত তাড়াতাড়ি ব্রেস্ট ফিট করবে
0: হুম
1: মা এবং বাচ্চা দুজনেই উপকার হবে।
0: আচ্ছা
1: কারণ হচ্ছে ওই যে হলুদ চটচটে আঠালো যে কোলেস্ট্রলটা থাকে
0: হুম
1: ওটা শিশুর অ্যান্টিবডি তৈরি করে, ঠিক
0: হুম
1: আছে?
0: হুম
1: সেই জন্য আমরা চেষ্টা করি বাচ্চাকে সঙ্গে সঙ্গে মায়ের কাছে দিতে, WHO,
0: আচ্ছা
1: এবং তাতে মা এবং বাচ্চার বন্ডিংও খুব সুন্দর হয়, এবং
0: হ্যাঁ
1: তাতে রক্তক্ষরণও দেখা যায় যে অনেক সময় স্বাভাবিকই হচ্ছে, অস্বাভাবিক কিছু হচ্ছে না। ওই
0: হুম
1: যে মা বাচ্চার বন্ডিং হচ্ছে সঙ্গে সঙ্গে,
0: হুম
1: তাতে মায়ের অ্যাটেনশনটা বাচ্চার প্রতি থাকছে,
0: হুম
1: তার অনেকটা কষ্টও আর কি কিছুটা হলেও
0: কমে
1: তার
0: যায়,
1: অনেকটা কষ্ট
0: লাঘব হয়ে যায়।
1: বাচ্চা পেয়ে, হ্যাঁ হ্যাঁ, লাঘব
0: হুম
1: হয়ে যাচ্ছে।
0: হুম
1: তো আমাদের সঙ্গে সঙ্গে ডেস্কিটটা আমরা করাই এখন।
0: করাতে শুরু করেন। আচ্ছা,
1: হ্যাঁ
0: এই
1: হ্যাঁ,
0: ধরুন কতক্ষণ পর পর মায়ের বুকের দুধ সেই বাচ্চাটা পাবে বা পাওয়া উচিত?
1: হ্যাঁ, বলি, এটা হচ্ছে বাচ্চা তো সেই সময় খুব বেশি খেতে পারে না,
0: হুম
1: যতটুকু কোলোস্টানটা, প্রথমে তো কোলোস্টানটাই তৈরি হয় মায়ের,
0: হুম
1: পরে তারপরে 2 সপ্তাহ পরে ব্রেস্ট মিল্ক, মানে সিজার হলে মা একদিন হয়তো খান না, পরের দিন হয়তো জল খান, তারপরে
0: হুম
1: ব্রেস্ট ফিড হয়। কিন্তু বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ওই মায়ের কাছ থেকে পেতে পারে, স্বাভাবিক মা,
0: হুম
1: যদি না তো আর অন্য কোনো সমস্যা থাকে।
0: হুম
1: হ্যাঁ, অনেক সময় ইক্ল্যাম্পসিয়া মাদার থাকে, বা কোনো ডায়াবেটিস মাদার থাকে, বা তার অন্য কোনো অসুখ রয়েছে, হ্যাঁ,
0: হুম
1: সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু স্বাভাবিক মা, মানে যেটা নর্মাল আমরা বলি, যে
0: হুম
1: সিজার হলো অনেক মায়ের তো কোনো তেমন প্ল্যান সিজারই হয়,
0: হুম
1: হ্যাঁ, আবার নর্মাল ডেলিভারি হলে তো আর তো কোনো সমস্যাই নেই,
0: হুম
1: সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যায়, ঠিক আছে?
0: আচ্ছা
1: আর কোলোস্টনটা মানে খুব দরকার বাচ্চার, বিশেষ গুরুত্বপূর্ণ, আর ওর মধ্যে বেস্টিক 6 মাস অব্দি বাচ্চাকে করাতেই হবে,
0: হুম
1: তার জন্য মাকে পুষ্টিকর খাবার দিতে হবে। আর
0: আচ্ছা,
1: যতটুকু
0: কতদিন
1: দুধের মধ্যে
0: পর্যন্ত একটা শিশুকে তার মা ওই স্তন্যপান করাবেন?
1: WHO রুলস অনুযায়ী 6 মাস বাচ্চার লাইফের জন্য তো করাবেনই,
0: হুম
1: করাবেন মাস্ট,
0: হুম
1: ওটা হচ্ছে বাচ্চার ইমিউনিটি তৈরি করে।
0: হুম
1: হ্যাঁ, বাচ্চাকে কি
0: রোগ
1: বলবো,
0: প্রতিরোধ ক্ষমতা বাচ্চার মধ্যে তৈরি হয়।
1: হ্যাঁ হ্যাঁ,
0: হুম
1: ইমিউনিটি তৈরি করে, বাচ্চার গ্রোথ হতে সুবিধা হয়, এই যে
0: হুম
1: বাচ্চা বাড়ছে, হ্যাঁ,
0: হুম
1: ওখানে তো ক্যালসিয়ামও থাকে ওই বুকের দুধের মধ্যে,
0: হুম
1: তারপরে ভিটামিন মিনারেল সমস্ত কিছুই বাচ্চা ওই
0: হুম
1: দুধের মধ্যে
0: 6 মাসের পর থেকে
1: পেয়ে
0: তো একটু
1: যায়।
0: একটু সলিড খাবার দেওয়ার
1: এবার
0: পরামর্শ
1: হচ্ছে,
0: ডাক্তারবাবুরা
1: হ্যাঁ
0: দেন।
1: দেন, হ্যাঁ, সেখানে ছ
0: কিন্তু
1: মাস
0: কতদিন
1: পর্যন্ত
0: পর্যন্ত মায়ের বুকের দুধ বাচ্চা খেতে পারে?
1: এটা মা এবং বাচ্চার উপর নির্ভর করে। মা যদি চান যে বাচ্চাকে আমি ব্রেস্টফিড করাবো, কিন্তু
0: হুম
1: তার সঙ্গে তাকে আলাদা সাপ্লিমেন্টারি ফুড দিতে হবে
0: হুম
1: 6 মাসের
0: সলিড
1: পর
0: খাবার
1: থেকে।
0: দিতে হবে ক্রমেশ।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমি সলিড,
0: আচ্ছা,
1: সলিড,
0: 2 বছর
1: এগুলো
0: 3 বছর পর্যন্ত মা কি বুকের দুধ টানাতে পারেন বাচ্চাকে দিয়ে?
1: টানাতে পারেন, সেটা মায়ের কন্ডিশন এবং বাচ্চার মধ্যে তাদের যে
0: আগ্রহ।
1: বন্ডিং,
0: হুম
1: হ্যাঁ, আগ্রহ, কিন্তু এটাতে লাভ তেমন বেশি কিছু হয় না 2 বছরের পরে, হ্যাঁ, ওই মা বাচ্চার বন্ডিংটা যেরকম হয় আর কি,
0: হুম হুম
1: এবারে
0: তারপর
1: হচ্ছে
0: আস্তে আস্তে
1: আমরা
0: নেশাটা ছাড়িয়ে দেবেন, মাই করবেন।
1: হ্যাঁ গ্র্যাজুয়ালি এটা ধীরে ধীরে করতে হবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: আরেকটা
1: মা
0: প্রশ্ন
1: বাচ্চা,
0: আমার দিদি,
1: হ্যাঁ
0: এটা
1: বলুন,
0: হচ্ছে ধরুন যে সমস্ত মায়েদের কর্মক্ষেত্রে যোগ দিতে হয়, ধরুন ছ
1: হ্যাঁ
0: মাস হলো না আগে থেকে ছুটি নিয়েছেন, এবার
1: হ্যাঁ
0: দেখা গেল 3 মাসের বা 4 মাসের বা 5 মাসে হয়তো বাচ্চাটিকে
1: হ্যাঁ
0: রেখে
1: হ্যাঁ হ্যাঁ
0: মা
1: হ্যাঁ
0: কর্মক্ষেত্রে যোগ দিলেন, সেক্ষেত্রে এই বুকের দুধ রেখে দেওয়ার মানে গেলে ধরুন বাড়িতে কিছুক্ষণের জন্য সংরক্ষণ করে গেলেন, সেটা কতক্ষণের জন্য,
1: হ্যাঁ হ্যাঁ
0: আর
1: হ্যাঁ
0: হচ্ছে
1: হ্যাঁ হ্যাঁ
0: সেটা
1: করা যায়,
0: কতক্ষণ পর পর
1: সংরক্ষণ করা
0: কিভাবে
1: যায়।
0: করবেন?
1: এটা আপনার কি, এটা রুম টেম্পারেচারের উপর নির্ভর করবে, আমি
0: হুম
1: কোথায় আছি,
0: হুম
1: সেই রুম টেম্পারেচারের উপর নির্ভর করে এটা ফ্রিজে রেখে দেওয়া যায়।
0: হুম
1: হ্যাঁ
0: হুম
1: ফ্রিজে রাখতে হয় 4 ঘন্টা পর্যন্ত, এমনি ফ্রিজিং পয়েন্ট আর কি।
0: আচ্ছা হুম
1: আচ্ছা, তারপরে এটা 4 ঘন্টার মধ্যে খাওয়ানো হয়, আবার নর্মাল টেম্পারেচারে আনতে হবে ফ্রিজিং পয়েন্ট থেকে,
0: আচ্ছা
1: 77-77 ডিগ্রি ফারেনহাইট,
0: হুম হুম
1: ঠিক আছে, তার
0: আচ্ছা
1: মধ্যে রেখে তারপরে বাচ্চাকে খাওয়াতে হবে। আমি স্টিলে রেখে দিলাম দুধটা,
0: হুম
1: তারপরে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে, ওই রকম 76-77 টেম্পারেচারে নিয়ে এসে,
0: হুম
1: ডিগ্রি ফারেনহাইট
0: হুম
1: হ্যাঁ টেম্পারেচারে নিয়ে এসে বাচ্চাকে খাওয়াতে হবে। ফ্রিজিং করা যায়
0: হুম
1: সেটা।
0: আর সেটা কতটা পরিমাণ রাখবে, সেরকম কি কোনো মাপ আছে?
1: এবার বলছি, মায়ের ব্রেস্ট মিল্ক কতটা হচ্ছে ব্রেস্ট পাম্প করে,
0: হুম
1: হ্যাঁ সেটা দেখা যাবে 100 ml কি 200 ml।
0: হুম
1: এবার ওটা বাচ্চা কতটা খায় সেই পরিমাণ দেখে, কত বয়সের বাচ্চা সে
0: হুম
1: কতটা নিতে পারবে,
0: হুম
1: সব বাচ্চা তো সমান খায় না,
0: না
1: কেউ হয়তো 200 ml খেয়ে নিল,
0: হুম
1: কেউ হয়তো 100 ml খেতেই হাঁপিয়ে যাচ্ছে,
0: হুম
1: হাঁপিয়ে যাচ্ছে মানে ওইটুকুই তার নিতে পারে। তারপরে আবার ওই ফ্রিকোয়েন্টলি দিতে হবে তাকে,
0: হুম হুম
1: যে অল্প অল্প খায় তাকে ফ্রিকোয়েন্টলি দিতে হবে।
0: হুম আপনার এই পরামর্শ এই মুহূর্তে শুনছেন আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার এই পরামর্শে নিশ্চয়ই আমাদের মায়েরা, হবু মায়েরা এবং যারা সদ্য মা হয়েছেন উপকৃত হবেন। আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালো
1: আপনাকেও
0: থাকবেন।
1: দিদি অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।
0: আপনি এতক্ষণ দীপালি সাহার সঙ্গে আলাপচারিতা শুনলেন, হবু মায়েদের এবং সদ্য মায়েদের এই আলাপচারিতা অনেক উপকারে আসবে বলে বিশ্বাস করি। আমাদের প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতি, আশঙ্কা, উদ্বেগ, এই সমস্ত কিছু নিয়েই কাটছে আমাদের জীবন। তবুও বলি, ভালো থাকতে হবে আমাদের, আমরা সকলে ভালো থাকতে চাই। আর আমি বিশ্বাস করি যে ভালো থাকার চাবিকাঠি আমাদের হাতে রয়েছে। আসুন এই চাবির ব্যবহার ঠিকঠাক সময় করে আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলি। আমরা
2: চাইবো আপনারা সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। আজকের এই আলোচনা যদি একজন মানুষের উপকারে এসে থাকে, তবেই এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে। নমস্কার জানাই আপনাদের সবাইকে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

শুনলেন অনুষ্ঠান সুস্থ থাকুন, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুদের এখন জানাব চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে। 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, ভক্তিগীতি এবং রজনীকান্তের গান শুনবেন 6:40। 7:10 চিঠিপত্র পাঠের আসর আজ সন্ধ্যায়। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বাংলা রূপান্তর, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 10:00 শুনবেন অনুষ্ঠান যুবজগৎ, হিন্দি সাহায্যের গান রাত 10:30 থেকে, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবারে জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 3 দিনে তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে। তারপরের 4 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সোম থেকে শনিবার পর্যন্ত জেলার 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী 7 দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবারে জেলার 2-1টি জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে সোম থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারে জেলার 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। চাষি ভাইদের জন্য পরবর্তী 5 দিনের সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবারে জেলার 2-1টি জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত চাষি ভাইদের জন্য আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালী সংক্রান্ত খবরে খবর নিয়ে অনুষ্ঠান জীবিকার জন্য। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন 2026 সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বারহামপুরে যোগাযোগ করবেন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করুন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত, তারা এই নম্বরে যোগাযোগ করুন। নাম্বারটি আরও একবার বলছি, 9434584102। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর নিয়ে অনুষ্ঠান জীবিকার জন্য আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 134তম পর্বে আজ তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দেশবাসীকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশ হওয়া সরকারি দপ্তরের বিজ্ঞপ্তিগুলো মেনে চলতে বলেন।
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइन जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। অন্যদিকে মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী গরমকালে দেশের বিভিন্ন অঞ্চলের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। মালদার চৌষা আমের সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলার হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
1: মহারাষ্ট্র আর কোঙ্কন কা হাপুস, আলফানসো, গুজরাত কা কেসর, ইয়ে তো আমরস কি জান হ্যায়, উত্তরপ্রদেশ কা দশহরি আর মেরি কাশি কা লঙ্গড়া, বিহার কা জরদালু, চৌসা, মালদা, হর নাম কে সাথ লোগো কি আদে জুড়ি হুই হ্যায়। দক্ষিণ ভারত যাইয়ে তো বঙ্গন পল্লি, তোতাপুরি, নীলম, মালগোয়া, বঙ্গাল কা হিমসাগর, উড়িষ্যা ও আন্ধ্রপ্রদেশ কা সুবর্ণরেখা, ইয়ানি জগহ বদলতি হ্যায়, আম কা রূপ রঙ আর উসকা স্বাদ ভি বদল জাতা হ্যায়।
0: অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকরা যাতে সহজেই পান সেই লক্ষ্যে বিভিন্ন জেলায় সহায়তা শিবিরের আয়োজন করেছে বিজেপি। পুরুলিয়া শহরের 14 নম্বর ওয়ার্ডে আজ এরকমই শিবির থেকে এই প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। ফর্ম পূরণেও স্থানীয় মহিলাদের সহায়তা করেন দলের কর্মীরা। রাজ্য জুড়ে সরকারি বাসে আগামীকাল থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই পরিবহন দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এ রাজ্যের মহিলারা। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দেবে। পরবর্তীকালে মহিলাদের বাসে নিখরচায় যাতায়াতের জন্য কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে কুড়ুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওমর আলী শেখ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে একই অভিযোগে কাটোয়ার আর এক তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনকে আজ কাটোয়া আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। নদিয়া জেলার তাহিরপুরে নারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে আজ বিশেষ ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হয়। রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে তাহিরপুর থানার সহযোগিতায় এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ও উই উইথ এভরিওয়ানের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে 20 বছর বা তার ঊর্ধ্বে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। তাহিরপুর থানার ওসি জয় দাস জানিয়েছেন, শিবিরে প্রায় 119 জন মহিলার স্বাস্থ্য পরীক্ষা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বালিদ্বীপে সুন্দরবনের নদীবাঁধ, পরিবেশ, বন্যপ্রাণ, জীববৈচিত্র্য ও বাদাবন রক্ষার দাবিতে পথ মিছিলের আয়োজন করে স্থানীয় সংগঠন চম্পা মহিলা সোসাইটি। মিছিলে অংশ নেন 100 বাঘ বিধবা মহিলা, বাঘের আক্রমণে আক্রান্ত মৎস্যজীবী, মৌয়াল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ। ভারত ও বাংলাদেশের মধ্যে খোলা সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করার উপরেও জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকা এখনও বেড়াহীন অবস্থায় রয়েছে। এই অংশে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো স্পর্শকাতর জেলাগুলি রয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে বলেও জানান রাজ্যপাল। মুর্শিদাবাদের লালগোড়ার মুকিমনগর এলাকায় বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে ফের 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধৃতদের গতকাল লালগোড়ার পদ্মা ভবনের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য তিন তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার খবর রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 7:35।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথমে ভক্তিগীতি, পরে রজনীকান্তের গান। ভক্তিগীতির আসরে আজকের প্রথম গানটি শুনুন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

দিল যেখানে মুরজ মন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতা, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাহিল গান, যুদ্ধ করিল প্রতাপ।

ভক্তিগীতির পর এবারে কয়েকখানি রজনীকান্তের গান। রজনীকান্তের গানের আসরের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ভক্তিগীতি এবং রজনীকান্তের গানের আসরের শেষ গান গানটি গেয়েছেন নিশীথ সাধু।

এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথমে ভক্তিগীতি এবং পরে রজনীকান্তের গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যার আসরে উপস্থাপনায় রয়েছি আপনাদেরই বন্ধু আমি, কাউসার জামান। বন্ধুরা, আজকে মাসের শেষ দিন, আমার হাতে রয়েছে দুখানি চিঠি। বিষয় তো আপনারা নিশ্চয়ই জানতেন এবং চিঠিও লিখেছেন। আজকে শেষ দিন, শুরু হচ্ছে আগামীকাল, শুরু হচ্ছে নতুন মাস, নতুন বিষয়। এ মাসের চিঠিতে যাব, তবে প্রথমেই বলে দেব আগামীকাল থেকে যে বিষয় নিয়ে লিখবেন, পয়লা জুন থেকে 30শে জুন, অর্থাৎ সমগ্র জুন মাস জুড়ে লিখবেন যে বিষয়ে। আগামী মাসের আজ সন্ধ্যার বিষয় আষাঢ় বললেই হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, সঙ্গে গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। ভূতের গল্পের জমজমট বর্ষা, আপনার প্রিয় বর্ষার অনুভবের কথা শোনান আমাদের সারা জুন মাস জুড়ে। তো বন্ধুরা, আগামীকাল থেকেই লিখতে শুরু করুন জুন মাসের বিষয় নিয়ে। জুন মাসের বিষয় আপনার প্রিয় বর্ষা। চলে যাব আজকের প্রথম চিঠিতে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকি, লিখেছেন রামপুরহাট বীরভূম, সূচক 7312212 থেকে। চলুন দেখি আমাদের বীরভূমের বন্ধু তানজিলাল সিদ্দিকি কি লিখছেন মে মাসের বিষয় নিয়ে। প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা, প্রিয় গ্রীষ্ম ললনা আজ সন্ধ্যায়, শুভেচ্ছা নিয় গ্রীষ্ম সৌন্দর্যের। গ্রীষ্মের প্রখর রোদ যেমন তাপিত করে, তেমনি আম কাঁঠালের বাগানগুলো অঢেল ছায়া দিয়ে শান্তি হাওয়া বয়ে আনার চেষ্টা চালায়। আর এই সময় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গুনগুনিয়ে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীতের সুর। যে মানুষটি 166 বছর বয়সেও সমান প্রাসঙ্গিকতায় পথ হেঁটে চলেছেন, তিনি এইরকম এক গ্রীষ্মকালীন লগ্নে 1268 বঙ্গাব্দে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রথম চোখ মেলেছিলেন। সে দিনটি ছিল 25শে বৈশাখ। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমাদের সকলেরই জানা। তিনি যেমন দুঃখ সহনকারী, তেমনি সুপ্রশাসক, সমাজ চিন্তক। তাঁর সুচিন্তার ফসল হিসেবে আমরা পেয়েছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং শ্রীনিকেতন, শান্তিনিকেতন। প্রিয় গ্রীষ্ম রলনা আজ সন্ধ্যায়, তুমি একটিবার বীরভূম জেলার বোলপুরে এলে দেখতে পাবে সোনাঝুরি পাতাবাহার কৃষ্ণচূড়া আর শিমুল পলাশের রংবাহার। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সব জায়গাতেই তাঁর পদচিহ্ন রেখে গেছেন। আম্রকুঞ্জে গিয়ে তাকে প্রণাম করব, কিন্তু সবখানে তার চরণ পাতা। তাই তোমার সঙ্গে আমিও বলি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। তিনি যে আমাদের ছত্রছায়া, তিনি যে আমাদের বটবৃক্ষ। এভাবেই শেষ করেছেন তানজিলাল সিদ্দিকি, লিখেছেন রামপুরহাট বীরভূম থেকে। ধন্যবাদ বন্ধু, নতুন মাসের নতুন বিষয় চিঠি পাব এই প্রত্যাশা রইল আপনার কাছে। চলে যাব পরের চিঠিতে, তবে তার আগে শুনে নেব একটি রবীন্দ্রসঙ্গীত।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: গান এবং বিজ্ঞাপনের পরে আবারও ফিরে আসি আজ সন্ধ্যার আসরে। আজ সন্ধ্যার আসরের শেষ চিঠি তথা মে মাসের বিষয়ের শেষ চিঠি পড়ব, তবে তার আগে জেনে নেব আরও একবার নতুন মাস অর্থাৎ জুন মাসের বিষয়। আগামী মাসের আজ সন্ধ্যার বিষয়, আষাঢ় বললেই হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, সঙ্গে গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা, ভূতের গল্পের জমজমাট বর্ষা, আপনার প্রিয় বর্ষার অনুভবের কথা শোনান আমাদের সমগ্র জুন মাস জুড়ে। তো বন্ধুরা, শুনলেন জুন মাসের বিষয়, প্রিয় বর্ষার অনুভব। আপনার প্রিয় বর্ষা নিয়ে লিখুন নতুন মাস জুন মাস জুড়ে। মে মাসের বিষয়ের শেষ চিঠি পাঠিয়েছেন তপন কুমার দলুই, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। চলুন দেখি কী লিখছেন আমাদের পূর্ব মেদিনীপুরের বন্ধু। প্রিয় আজ সন্ধ্যা, কবিগুরুর রচনা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ছুঁয়ে যায়, তাই তো আমরা আনন্দে হরষে বিরহে তার সৃষ্টি থেকে দিশা পাই। তার গান গাইতে গাইতে বা কবিতা আবৃত্তি করতে করতে বাংলার প্রতিটি ঋতুকে সাদরে আহ্বান করতে শিখেছি। এসো এসো এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, ওই বুঝি কালবৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি, নীল নবক্ষণে আষাঢ় গগনে, টিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, হিমের রাতের ওই গগনের দ্বীপগুলিরে, শীতকালের জন্য গায়ে এলো যে শীতর বেলা বরস পরে, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব তব গুণ্ঠিত কুণ্ঠিত জীবনে, করোনা বিলম্বিত তারে। তাই তো বলতে পারি প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। আমাদের প্রাণের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার অন্তে, ডক্টর তপন কুমার দলুই, লিখেছেন গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। ধন্যবাদ বন্ধু আপনাকে, ভবিষ্যতেও চিঠি পাব। আগামীকাল থেকেই শুরু হচ্ছে নতুন মাস, নতুন বিষয়, সে বিষয়ে আপনার কাছে চিঠি পাব। এই প্রত্যাশা নিয়ে চলে যাব আরও একটি রবীন্দ্রসঙ্গীতে।

0: বন্ধুরা, এ মাসের শেষ চিঠি পড়া হয়ে গেল। নতুন মাস, জুন মাস থেকে লিখুন নতুন বিষয়ে। নতুন মাসের বিষয় বর্ষা ঋতু। আষাঢ় বললেই হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, সঙ্গে গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা, ভূতের গল্পের জমজমাট বর্ষা। আপনার প্রিয় বর্ষার অনুভবের কথা লিখুন আমাদের দপ্তরে। দপ্তরের ঠিকানা জানিয়ে দিচ্ছি যাবার আগে। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়া ইমেলেও লিখতে পারেন। আমাদের ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। তো বন্ধুরা, নতুন মাসে লিখুন আপনাদের প্রিয় বর্ষা ঋতুর অনুভব নিয়ে। বন্ধুরা, আজকে তো আর সময় নেই যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চিঠি লিখবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদেরই বন্ধু আমি, কাউসার জামান। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদন মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার, আপনার, সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ। সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিংয়ের সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে। অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনো

0: কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
1: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নেভি সংশোধন এসআইএলের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত আজ বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তের প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ অর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বাড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নাহি করেঙ্গে, এক নই শুরুয়াত করেঙ্গে। উন্হোনে আপনে দোস্তো কো সাথ লিয়া। সিফ জাল থা, ফাওড়া থা, টোকরি থি, আর সবসে বড়ি তাকত থি কুছ বদলনে কা সংকল্প।
0: প্রধানমন্ত্রী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গোবিন্দার সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। তামিলনাড়ুর নাগেরকয়েলের গিরিজা আম্মাজির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগার সংকল্প নিয়েছিলেন।
2: তামিলনাড়ু কে নাগরকোইল মে মেরি মুলাকাত এক টিচার সে হুই। করিব 3 দশক পহলে ভি মে উনসে মিলা থা। মে বাত কর রাহা হুঁ গিরিজা আম্মাজি কি। ইস মুলাকাত কে দৌরান কুছ যুবা স্টুডেন্টস ভি উনকে সাথ থে। গিরিজা আম্মাজি করিব 15 স্কুল চালাতি হ্যায়। ইনমে চেন্নাই কা জয় গোপাল গরোড়িয়া হিন্দু বিদ্যালয় বহুত প্রমুখ হ্যায়। উনকি দেশভক্তি কি ভাবনা হর ভারতবাসী কো প্রেরিত করনে ওয়ালি হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব জনপ্রিয় হয়ে উঠেছে। বড় থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক, সর্বত্রই এর কার্যকলাপ দেখা যাচ্ছে।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গল সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত যোগ্য ভোটার যাদের এনুমারেশন ফর্মস 28 জুনের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6 মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50 ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলওর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বে একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চূড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত 29 মে মধ্যরাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সাইফুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত 2 মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 9 ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134 পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে আজ রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর শুনবেন, তারপরে শুনবেন সাঁওতালি রূপান্তর। রাত 9:10 শিক্ষাঙ্গন থেকে বাতকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:40 ভজন পরিবেশন করবেন তরুণ কুমার দাস। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে কর্ণাটকি স্যাক্সোফোন বাজিয়ে শোনাবেন শ্রী এ ইয়েরাইয়া। এটি আকাশবাণী কাটপা কেন্দ্রের নিবেদন। রাত 11টায় ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 11:10 আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর। 8:33 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16। 9:30 অনুগঞ্জ দিল্লি কেন্দ্র থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি প্রচার।

0: নির্জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
2: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: বৌমা।
4: হ্যাঁ মা।
3: এই বাড়ির কিছু নিয়ম আছে।
4: যেমন?
3: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
4: তাহলে লেনদেন?
3: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি। যেমন ইউপিআই দিয়ে?
4: আচ্ছা।
3: হ্যাঁ, আর শোনো, আরো একটা নিয়ম আছে।
4: সেটা কি মা?
3: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
4: আপনিও না মা।
5: ভারত ডিজিটাল পেমেন্ট করে,
4: এখন সব লেনদেনই সহজ একেবারে।
6: বাবা, কলেজ ফিস তো বেশি।
5: মামনি,
6: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
5: দুবছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
7: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
6: কোথায়
7: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
6: আরবিআই এ কথা বলে?
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। রাজ্যপাল আর এন রবি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল গঠিত হতে চলেছে। এ রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সরকারি বাসে আগামীকাল থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আজ সেই বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে।
1: তেজ ধূপ গরম হাওয়ায় এসে মৌসুম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি। পানি পিতে রহিয়ে, ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइन जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এরাজ্যে চৌষা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে।
1: মহারাষ্ট্র কোকনকা হাপুস আলফানসো গুজরাত কা কেসর ये तो आमरस की जान है। बिहार का जरदालू चौसा।

0: मालदा हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई हैं। बंगाल का हिमसागर, उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा, यानी जगह बदलती है, आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है।
1: গরমের সময় দেশবাসীর রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
2: পঞ্জাব হরিয়ানা যাইয়ে তো লস্যি মিল যায়গি, বড়ে গিলাস ওয়ালি লস্যি, রাজস্থান আর গুজরাত মে ছাছ জেসে হর খানে কি সাথী বন জাতি হ্যায়, আর বিহার ঝাড়খন্ড পূর্বী উত্তর প্রদেশ মে সত্তু কা শরবত উসকি তো বাত হি ক্যা হ্যায়, আর ওড়িশা মে বেলপনা ভারত কে অলগ অলগ ক্ষেত্রো কি পরম্পরা কা হিসা হ্যায়, আর ইসমে एक भारत श्रेष्ठ भारत की भावना की झलक भी मिलती है।
1: জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তাঁর এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে দেবর্ষী নারদ সম্মান সমারোহতে যোগ দিতে আজ বাগডোগরা পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জমি না দেওয়ায় এরাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো জেলায় সীমান্তগুলি রয়েছে। বর্তমানে জমির সমস্যা মেটায় ওই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। জনবিন্যাসের পরিবর্তনের কারণে চিকেন স্নেক এলাকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। পরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দেবর্ষী নারদ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল। এই অনুষ্ঠানে সাংবাদিকদের দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2026 প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11:00 রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থসচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। আগামীকালের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। সুপ্রিম কোর্টও গত বুধবারের শুনানিতে বকেয়া ডিএ মামলার প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চায়। তবে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে আদালতের কাছে সময় চাওয়ায় শীর্ষ আদালত মামলার শুনানি পিছিয়ে দেয়। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। রাজ্যজুড়ে সরকারি বাসে আগামীকাল থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যে পরিবহন দপ্তর এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এরাজ্যের মহিলারা। পরিচয়পত্র দেখে কন্ডাক্টর বিনামূল্যের একটি টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দেবে। পরবর্তীকালে মহিলাদের বাসে নিখরচায় যাতায়াতের জন্য কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়ি তৈরির অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের কামারহাটির বাড়িতে আজ তল্লাশি চালায় পুলিশ। বিধায়ক না থাকায় তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হয়। দুর্নীতি হুমকি সহ একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। তোলাবাজি মারধর বাড়ি দখলের অভিযোগে বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৃন্ময় দাস। যাদবপুরে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুষ্কৃতী সুমন মণ্ডলকে পূর্ব যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলি চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে এই ঘটনার প্রতিবাদে হুগলির চুচুড়ায় রাস্তা অবরোধ করে পুলিশ কর্মীদের কাজে বাধাদানের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার সহ দশজনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাস্তা অবরোধের সময় পুলিশ কর্মীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদের ওপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আক্রমণ কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
3: আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি। গণতন্ত্রে এই ধরনের হিংসা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আমি বলবো, তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা।
1: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদের ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে আগামী 2রা জুন ধর্মতলা রানী রাসমণি রোডে দলনেত্রী মমতা ব্যানার্জী ধর্ণায় বসবেন। পাশাপাশি আগামীকাল রাজ্যজুড়ে দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আমচাষীরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
5: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী
6: অকাল। নমস্কার স্যার।
7: নমস্কার স্যার।
5: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দী দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দী হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তারা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
6: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
5: এবার গুরিন্দরবীরজি তুমি বলো।
7: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দরবীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
5: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
7: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
5: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছো, এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দরবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব, এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা, এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
7: হ্যাঁ স্যার, আমি গুরিন্দর। শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি। কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
5: অনিমেশজি,
6: স্যার যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না। কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব। পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো, আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1 মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি, প্রয়োজনীয় সময় আরও কমছে, এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
5: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি, যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
6: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয়, আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত

0: করবে।
1: গুরিন্দরবীর তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি। সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
1: দেখো, তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আম পান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকাম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায় আমের, রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা,

0: আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি 6ষ্ঠ ও 7ম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে, নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই, এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে, সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগার কইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়, অর্থাৎ 1 বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
3: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
4: নমস্কার পতাকা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি তৌফিক আবারও চলে এসেছি আপনাদের পছন্দের গান শোনাতে, আপনাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদন এই মায়াবী চাঁদের রাতে। গানটি শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধু রোহন ইসলামপুর থেকে।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন চতুষ্কুল সিনেমার গান বোবা টানেল। গানটি শুনতে চেয়েছে শ্রোতা বন্ধু সুরজিৎ বহরমপুর থেকে।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন নাম না জানা পাখি। গানটি শুনতে চেয়েছে রঘুনাথগঞ্জ থেকে শ্রোতা বন্ধু মেঘনা।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, গল্প হলেও সত্যি সিনেমার একটি খুব জনপ্রিয় গান, আমরা যখন তখন এই গানটা শুনতে পারি, যখন তখন গানটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। এই ভালো এই খারাপ গানটি শুনতে চেয়েছে শ্রোতা বন্ধু অয়ন তারাপীঠ থেকে।

0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান গানে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
0: বাংলা আধুনিক গানের আসরে আজকের প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। পরবর্তী গানে যাব, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান যুব জগৎ।

সকল যুবা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুবজগৎ অনুষ্ঠান। বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রখর দাবদাহের মাঝে বৃষ্টির আনাগোনায় গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলেছে বটে, তবে ঠান্ডা গরমে শরীর খারাপ হচ্ছে অনেকেরই, তাই সাবধানতা নিতে হবে সকলকে। তোমাদের ভালো মন্দির দেখার বিষয়টা অবশ্যই বাবা মারা নেন, তাদের নিঃস্বার্থ লালন পালনের জন্য পিতামাতার প্রতি তোমাদের আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন। শিশুদের প্রতি পিতামাতার নিঃস্বার্থ অঙ্গীকার এবং এই লালন পালনের জন্য সারা জীবন তারা যে ত্যাগ করেন এবং শিশুকে মানুষ হওয়ার পিছনে পিতামাতার যে ভূমিকা পালন করেন তা আমরা সকলেই জানি। সেই জন্য পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর পয়লা জুন পালন করা হয় গ্লোবাল ডে অফ প্যারেন্টস, অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস। যুবা বন্ধুরা, আজ এই নিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু আমাদের আসরেই উপস্থিত সকল যুবা বন্ধুদের কাছে চলে যাব। প্রথমে রবীন্দ্রসঙ্গীত শুনব। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে প্রথমা দাস।

এতক্ষণ আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো প্রথমা দাস। এখন আমরা নজরুলগীতি শুনব। আমাদের নজরুলগীতি গেয়ে শোনাচ্ছে প্রথমা দাস।

0: এতক্ষণ আমাদের নজরুলগীত গিয়ে শোনালো প্রথমা দাস। আজ বিশ্ব পিতামাতা দিবস। যে পিতামাতার হাত ধরে তোমাদের বড় হওয়া, তোমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান, সেই পিতামাতার প্রতি নিঃস্বার্থ প্রতিশ্রুতি এবং এই সম্পর্ক লালন পালনের জন্য তাদের আজীবন ত্যাগ, সকল পিতামাতার প্রশংসা করার জন্য আজকের পয়লা জুন বিশ্ব পিতামাতা দিবস পালন করা হয়। দেখো, পরিবার মানেই রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে অসহায় মুহূর্তে পাশে থাকার পাশাপাশি সঙ্গবদ্ধ হাত ধরার উষ্ণ বন্ধন। এই কিছুদিন আগেও গত শতাব্দী পর্যন্ত যৌথ পরিবারের ক্ষেত্রে এটা দেখে এসেছি, কিন্তু আজকে নগর জীবনে শুধু নয়, গ্রামেও এই যৌথ পরিবার ভাঙতে ভাঙতে অনুপরিবারে পরিণত হয়েছে। আমরা জেনে এসেছি জীবনের অন্যতম বৈশিষ্ট্য হল বংশবিস্তার। একথা ভুল হবে না যে এই বংশবিস্তারেই পিতামাতার আবির্ভাব। এই পিতামাতার নানা ভূমিকায় মহাকাব্যের যুগ থেকেই ভালো মন্দির নানা দৃষ্টান্ত আমাদের দেশে দেখতে পাই। মহাভারতে যেমন অন্ধ ধৃতরাষ্ট্রের অন্ধ পুত্র স্নেহ, তেমনি রামায়ণে কৈকেয়ীর অন্ধ মাতৃত্বের কথা আমরা সকলেই জানি। পরবর্তীকালে রাজতন্ত্রের বিভিন্ন ইতিহাস যেমন, তেমনই মধ্যযুগের বাংলা ইতিহাস ঘাটলে আমরা পিতামাতার অনেক উদাহরণ হয়তো পাব। আমাদের বাংলার যে নবজাগরণ, সেই সময়েও দেখেছি দায়িত্বশীল বিদ্যাসাগরের পিতার ভূমিকা, আবার দেখেছি বালক রবীন্দ্রনাথকে নিয়ে পিতা দেবেন্দ্রনাথ হিমালয় ভ্রমণ কত শিক্ষণীয়। এখন বর্তমান প্রজন্মে বাবা মারা তাদের সন্তানদের নিয়ে ভাবছেন, এই প্রয়োজন থেকেই বিশ্ব পিতামাতা দিবস পালন করা হয়। আর কথা নয়, এবার চলে যাব বন্ধুদের কাছে। আমাদের এবারে কবিতা আবৃত্তি করে শোনাবে বন্ধু দেবকল্প বাগচি।
1: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল। দূরে অশথ তলায় পুঁতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙি নাতি তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝরে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে, দেখতে যে পাই মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? খও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দাড়ির আগুল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে।
0: আমরা কবিতা শুনছি দেবকল্প বাগচির কাছ থেকে।
1: আমার দ্বিতীয় নিবেদন, কবি কাজী নজরুল ইসলামের কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ারে ভাঙা কল্ললে। আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শোষলো হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শোষলো ফাগুন মদন মারে খুনমা খাতুন পলা শশক শিমুল ঘায়ের ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিদবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কপির তুন্ধরি ওই আসলো যত সুন্দরী কারুর গায়ে বুক ডলা খুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ফাঁসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসিন শিউলি শিথিল হাসলো শিশির দুপ খাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনি শিশু সদ্য জাত জরাই মোরা বাম পাশে মন ছুটছে গোয়াজ বলগা হারা অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে।
0: এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো দেবকল্প বাগচি। যা বলছিলাম, পয়লা জুন আমাদের পিতামাতাকে সম্মান জানাতে এই দিনটি বিশ্ব পিতামাতা দিবস হিসেবে পালিত হয়। জানো তো, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2012 সাল থেকে ঘোষিত হয় এই দিন। স্বার্থহীন বাবা মার সন্তানের প্রতি দায়িত্বশীল এই দিনটি এই দায়িত্বের মধ্যে পড়ে। শৈশব থেকেই সন্তানদের স্বাস্থ্য শিক্ষা তাকে মানুষ করে তোলার উষ্ণ পারিবারিক আবহাওয়া দেওয়া, বলা যায় সন্তানের জন্য পিতামাতার প্রার্থনা খেলাধুলা এবং উপযুক্ত পরিবেশ যা তাদের বা তোমাদের আত্মবিশ্বাসী করে তুলবে ভবিষ্যতে নিজে গড়ে নেওয়ার কারিগর রূপে। এই দিনটির থিম হলো পরিবারকে উদযাপন করা একটি দিনের জন্য বাবা মাকে ধন্যবাদ জানানো অথবা একটি দিনের জন্য সন্তানকে স্নেহসূচক আশকারা দেওয়া। এমন তো হতেই পারে এই দিনটিতে বেরিয়ে পড়বে তাদের সন্তানদের নিয়ে বাবা মারা কোথাও পার্কে কিংবা নদীর জেটিতে কিংবা সিনেমা হলে দেখবেন কোনো সিনেমা কিংবা কোথাও খাওয়া দাওয়া করবেন একসাথে, যাতে এই একটি দিন স্মরণে থাকে পরিবার আসলে পৃথিবীরই সংক্ষিপ্ত প্রতিচ্ছায়া। প্রকৃতির শিক্ষায় আমরা দেখেছি বাঘ সিংহ বাচ্চাদের লালন পালনের পাশাপাশি পাখির সযত্নে বাসা বানানো এমনকি গাছেরও ফল নির্যাসে ভবিষ্যৎ বীজ রেখে দেওয়া অতি সূক্ষ্ম অথচ চিত্তাকর্ষ বেঁচে থাকার আশ্চর্য দুনিয়া। তাই বাবা মার উচিত এই দিনটিতে শপথ নেওয়া, গুণগতভাবে ভালো সময় সন্তানকে দেওয়া, তাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা যাতে তার ব্যক্তিত্বের সঠিক বিকাশ ঘটে। এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে কি বলতো? বই। রাতে ঘুমাতে যাওয়ার সময় বই পড়ে শোনানো, পরবর্তী সেই স্মৃতিকে মনে করানোর পাশাপাশি শিক্ষামূলক ছবি চলচ্চিত্র সঙ্গীত তাদেরকে রুচির মধ্যে প্রবেশ ঘটিয়ে দেওয়া, সর্বশেষ তাদের খেলাধুলায় উৎসাহিত করা। আজ এই চার দেওয়ালে বন্দী জীবন যেভাবে ক্রমশ কেড়ে নিচ্ছে শিশুর শৈশব, যেভাবে কৃত্রিম মেধা দখল করে নিচ্ছে সৃজন প্রতিভা, তাতে করে তা প্রত্যেক পিতামাতার কর্তব্য হলো স্বার্থহীন ভালোবাসা এবং সমর্থন, উদাহরণ এবং সাফল্যের ছবি তুলে ধরা। মূল্যবোধের শিক্ষা যথাযথ উপদেশমূলক শিক্ষা তার আবেগ এবং সামাজিক যোগদানের উন্নতি ঘটানোর জন্য এবং তাকে নিরাপদ লালন পালনের পরিবেশ ছিনিয়ে দেওয়া। তাই বিশ্ব পিতামাতা দিবসের উদ্ধৃতি স্লোগান হতে পারে, তা হল দ্য গ্রেটেস্ট গিফট এ প্যারেন্টস ক্যান গিভ এ চাইল্ড ইজ সেলফ কনফিডেন্স। আজকে আমাদের আসরে উপস্থিত আছে আমাদের বন্ধু সৌরভ সিং। সৌরভ সিং আমাদের লোকগীতি গেয়ে শোনাবে।

এতক্ষণ আমাদের লোকগীতি গেয়ে শোনালো সৌরভ সিং। বন্ধুরা, বাবা মা হলেন শিশুর জীবনের আলোক পত্রিকা। তারা শিশুদের ভিত্তি স্থাপন করেন, লালন পালন করেন, সারা জীবন ধরে প্রয়োজনীয় দক্ষতা দিয়ে সজ্জিত করেন, রক্ষা করেন, বেড়ে ওঠার জন্য নিশ্চিত করেন তাদের জীবনকে। তাই তোমাদেরও উচিত তোমাদের বাবা মায়ের প্রতি যত্নশীল হওয়া, তাদের সম্মান দেওয়া, তাদের পাশে থাকা। আজ আর নয়, এবার আসো শেষ করব। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়াধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

0: শুনলেন অনুষ্ঠান যুবজগৎ আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান। হিন্দি ছায়াছবির গানে যাব, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।
0: এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে আজকের প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, ছবি পেইং গেস্ট।

গানখানি শুনলেন ভুল ভুলাইয়া ছায়াছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে এবারের গানটি শুনবেন কুমার শানু এবং সাধনা সরগমের দ্বৈতকণ্ঠে, ছবি দিওয়ানা।

এই গানটি সঙ্গে সঙ্গেই শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুদের এখন জানাবো আগামীকাল অর্থাৎ পয়লা জুন সোমবারের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে ভোর 5:50। 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। রবীন্দ্রসঙ্গীত 6:30। 6:50 শুনবেন নজরুল গীতি। 7:45 বাংলা ছায়াছবির গান। 8:00 অনুষ্ঠান শুভ সকাল। আগামীকাল শুভ সকালের বিষয় প্রকৃতির কোলে, উপস্থাপনায় তাপসী। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 9:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:10 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান। 1:30 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2:20 অনুরোধের আসর বাংলা আধুনিক গানের। 3:10 অনুষ্ঠান দিনান্তিকা। 3:30 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত। 5:15 নজরুলগীতি। 5:30 অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান শুনবেন 6:05 থেকে।

6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিগীতি, অতুল প্রসাদের গান শুনবেন 6:55 থেকে, 7:10 চিঠিপত্র পাঠের আসর আজ সন্ধ্যায়, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। বাংলা রাগ প্রধান গান শুনবেন 8:10 থেকে, 8:30 বাংলা আধুনিক গান, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। বাংলা ছায়াছবির গান শুনবেন রাত 10:10 থেকে, 10:30 থেকে শুনবেন লোকগীতির অনুষ্ঠান মাটির সুর, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ 1 জুন সোমবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, তাপমাত্রা ছিল স্বাভাবিক, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 7 দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী 5 দিনে চাষিবাদের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনে চাষি ভাইদের জন্য আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:03। জয় হিন্দ।